আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে, এবং সেই সঙ্গে নিউজ অন এআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ শনিবার, 30শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 20শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 58 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সকাল 6:15 রয়ে

হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান হয় এমনি খোরাং সকাল 6:25, সকাল 7:05, রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেষ্ণা মিত্র। অভিজ্ঞাপন সকাল 7:45, অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো বিভিন্ন চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 রয়েছে যুব অনুষ্ঠান জায়নাক, সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রঙের গান, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান ককবরক সংযোজনায়, সকাল 11:00 রয়েছে বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামানি জারা, বেলা 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সুবোধ রায়, বেলা 1:50 অতুল প্রসাদী শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Currently serving as secretary in the Ministry of Culture, earlier headed the Indian delegation to the FATF and played a key role in India's engagement with the global anti-money laundering and counter-terror financing watchdog. The decision was taken during the FATF plenary held from 17th to 19th of June. The Ministry of External Affairs has termed Mr. Agarwal's selection a major win for India. In a social media post, the ministry said the appointment reinforces India's commitment to combating terrorism, financing and illicit financial networks. It added that Mr. Agarwal's experience as former head of India's FATF delegation and former director of FIUIND will help advance the FATF's mandate of safeguarding financial integrity. External Affairs Minister Dr. H. Jaishankar has stressed that India must optimize relationships across geographies while pursuing its national interests, strategic autonomy, and multipolarity in a turbulent world. Speaking at the India-US Forum 2026 in New Delhi last evening, Dr. Jaishankar spoke about the deepening India-US partnership across domains, even as both nations navigate its issues and complexities. He added that as India rises, its interests will expand and diversify. The National Testing Agency has said that it is fully prepared for a smooth, fair and transparent conduct of the National Eligibility Cum Entrance Test, NEET, UG 2026 re-examination, which is scheduled for tomorrow. In a statement, NTA said that the exam will be conducted across 551 cities in India and 14 cities abroad for over 22.79 lakh candidates. The agency noted that more than 2 lakh personnel, including observers, coordinators, police forces and administrators, have been deployed. The NTA noted that multi-layered security framework has been put in place to ensure a fair and transparent examination. The Supreme Court has expressed serious concern over what it described as a deep-rooted nexus between banks, asset reconstruction companies and borrowers, questioning the manner in which large loan defaults are being settled. A bench comprising Chief Justice Surya Kant and Justice V. Mohan observed yesterday that public money collected from taxpayers is being lent through banks, but effective efforts are often not made to recover these dues. The court said it was concerned about the misutilization of public money, which should have been spent for the welfare of people. In cricket, the third and final ODI between India and Afghanistan will be played at the M. H. Chidambaram Stadium in Chennai this afternoon. The match is scheduled to begin at 1:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
2: জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গদ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন, আর যতদিন না আমরা

0: ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে, তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে, একবার একটি স্বাদু, পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি স্বাদু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার স্বাদু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল, কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে, সে শান্ত মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রহিয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্বপ্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না, সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজ প্রথম শিল্পী কুমার শানু।

অঞ্জলি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। শিল্পী কুমার শানুর পর এবারের শিল্পী চন্দ্রিমা হালদার।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে কুমার শানু, তারপর চন্দ্রিমা হালদার। আকাশবাণী আগরতলা।

তিনি চা শাল, তালক্রান তালনি শাল থামসি শালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা পিসি, জুন তালনি শাল নৈচি শালমারি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি নরখনাই তঙ্গ আকাশবাণী আগরতলানি বিশিংতে কক বরক পান্দা হায়ংনি খরাং।

0: কক কাহাম নক বুরক বাই গান্ধীজি সালংকা নরক কথাং বানচি উই টং নাকে অবহাইকে নানচি উই টং দি খান আনি লংমানি পাইথাক সাল হই তেই সরংমুং সরংনাব অবহাইকে নরং দি নথাং টংফ্লাইনা হই নাক সাক ন আলাইমুং অংদি জে সলাইমুগ নয়ং ন সলাইজাকে নুকনা মুচুগো নি বাইথংনি বৈত নি ওয়ানসুকমুং নি ওয়ানসুকমুং নি ককথাই সলাইজাক ককথাইও সলাইজাগো নি ককথাই নি সামুং তাই নি সামুং নি লয় নি লয় নি মোলাজা তাই নি মোলাজা নিফারমুং তমুং ন সই লামানো নং সায়ী নাইমানকে নং খাকামানো তা ইয়াকার দি তাঙ্গই হিনমালে জেসেকফানো কেবেং মুং কতর ফাইথং সালসায়া সালসা কাহাম বরক রক গপলাই অংনাই ন খরকসা বরকনি টংমুং তাই বিনি লংমা বসেক জরাতেই নাইথক অংনাই আবো বিনি ওয়ানসুংমুংনি সাকাওসে সিজাগো হাইনি বাকিন খরকসাসেক বরকন তমুংন বিশিংতৈ সিনেনা মুচুংই টংকে বিনি ওয়ানসুংমুং বাহাই আবোসে সাউইমানা চাইতক দি আও আসুক জরা সং খানা লাইকা গান্ধীজি সালংমানি কক কাহামনো কক ব্রক বাই
1: আও তাবুক হ্যাঁ নুক্রং পান্দ ও জুন তাল উস্তব ডায়রিয়া ক্যাম্পেইন খেলাইজাকি তঙ্গু আউন বগি আং ডায়রিয়া বেমানো তিনি সাকাম কোনকে ককথায় থিনি সানাই জং টাম টাম খলাইনা নাং টাম খলাইকে তংনান বগি জমগাই বাকসারাই রুনু ন ডায়রিয়া আনি হাসাল তংনা বগি নাই বংন ওআরএস হাইকেবা জিং ট্যাবলেট সারাইনান বগি হাইকেবা আবুন বাহাইকে সামুগ থেপানা বগি জং আবুন বগি সামুং খলাইনা বগি হাস্তে হাপাং নাইকলুই তঙ্গু জং টাম টাম খাইনাই ডায়রিয়া মানজাকে তংনা বগি হাঙ্কে তৈনংপুরু জংসেপানো তৈন মুথুঙ্গি নংদি মাইচানন সেকাং তৈ খিতাইরগো থাং ফেকাঙ্কে সাপন বাই ইয়াক কাহামকে সুদি ছয়মাস উমর স্রায়কন জং আবুকটি মাসারিনাই তৈ আবনসে গবাং উমরকন হাঙ্কে কাহাম জামুং সারিনা নাই রুটা ভাইরাস হাইকবা হাম অমহাই বেমারনো কাসনা বগি টিকা মানা হানাই তৈ ভিটামিন এ গবাং সামুং বরন সারিনা নাই জং টাম খলাইয়া দংহাঙ্কে ডাইরিয়া মানজাই হাইন নক গানাগিনি রগো জিয়ারক মা তংনাই নক গানাগিনি ও সাফ সুত্রকে মা তংনাই তৈ যে মানসিক জোরাতেই ফাতানি নগো হাবকাঙ্কে নাগরক কাহামকে মা শুনাই তৈ নি চামুরন হাইন খলই মা তন্নাই আবনে কারিব ও স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন খেলাইমানি বিশংটি যিনি হাস্তে হাবাংনি বিভাগটি বুক জানাইসিমি ডক বিশি উমরনি সেরারকন বেবাক নকনু খুঙ্গ কাইনিকে ওআরএস প্যাকেট তৈ চিবরি সালনি বগৈ জিং ট্যাবলেট রেজাকাই তৈ ডায়রিয়া কাসুনান বগৈ চিনি রংনক রগ বহাইন ইয়াগ্র কাহামকে সুনান বগৈ তৈ সাবসকা তংনা বগৈ ফরংজাকাই অঙ্গনওয়ারি সেন্টারগো ওআরএস জিং আবহাওয়ারক মানথুকাই তৈ অঙ্গনওয়ারি যে আদংরক ইয়াগ নি নগো নগো থাঙিনাই বো হাই নি সাগর খামিয়া অং আবর নাইজাকাই আবনে কারিব নরক তেও কাহামকে সাইমানো মজুহাঙ্কে চিনি সাকামক্রাই বেদগো থাঙিনাই কক সালাইমানাই হে ডাইরিয়া জং মানজাকে দংহাঙ্কে চাও টাউকনি অজারও ওয়াতৈ ফাইমানিব জং বাহাইকে ডাইরিয়া মানজাকে দংমন আবনও কিসা নমন সাইখানারিকা সাকাম করে গগো

0: তিনিও সালো হ্যাং হকত্র পার্টি মূর সাইমেল ইউনাইটেড নেশন ডিজাইন ওয়ার্ল্ড ডিফিউজ ডে পালাইজাগো তিন সালো 1837 বিশ্ব প্রিন্সেস ভিক্টোরিয়া পইলা ব্রিটিশ বিনি বনতিনি চংমানী সাল খরকসা বুয়াগ্রা হই 1840 বিশ্ব স্যামুয়েল মোরস পইলা টেলিগ্রাফ নি ইউএস প্যাটার্ন তিনি চংজাকমানী সাল 1863 বিশ্ব ওয়েস্ট ভার্জিনিয়া ও পইলা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হই চংজাকমানী সাল আপনার কারিব 1975 বিশ্ব স্টেফেন সেফবার্গ পইলা জস প্রিমিয়ার খাইনাই ইউএস ও কাছে থিয়েটার কতর খাইমানী সাল তিন সাল ওয়ার্ল্ড রিফিউজি ডে পালাইও দেই টেলিগ্রাফ ডে পালাইমানী সাল আসুক জরা যাইমাকা তিন সাল পাতিমুরু কিসা
1: আও হাইকে হাইনি খরাংতাবো খানালায়ন তং বিটিনি কক তং বিটিও খানালায়ন পুদিনা কাইমানো রগি কক থাইসা থাইনি পুদিনা ব্লাই বেলাইন কাহাম সিনি শাকনি বাকে বিনি শাক টঙ্গ ভিটামিন এ তাই ভিটামিন সি তাই আবনো কারিব মেন্টল নি সামং বহাইন বখলায়ো বসিনি শাকনি হজমনি ফান্ন বাংরিব সিনি যে বধ হজম হাইং তংমানি তাই গ্যাস রকমানি অবরগ্ন কাতিরিব তাই তুমফলামা মল সিনি বসাকন ঠান্ডা তনি থানি চুপাও তাই হিট স্ট্রোক হাই অংমারকনি ইয়াকনি সুন কাতিরিব তাই আপনার কারিব সিনি সাকরনি বাকিব বেলাইন কাহাম পুদিনানি অ্যান্টি ইনফ্লেমেটরি তাই অ্যান্টি ব্যাকটেরিয়াল যে মানই আবো সিনি সাকর যে ব্রণ রক থাইমানি অবরগ্ন কাতিরিব তাই সিনি সাকর চংরি থানি সঙ্গন চুবাও তাই আবনো কারিব সিনি বাকি মাউথ ফ্রেশনার হাই কেবো সামুং খায়ো সিনি বুকুকনি যে বুকুক হামা মোনা মারগ্ন ব কাতিরিব তাই আবনো কারি সিনি কংরাই কুচুক অংমানি আবো হাইরক তাই বুকুং মুথুব জাগাই তংমানি আবহাই জরা রগব পুদিনা ব্লাই তাই বিনি রস চাকাঙ্কে বুকুং কুফুং মারক কাতিরু গে বন কাইনা বাগাই তাম খাইনানাং আবো কিসা সাইমানলায়ন বন নগ টপ রগ হায়াকেবা দাইকুংনি দলাসা জাগা রগ আর রগ রগন বন কাই কাহামকে সং নাইকেনি খাইয়ে সং সিনি নক নুখুংনি বাকি সামুঙ্গ থাইপাইমানো হ্যাঁকেবা গবাংখে কাইখেবা সঙ্গ হাতি রগব ফালিমানো পুদিনা কাইনা বাকি যে কাহাম জরা এবারে নবদ্বীপর আবো হুঙ্কাঙ্কে ফেব্রুয়ারি তালনি সিমি মার্চ তাল তাই জুন তালনি সিমি জুলাই তাল বিনি বাকি বেলাইন কাহাম অ জরা ও কাইখ্যাংকে সঙ্গ কাহ কলাই সাকে বনো মথাঙ্গি মানো জৈব সার গনাং আবহাই হা কিসা সমসুনু সুনু দোয়াস তাই বেলে হা আব বিনি বাকি বেলাইন কাহাম তাই শিবুবুক অঙ্গি তঙ্গ থাই আমহাই থাই বিনি বাকি কাহাম তাই সালো দুই নিশিমি চার ঘন্টা সাতুং নাঙ্গো তাই হিংকে সাকলম অঙ্গি তঙ্গ আমহাই থাই ন সং বিনি বাকি সাই নানা নাংনাই সং বন চারা সামই কাইমানো চারা সামনা থাকে সং কাহাম কাইসা পুদিনানি বুফাংনি সং পাঁচ নিশিমি ছয় ইঞ্চি কলক খাইনে আবুন কায়ে রাউই রাফিগি আবুনি নসং চারা সামই মানো তাই বিনা বেদেক নে জরাব সং রাফিগিনে নাওয়া আবো নিয়াগুলোকে সুইনাই কাইসা সাপ

0: অতালনি নৈচিদক শালমারি জরা জুদা জুদা সামুংনি বিশিংতেই চারিতি সাজাগান অবন কিতিংগৈ বস অ তালনি বসকাং নৈচি ব্রী শালমারি ও ফুংনি দাম সিনি দামফ্রু রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিশিমি কাইসা নাইথতক রেলি বহাইন নখরজাকনাই তাই আপনকারী ব জুদা জুদা ব্লক নাকাডি জুদা জুদা ওয়ার্ডনি ফাইচিংটি বহাইন অর অ রেলি ও বরক লগির ফাইন তাই অবন কিটিংগী গবং মা সামু বুটং রক ইয়াচাক জাক টঙ্গ তাই কেসে হংকে খনা হায়ুং যোগা শাল অ শাল ন পালাইনা বাকি তেলিয়ামুরা ও কাইসা কতর খে যোগা খ্লাইমুং পান্ডা সংসার জাক্ষা অব ফুংনি দাম চার নিশিমি চেংজাগান তাই অর তেলিয়ামুরা আমচাইনি নাংকুকজাক বড় রক তাই থংমং হামজাকায় বড় রক ফাইনি মানজাক ফাইবেন
1: শচীন দেব বর্মন মেমোরিয়াল গভ মিউজিক কলেজ তাবুক এডমিশন নহাজাগী তঙ্গ বিশিব্রী বিপিএ কোর্স নি বাকি অর তঙ্গ হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত তবলা যে যন্ত্রসঙ্গীত সেতার সারডা সামুংহাংকে কথক ভারত নাট্যম মণিপুরী নিনি রেমারিং নাই কুসুক মাধ্যমিক পাস আবনকারী আর এপ্লিকেশন ফর্ম রাজাকাই জুন তালনি সাল নৈচিনিসিমি থামচি জরা নাইন আর এডমিশন নি বাকি যে কোয়ালিফাইং নাই বন নাইজাকাই জুলাই তালনি সাল নই সালো ফুংনি দামচি সাতামফ্র নিসিমি তাই যে বরক এডমিশন নিবা গিয়ে কোয়ালিফাইং নাই বরক এডমিশন মানে জুলাই তালনি সালতাম সালো তাই বরক নিবা গিয়ে যে মেরিট লিস্ট রাজাকাই জুলাই তালনি সালনি সালো তো কাহামকে সাইমানো মজাকে www.sdmgovmusickcollege.in লগ ইন খাইনাই মানু
0: আও হিংকে আশেক জোড়া খানা বাইকিয়া সঙ্গ তিনি ককথুম তাবু খানালাইন সেবগ বরক তালাংমানী কক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নি বিশিংতে টেকনিশিয়ান আচুক থায়ো 6,565 পোস্ট আর জায়গাও বরক তালাং জাকনাই অনলাইন নি বিশিংতেই ফর্ম ফিল আপ খাইনানে নি পাইথাক সাল অ জুন তালনি থামচি শালমারি নি বিশিংগ তাই অবনি বাকি রংমারি নাংনাই আইটিআই খাইজাক হেকবা ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স পরিজাক নাংনাই তাই অবনি বাকি উমরং নাংনাই থার্টি থ্রি ইয়ার্স নি বিশিংগ এবার থামচি থাম বিশিনি বিশিংগ অবনি বাকি রং মারি রাজনাই পে লেভেল ফাইভ ন রক্সাবই 29,200 খাই তাই টেকনিশিয়ান গ্রেড থ্রি নি বাকি আচুক থাই দঙ্গ 6,242 অবনি বাকি রংমারিং নাংনাই বান্ধবিক পাস তাই অবনি বাকি বহাইন পাইথাক শালমারি ও জোনতালনি থামচি শালমারিনি বিশিংগ খাইনানি নাংনাই হিনে সাকলাই জাকা গাই তাবু খালায়ন নবরদ্বীপনি ককটমা
1: আও নবরদ্বীপনি ককটমা তিনি কিছা কামা থায়ো ওয়াতি বানাইনি সাজাগো ফিরাং কইনে তুমখলামারি তঙ্গ সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তৈ চাংমারি তঙ্গ নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াস শিবমারি তঙ্গ চুকুশি দক পার্সেন্ট সাকাও তৈ তল স্নি পার্সেন্ট তিনি ফুংনি দামবাদামে সরি থামচি নজর ওয়াতি ফেকা থাম ফুটা ব্রী মিলিমিটার নিয়ে সাকলাই জাগো আসা নবটেবনে কক খাবাই কে
0: তিনি পান্ডানকম থেঙ্কা আং তনুজা
1: আং প্রশান্ত
0: তাই থাকতে থাকতে

আচকজরা হাইনি খরাঙ্গ খানা পাইখ্যা ননি গোফাল দেবমা বৈরচাব জাগ্রচাম আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি ফুংনি কক ব্রক পান্দা যতন নন হাম্বাই।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাষের কথা।
1: চাষের কথা, আজকের প্রসঙ্গ জলপাই চাষ। আমাদের দেশে জীবিকা নির্বাহের এক প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। আধুনিকতার যুগে এখনও কৃষকেরা কৃষির উপরই নির্ভরশীল হয়ে আছে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়, এই যেমন শীতকাল। আর শীতকাল জুড়ে যে ফল বেশি দেখতে পাওয়া যায় এবং কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়, সেটা হচ্ছে জলপাই। জলপাইয়ের বহুমুখী ব্যবহার দেখা গেলেও আচার, চাটনি, জ্যাম, জেলি ইত্যাদি বেশি দেখা যায়। পাকা ফলে 40% পর্যন্ত তেল থাকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটি একটি চিরসবুজ মাঝারি গাছ যা 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা মূলত সরল, লম্বাটে, উপবৃত্তাকার, উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল, পত্রফলক অগ্রভাগে সূচালো এবং গোড়ার দিকে গোলাকার। সাদা রঙের ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়। ফল সবুজ ডিম্বাকার এবং লম্বায় 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাকা ফল তৈলাক্ত শ্বাসযুক্ত হয়ে থাকে। যদিও জলপাই ভূমধ্য সাগরীয় আবহাওয়ার ফল, কিন্তু উষ্ণ আবহাওয়াতেও ভালো ফলন দেয়। জলপাই মূলত দুই প্রকার, আরবীয় জলপাই যা জয়তুনু নামে পরিচিত এবং এই জাত মরুভূমির দেশে বেশি দেখা যায় এবং

তেল তৈরিতে ব্যবহৃত হয়। আর ভারতীয় জাত বা ইন্ডিয়ান অলিভ, যা আমাদের উপমহাদেশীয় দেশগুলিতে বেশি দেখা যায় এবং আচার, চাটনি বা ফল হিসেবে বেশি খাওয়া হয়। জলপাই জমা জল একদম সহ্য করতে পারে না, তাই বন্যার জল যাতে না জমে এমন উঁচু বা মাঝারি জমি নির্বাচন করতে হবে। এছাড়াও জল নিকাশি ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। চারা লাগানোর আগে আগাছা ভালোভাবে পরিষ্কার করে হালকা চাষ দিয়ে দিতে হবে। আর জলপাইয়ের চারা লাগানোর সবথেকে ভালো সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। তবে জমিতে জলসেচের সুবিধা থাকলে বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায়। জলপাই খুব সহজেই বীজের দ্বারা চারা তৈরি করা যায়। তবে বীজের আবরণ অনেক শক্ত, তাই বপনের আগে বীজের সুপ্তাবস্থা ভাঙানো দরকার। আর বীজ লাগানোর আগে 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখা উচিত। এছাড়াও বিভিন্ন প্রকার কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায়। চোখ কলম, গুটি কলম ও শাখা কলম বিশেষভাবে উল্লেখযোগ্য। চারা রোপণের আগে গর্ত তৈরি করে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটার দূরে দূরে গর্ত খুঁড়তে হবে। গর্ত করার সময় উপরের অর্ধেক মাটি একদিকে ও নিজের অর্ধেক মাটি বিপরীত দিকে রাখতে হবে। এরপর গর্ত খোলা অবস্থায় রেখে 10 থেকে 15 দিন ভালোভাবে রোদ খাইয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। গর্ত ভরাট করার 7 দিন আগে গর্ত প্রতি 10 থেকে 15 কেজি গোবর সার, 250 থেকে 300 গ্রাম পটাশ, 300 থেকে 400 গ্রাম ASP, 200 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম দস্তা সার মাটির সাথে ভালো করে মেশাতে হবে। এরপর উপরের ভাগের মাটি প্রথমে এবং নিচের ভাগের মাটি শেষে গর্ত ভরাট করতে হবে। মাটির রস কম থাকলে সেচের ব্যবস্থাও করা উচিত এবং লক্ষ্য রাখতে হবে যাতে চারার গোড়া কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় এবং গাছ সোজা থাকে। চারা রোপণের পর কয়েকদিন পরপর জল দিতে হবে এবং তারপর 1-2 দিন পরপর জল দেওয়ার ব্যবস্থা রাখলেই চলবে। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল জলপাই চাষ।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুর

0: কুর্দুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদি বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70,00,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70,00,000 जॉब सृजित हुई है। करीब 20,00,000 युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10,00,000 युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণগ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাথ কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি এ এস চন্দুরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও

জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় অনুদান প্রদান উপলক্ষে গতকাল আগরতলায় টাউন হলে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আগরতলা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তরুণ তরুণীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। প্রথমবারের মতো চাকুরি প্রাপক ত্রিপুরা থেকে এমন 184 জন গতকাল এই যোজনার আওতায় এসেছেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন ইপিএফও আঞ্চলিক কমিশনার লিউ জোসেফ মারান্ডি। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, এমএসএমইর ডেপুটি ডিরেক্টর বিপি মিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, ত্রিপুরার অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গত দুই দশক ধরে ত্রিপুরায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে রাজ্যের শিল্প পরিকাঠামো, নগর উন্নয়ন, পর্যটন, জলবায়ু সংরক্ষণ এবং তফসিলি জনজাতির আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 8টি এক্সটার্নালি এইডেড প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। ড সাহা জানান, গত এক বছরে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং 8,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

এর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। গতকাল আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে আগরতলা রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। অমৃত ভারত যোজনায় উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশনে আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে তিনি জানিয়েছেন। টিএসআরের 15 নং ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল কুমারঘাটের সায়দাবাড়িতে ব্যাটেলিয়নের সদর দপ্তরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রাজ্য পুলিশের টিএসআর এবং অপারেশনসের আইজি কেডি মারাক। এখানে 5 জন মহিলাসহ 63 জন রক্তদান করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে মরক্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্র 2-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 8:30 তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। এই মুহূর্তে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, ব্রাজিল 3-0 হাইতি। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খাখলাইকা বারতবিনী বসং নাহারমুং নই ছাই ব্রীজি চিনি বিশিঙ্গ সকাং নর সিকেল সেল বেমার সকমরানো ব অ থৈনি বেমার নতুয়ই আলাইদাখে জনজাতি দফানী বিশিং হজাকমুং বাংরানী বাকি থানচাখে চাইতকানী কবখা রাষ্ট্রবক্রক মিয়া মধ্যপ্রদেশ ওমকারেশ্বর হায়ুং সিকেল সাল নতুয়ই কক নারগৈ ব ম কক নাকা পান্ডাব রাষ্ট্রবক্রক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমরনা মিশন নই ছাই ব্রীজি চিনি বাই স্নামচা কাইসা আলাইদা ফুনুক মুং নাইকা ফুনুক মুঙ্গ সিকেল সেল বেমার কাশুনাতে বেমার নাইমুংনতেই জুদা জুদা লুয়াজিমুং নাহারজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা নিবিশিঙ্গ পুইলা সেবক মান্নাই খড়কজি রাসাই শিকলা শিকলি রকনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিয়া দাদাক সিদাখে আলাইদা খা বাচারনাই চুবাচুনি রাং ইয়াফারকা পান্ডাও মন্ত্রীবক্রক সাকা অ তাংবতাং নিবিশিংতেই অ খেপেন হা কতর কাই স্নিচি রাসাই কতাল সামুং তাংখস নামজাখা অমর রাংনি চুবাচুয়া অবচিনি শিকলা রকনি সামুং তাংমানি বরমতেই বরমনি কচং থিনাংনি সাকা হা কতরনি পৈতু ফুনকমুং ইয়াঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ নমিয়া আগরতলা টাউন হলব পান্ডা সংসা জাখা ভারত হাপাংনি তাংতে তাং সামুং মানথক্রমুং নাইখংনি বিশিং এমপ্লয়িজ প্রিভিডেন্ট ফান অর্গানাইজেশন আগরতলা আমচাই হাবানকবাই সংসাজাক ও পান্ডা কক নারকানি থাঙ্গই জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সাকা মন্ত্রীবক্রক বিকশিত ভারত রোজগার যোজনা শিকলা রকনি সামুং তাংখর স্নামমানি লগে লগে কতাল খা বাজার মুংতাই পৈতুক লাইথানী চুবাওয়ানো পৈলা সেবক মান্নাই ত্রিপুরানী খড়ক সারা চার চিচার মিয়া ও যোজনানী বিশিঙ্গ খবজাখা পান্ডাও কক নারকা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা নতই সেবাই শুক্রবই কক নারকা আরও মানজাখা তাং কমিশনার বিশ্বজিৎ পাল এমএসএমইনি ডেপুটি ডিরেক্টর বিপি মিনা ত্রিপুরানী রাংথং থাংনাই বিশিকিচাও খুসা জাকথাই হামক্রাই এংখাহনী সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া শিলং সংসাজাক লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্ট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট নি কুচুকবেরামনি সেমিনারও মকক সাকাব মন্ত্রীয়করা সাকা থাংনাই বিসি কিচাও ত্রিপুরানি হায়ুং ব্যাংক এশিয়ান হামক্রাই ব্যাংক ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কো অপারেশন তে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি এবা জেআইসিএ হাই হায়ুং বেরামনি মথানী চুবা চুবাই কবাংমা হামক্রাই গনাং তাংবতাং মুখ থাঙ্গ সাসাবৈ দঙ্গ তাবক

0: আস্তেনি স্নাম খর তাং বেখ্রেব আমচাই হামক্রাই বেড়াইখ্রি নখবই জুদা জুদা দিখিল বেবাগৈ কাইচার এক্সটার্নালি এইডেড প্রজেক্ট মুখথাঙ্গ চারে জাগৈ তঙ্গহনিব ব শাখা মন্ত্রীয়করা শাখা থাংনাই বিশাও বেবাগৈ খক থাম চি সাই রেজাক রাং বক্সিন মুংনি বাবাইন তুই কক খালাইমাও মংসয়েংখা তৈ খক চার সাই রেজাক রাংনি গবাং তাং বতাং তাবুকনি বিশিঙ্গ ন চাসারানানি সামুং তাংজাগৈ তঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা নৈ সাই নৈ চিদক নৈ চিসনি রংবিশিনিসিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তৈ শাখামন কাইদক চি আচুক থৈন তুই চেংজাগান ভারত হাপাংনি আয়ুষ বেদেকনি ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন কাইদক চি আচুক থৈন তুই অ কলেজ চেংনানি বাকি হাস্তে হাপাংনি কয়মুঙ্গ গসিমুং রেখা হদালামনি বিশিংতৈ মন্ত্রীয়করা শাখা আবুনি বাকি কুচুক ওয়ানসুগুই ওয়ানসুকমুং গনাং স্রংনাই রকনি বাকি কতাল সেপ স্নাম জাগানো তৈ হাস্তেনি লুকুরকনি বাকি সা খাম সেবসাবো হামক্রাই অঙ্গানো উত্তর সালকা আরি রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দায়িত্ব আগরতলানি সিমি করিমগঞ্জ চং ফেরাং মেমু ট্রেন চল খাই জাগানো ভারতনি রেলওয়েনি কতালকুক অ কোচ থাংলাইশু খাইনি রকন কেবেং মুক্রী সেবরানী তৈ বড় গবং রকমানি ফান তঙ্গু মিয়া আগরতলা রেল স্টেশন ককতুমা থুমনৈ রকনি থুম ম ককনো শাখা ব শাখা অমৃত ভারত তাং বতাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে স্নাম তিসা জাখা নৈ সাই নৈ চিসনি বিশিনি মার্চ তালনি বিশিঙ্গন অ সামং বতাং পাইরে জাগান কতাল স্টেশন কতাল জরানি যত সেবসাব তঙ্গান হায়ুং বেরামনি অ স্টেশন থাংলাইশু খাইনাই রকনি বাকি তাংনানি সেব তঙ্গান রেল স্টেশন প্লেটফর্ম নি মারিব বাংরে জাগান পান্ডাও জিএম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে নি লামদিং বেদেক নি ডিআরএম সমীর লুহানিব মানজাখা উনকোটি হাঙ্করমিয়ানি সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈ সাই নৈচিদক চেংজাখা আবো তঙ্গানো বুসকাং জুলাই থাম চিসা সরা সাখাম বেদেকনি জুগালিমুং বাই কয়লা শহর সার্কিট হাউস ও তাং বতাং চেঙ্গেরিখা উনকোটি জেলা পরিষদনি কাশকোকরা অমলেন্দু দাস নৈ সাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাকনি কনৈ মেচ স্কটল্যান্ড সা বুকজা গোলনি ফেরবাই মেচেনখা মরক্কুন তে বাবসাক বুখাগ কথাজাক রাষ্ট্র নৈ বুকজা গোলনি ফেরবাই মেচেনখা অস্ট্রেলিয়ান ভারতনি জরানোর গৈ তিনি ফুং দামচার সতী থামচি তুরস্কবাই থঙ্গানো পেরাগুয়ে তাবুক ব্রাজিল বাই ইতালিনি বিশিঙ্গ মেচ সঙ্গী তঙ্গু পাইথাকক তোমা মানমানোর গৈ ব্রাজিল থাম হাইতি বুকজা অংখারিনো সাইমানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাইলাইমা ও ব্লাড মাউথ ক্লাব উইকেট কাইচুকু বাই মোচা ক্লাবনো মেচেনখা তাবুক নবাটিবানি ককতুমা বসকাং দামনৈচি ব্রিয় হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাটিবা নাইকুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংখা নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ফুং দামবাতামৈ সতি থামচি জরা আগরতলাও ওয়াতিবাখা থাম দশমিক ব্রৈ মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাবো
1: আকাশবাণী আগরতলা।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের একটি হল অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী, এই ব্রত কিন্তু বাঙালি হিন্দু সমাজের এক প্রাচীন লোকায়ত উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়। যদিও আজ কিন্তু আষাঢ় মাস, এই তিথি মূলত মা ষষ্ঠীর আরাধনার দিন, যিনি সন্তানের রক্ষাকর্ত্রী এবং মঙ্গলদায়িনী দেবী হিসেবে পূজিতা।

অরণ্যষষ্ঠী নামেই এই ব্রতের প্রাচীন পরিচয় ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সন্তানের মঙ্গল কামনা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয় মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়নের সামাজিক রীতি, যা আজকের জামাই ষষ্ঠী হিসেবে সুপরিচিত। লোককথা অনুসারে এক ব্রাহ্মণ পরিবারের ছোট বউ প্রায় খাবার চুরি করে খেতেন এবং দোষ চাপাতেন ওই পরিবারের পোষা বিড়ালের উপর। সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। ক্রমে মা ষষ্ঠী কিন্তু অসন্তুষ্ট হয়ে তার সন্তানদের লুকিয়ে রাখেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ছোট বউ অনুতপ্ত হন এবং মা ষষ্ঠীর ব্রত পালন করেন। দেবীর আশীর্বাদে তিনি সন্তানদের ফিরে পান। এরপর পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। সন্তানদের বড় করে তাঁদের বিবাহ দেওয়ার পর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে ডেকে স্নেহ সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়। জনশ্রুতি অনুযায়ী সেখান থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন শুরু। জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক উৎসব নয়, এটি বাঙালির পারিবারিক বন্ধন, আত্মীয়তার উষ্ণতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আজও বাংলার ঘরে ঘরে এই উৎসব একই আন্তরিকতা এবং আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও অভিজ্ঞাপনের আসরে। এবারে যেটা জানানোর পালা, সেটা হচ্ছে আমাদের আজকের ইতিহাসের পাতায় কি রয়েছে। আজকের দিনেই 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার ইংরেজদের কাছ থেকে। আবার আজকের দিনেই রানী ভিক্টোরিয়া 1837 সালে তার সিংহাসন আরোহণ করেছিল। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা সকলে জানি। সেই সিপাহী বিদ্রোহের অবসান 1858 সালের আজকেরই দিনে। এবং আজকেরই দিনে অসহযোগ আন্দোলনের বিপ্লবী দলে যোগদানকারী নগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে। 1905 সালে কানু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনেই কবি, লেখিকা এবং নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল 1911 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাই আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আজকের দিনটা অনেক কারণে বিশেষ। যেমন আজকের দিনে আমরা অনেককে পেয়েছি, অনেক আনন্দের ঘটনা রয়েছে, ঠিক তেমনই আজকের এই দিনে কিন্তু কিছুটা বিরহের ঘটনাও রয়েছে। কারণ আজকের এই দিনে ভারতীয় বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তাঁকে আমরা হারিয়েছিলাম 1943 সালে। তাহলে আজকের দিনে ইতিহাসের পাতায় কী রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। সেই সঙ্গে আজকের দিনটি যাদের যাদের জন্য বিশেষ তাদের জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
3: আজ 20 জুন।

কিন্তু পালিত হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসেবেও। আজ অর্থাৎ এই ওয়ার্ল্ড রিফিউজি ডে 2001 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে। জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক কারণে নিজের ভিটেমাটি ছাড়তে যারা বাধ্য হয়েছিলেন, সেই মানুষদের সাহসিকতাকে সম্মান জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্বজুড়ে শরণার্থীদের নিরাপত্তা, আশ্রয় এবং পুনর্বাসনে কাজ করে জাতিসংঘের এই প্রধান সংস্থা UNHCR, তাই কিন্তু তারাই কিন্তু এই শরণার্থী দিবস পালনের শুরু করেছিলেন।

0: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো লিখছি তোমায় পর্বে আজ প্রথমেই যার চিঠিখানি পড়ে শোনাব, তিনি কে ভাবছেন নিশ্চয়ই? তিনি হচ্ছেন বনমালী মুখোপাধ্যায়। খায়ের পাড়া বীরভূম জেলা থেকে তিনি আমাদের চিঠি লিখেছেন। কি লিখেছেন চলুন আপনাদের পড়ে শোনাই। একটি গাছ একটি প্রাণ, শুনিয়া তোমাদের স্লোগান মন আনন্দে উঠিল নাচি, বাসনা জাগিল তোমাদের লাগি, যুগ যুগ ধরে বাঁচি নিজেরে উজাড় করে দিই তোমাদের তরে, দূষণ মুক্ত করিতে ধরা নীলকণ্ঠ হয়ে করি শোষণ বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, বিনিময়ে মুক্ত হস্তে করি দান বিশুদ্ধ নির্মল শীতল প্রাণবায়ু, সবারে বলি লহ অক্সিজেন আমার ভাণ্ডার কভু না হইবে রিক্ত। তোমাদের স্লোগান একটি গাছ একটি প্রাণ, রূপায়িত করিতে বাস্তবে করবনায়ন, সবুজে সবুজে সবুজ হোক ধরার প্রাণ, কর অঙ্গীকার করিবে না ধ্বংস, করিবে না অবহেলা করিবে রক্ষণ, আমরা বাঁচলে তোমরা বাঁচবে, ধরার প্রাণে রইবে সবুজের শীতলতা, তোমাদের প্রশ্বাস বায়ুর বিষময়তা, করিয়া শোষণ দানিব অক্সিজেন প্রাণবায়ু, না রাহিলে মোরা প্রখর তপন তাপে দগ্ধ হইবে সুজলা সুফলা বসুন্ধরা, রুষ্ট প্রকৃতির রোষানলে ধ্বংস হইবে জীব উদ্ভিদ জগৎ, তোমাদের কাছে এই মিনতি কর বনায়ন, সবুজে সবুজে পেতে বিশুদ্ধ অম্লজান, সবুজে সাজাও ধরিত্রীর কোল, সবুজ হোক ধরার প্রাণ। নিবেদনে বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর খায়ের পাড়া, জেলা বীরভূম।
1: এবারের চিঠিখানি লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া থেকে। তিনি লিখছেন সাথী অভিজ্ঞাপন। এই পৃথিবী মানুষের জন্মের আগেই বৃক্ষরাজি গাছপালায় সবুজ ক্ষেত্রে পরিপূর্ণ ছিল। গাছের ফল সবুজ শাকসবজি খেয়েই মানুষ তখন জীবন ধারণ করত। তাই গাছপালা ছিল তখন মানুষের বন্ধু। তাছাড়া গাছপালা সবুজ ক্ষেত্রে ঠান্ডা বাতাস বিশ্ব পরিবেশকে ঠান্ডা করে। মানুষ গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, সেই আগুন জ্বলে ওঠা দেখেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। সেই গাছপালা অরণ্যরাজি প্রভৃতি সবুজ ক্ষেত্রগুলো যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গ্রহণ করেই কিন্তু মানুষ সমস্ত

0: সমস্ত জীবকুলকে নিয়ে বেঁচে থাকে। তাছাড়া সমস্ত বৃক্ষ বা অরণ্যরাজি মেঘকে আকর্ষণ করে, তার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির দ্বারাই কিন্তু মানুষ চাষাবাদ করে এবং ফসল উৎপাদন করে, যা হলো মানুষের মুখের আহার। ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে। ক্রমে ক্রমে গ্রামগঞ্জ অরণ্যরাজি ধ্বংস করে আধুনিক বহুতল আবাসন তৈরি করা হয়। নতুন নতুন কলকারখানা গড়ে ওঠায় সবুজ বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। বনাঞ্চলের গাছপালা কেটে তৈরি হচ্ছে নতুন নতুন আধুনিক বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং কাঠের তৈরি রকমারি ফার্নিচার। এইভাবে বনভূমি ধ্বংস হবার ফলে পৃথিবীতে বৃষ্টিপাতের হার কিন্তু কমে গেছে। বঙ্গে বর্ষা আসাও অনিশ্চিত এবং অনিয়মিত হয়ে পড়েছে। গাছপালা ধ্বংস হবার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ যাচ্ছে কমে, সে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যাচ্ছে বেড়ে, তাই শুরু হয়ে গেছে বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ। পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ নিজের ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে সরকারি এবং বেসরকারি উদ্যোগে চারিদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে দিয়েছে। প্রতি বছর তাই কিন্তু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সকলেই চাইছে পৃথিবীতে আবার গাছপালা লাগিয়ে চারিদিক সবুজ হয়ে যাক, আর এই পৃথিবী ফিরে পাক তার পুরনো প্রাণ। নমস্কার আনতে শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের পরের চিঠি গানি। যিনি লিখে পাঠিয়েছেন তিনি দিলীপ কুমার চন্দ্র গড়পেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি লিখেছেন শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, আমি বা আমরা সাধারণভাবে বেড়াতে যাই, সেই অর্থে আমরা ভ্রমণকারী, অভিযাত্রী নই। 2017 নভেম্বরে আমরা কয়েকজন জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। কাটরাতে বৈষ্ণোদেবী মন্দির দেখার জন্য অনেকেই ঘোড়া নিয়েছিলেন। আমরা 4 জন হেঁটেই দেবী দর্শন করব বলে স্থির করলাম। হাতে লাঠি নিয়ে রাত্রি 9টার সময় উঠতে শুরু করলাম। পীর পাঞ্জাল পাহাড়ের উপর ওঠা সেটাই আমাদের অভিযান। জয় মাতা দি ধ্বনি তুলে এগোতে শুরু করলাম। ভেবেছিলাম ওই তো সামান্য পথ, যেটা সমতলে খুব সহজেই অতিক্রম করা যায়। কিন্তু না, পথ এতটাই খাড়াই এবং মাঝে মধ্যে সিঁড়ি আছে, ওঠা বেশ ক্লান্তিকর। পথিমধ্যে অনেক দোকান আছে যেখানে চা কফি বা শরবত খেয়ে আবার ওঠা। সে এক ক্লান্ত এবং ঘর্মাক্ত অবস্থা, তবু এগিয়ে চলি। পা চলতে যায় না, ক্রমেই ভারী হয়ে আসে, মনের দৃঢ়তা থেকে এগিয়ে চলি। পথে অনেক বানর দেখা যায়। অনেক পথ চলার পর মনে হলো না, আর পারবো না। কিন্তু তবুও মনে সাহস নিয়ে এবং মাকে স্মরণ করে এগিয়ে চললাম। অবশেষে দীর্ঘ পথ চলার পর মায়ের দর্শন পেলাম। তখন রাত্রের তমসা কেটে আকাশ লাল আভায় রাঙিয়ে উঠেছে, সূর্যদেব উঁকি মারছে। মন বলছে এই অভিযান যেন সার্থক হলো। আমরা এখনও অভিযাত্রী, কারো পা ফুলে গেছে, কারো বা পেশি শক্ত হয়ে গেছে। তবে নামবার সময় ওখানের কিছু মানুষ ওদের ভেষজ তেল দিয়ে মেসেজ করে দেওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলাম। ধীরে ধীরে সকলেই নেমে এলাম। ভাবলাম এ এক অভিযান আর আমরা অভিযাত্রী। তবে 4 জন একসাথে গিয়েই আবার ফিরে এসেছিলাম মা বৈষ্ণোদেবী দর্শনের জন্য। ছোটোখাটো এই অভিযান হো, আমরা অভিযাত্রী। অভিযাত্রী হয়েই বুঝেছিলাম কী কষ্ট আছে আর আছে ব্যাপক আনন্দ। অভিযাত্রী দলবদ্ধ হলেই বোধহয় ভালো হয়। দিলীপ কুমার চন্দ্র গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

বন্ধুরা, জুন মাসের অভিজ্ঞাপনের দ্বিতীয় বিষয় ছিল অভিযাত্রী। আর এই অভিযাত্রী নিয়ে এবারের চিঠিখানি, অর্থাৎ আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিখানি, লিখেছেন দেবদাস বিশ্বাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, জীবন মানেই এক অনন্ত যাত্রা। কেউ পাড়ি জমান দুর্গম পাহাড়ে, কেউ বা মহাকাশের অজানা ঠিকানায়। তবে আমার কাছে সত্যিকারের অভিযাত্রী হলেন তারা, যারা প্রতিদিনের প্রতিকূলতা এবং মনের ভয়কে জয় করে এগিয়ে চলেন। আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক অভিযান ছিল গত বছর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী কাজের দায়িত্ব নেওয়া। প্রচণ্ড ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তখন চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল। চারপাশের সেই বিপদের মুখে দাঁড়িয়ে স্থানীয় মানুষের অদম্য বেঁচে থাকার লড়াই এবং আমার নিজের ভেতরের দ্বিধা দ্বন্দ্ব জয় করার সেই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছিল প্রকৃত অভিযাত্রী হওয়ার ইচ্ছে। আর তার জন্য দুর্গম পাহাড়ে যাওয়ার প্রয়োজন হয় না, মনের সাহসই যথেষ্ট। আমার বাবা ছিলেন আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। ছোটবেলায় বাবাকে দেখেছি এক কঠিন আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের লেখাপড়া এবং ভবিষ্যৎ গড়ে তুলতে। কোনোদিন হাল ছাড়েননি, প্রতিটি পদক্ষেপে ছিলেন অবিচল। তিনি আমাদের জীবনের ঝড় ঝাপটা পেরিয়ে সঠিক পথে চলতে শিখিয়েছিলেন। কোনো পদক বা স্বীকৃতি ছাড়াই তিনি আমার কাছে এক সত্যিকারের অভিযাত্রী। আমরা এমন অনেক মহামানবকে দেখেছি যারা মানবতার টানে আজীবন অভিযাত্রী ছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু ভৌগোলিক পরিভ্রমণ করেননি, বরং মানুষের মনের অন্ধকার দূর করতে আধ্যাত্মিক এবং মানসিক চেতনার এক মহান অভিযাত্রী হয়ে উঠেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর গান যেন প্রতিটি অভিযাত্রীর মূল মন্ত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই একলা চলার সাহসই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ অভিযাত্রী করে তোলে। শুভেচ্ছান্তে দেবদাস বিশ্বাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। এবারে যেটা জানিয়ে দেবার পালা, সেটা হচ্ছে তথ্য। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত

8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। আজ অর্থাৎ 20 জুন থেকে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিএনএসএসের 166 ধারায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানিয়ে দিলাম একটি তথ্য, এবারে একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি। আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন রবিবার সকাল 10:30 আগরতলার বোধজং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয় পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।

0: প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয় পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ 29 জুন। অনলাইন আবেদন শুরু হচ্ছে 30 জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে। বয়স হিসেব করতে হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 মোট শূন্যপদ 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ বিই বা বিটেক ডিগ্রি হতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর পর্যন্ত। বেতন কাঠামো পে লেভেল 5 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 29,200 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। টেকনিশিয়ান গ্রেড 3-তে রয়েছে মোট শূন্য পদের সংখ্যা 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সাথে এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর। বেতন কাঠামো পে লেভেল 2 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 19,900 টাকা থেকে সাথে অন্যান্য সরকারি ভাতা রয়েছে। জানিয়ে দিলাম কাজের খবর।
0: শ্রোতা বন্ধুরা, এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার উপায়। এবং আপনারা জানেন যে আগামীকাল 21 জুন অর্থাৎ বিশ্ব যোগা দিবস, যেখানে আমরা এই একটি দিন সবথেকে বেশি যোগা করার কথা মনে করি। তবে একটা কথা বলতে হয় যে আমাদের প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে একটু যোগব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী। কারণ যোগব্যায়াম যেমন আমাদের পিঠের ব্যথা উপশমে সাহায্য করে, ঠিক তেমনই আর্থ্রাইটিসের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো উপশম করতেও কিন্তু যোগব্যায়াম খুবই ভালো। সেই সঙ্গে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের যন্ত্র, আমরা জানি যে আমাদের বর্তমানে যেটা হচ্ছে সব থেকে বেশি আমরা হার্টের সমস্যায় ভুগছি, সেখানে যদি শরীরকে ভালো রাখতে হয়, হার্টকে ভালো রাখতে হয়, সেখানে যোগব্যায়াম করুন। এবং আর্থ্রাইটিসের সমস্যা এখন ছোট থেকে বড় অনেকেই ভুগছেন, সেই সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু খুব ভালো যোগব্যায়াম। এবং সেই সঙ্গে যেটা বর্তমানে খুব হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাতের বেলায় ঘুম হয় না। প্রায়শই আমরা সেই কথাটা বলি যে ঘুম কম হচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছি তারপরেও ঘুম হচ্ছে না। কিন্তু ঘুম ভালো রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের যে মানসিক অবস্থাটা সেটা সঠিক হয় আর ঘুমিয়ে পড়া যায় খুব সহজেই। এবং সেই সঙ্গে আমাদের যে মানসিক চাপ, আমরা যেটা বলে থাকি, সেই মানসিক চাপ কমাতেও কিন্তু যোগব্যায়াম গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আমাদের মনের মধ্যে, মনটাকে ভালো রাখতে তো হবে, শরীরকে ভালো রাখতে হলে সেই মনটাকে ভালো রাখার জন্য খুব দরকার যোগব্যায়াম। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ছোট্ট করে কি করে সুস্থ থাকা যায়। চলে যাচ্ছি পরবর্তী পর্বে।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড

0: সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.4 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর সেই সঙ্গে বন্ধুরা, আমরা কিন্তু বিজ্ঞাপন অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর তাহলে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো বিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা
1: এবং সেই সঙ্গে আমি অঙ্কিতা। আজকের মতো তাহলে অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

তেই অবাহাইকে ন জংটে বো হাস্তে হাক্তর অবাহাইকে গবংমা থায় লংমাব তেই হদাব হামিয়া খাইমু অ ফেগমু বেলাইকে হামিয়াকে নুকজাগ আবহাইন অ ফেগমু ন তুই হাক্তর গ্রাঙ্গই নেশামুক্ত ভারত অভিযান ন তুই সতেরো জুন নিশিমি ছাব্বিশ জুন জরা হাক্তর গ্রাঙ্গই হাক্তর হাপাং বাইকে অ আবাইমু লোয়া জিজাগি দ আবহাইন তাকলাইনি কক বথমাও যাবিমানো নারাকজাকা নেশামুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান অবন কক্রক সলাই সাকাকে সাবিমানো ফেকমু গ্রী ভারত আবাইমু হামসাজাক ভারত সিনিমু আও মারকেচিং সং যেকমুগ গলক্ষে ইয়াকবা ফেকমু বাই বসুক যিনি লংমাও দেরাই দং সিগলা সিগলি হন্দি যিনি বুড়া বুড়ি রক হন্দি অ ফেকমু যাইসারমই থাকাকে আর নিতাই সিসাবিমানা ইয়াকবা তাই অংকুরি ফাইমানা আবনি বাকিন অ ফেকমুগ হাবনানি সকাং ইয়াকবা গলংনানি সকাং যেন সাক ন সাকথারথাই হজাক টংথাই দে অ হামিয়া লামাও যেন হিমনানি ন বেলাইকে সাকথারই টংনানি বেলাইন দর আও আবহাইন যাবিমানো সাক ন ফেকমুগ কুবলিয়াওই বাহাইকে সাক হামন যেন তলাঙ্গিমান ন সাক হামকে বাহাইকে তলাঙ্গিমান আবহা যেন সাবিমানো খাব যিনি টুয়েন্টি ফার্স্ট জুন ইয়াকবা নেশনেল ইন্টারনেশনেল ডে অফ যোগা যোগানি সাল হই যিনি ভারত হাক্তরনি মন্ত্রী বক্রক শ্রী নরেন্দ্র মোদি ব সাকলাই রেখা টু থাউজেন্ড ফিফটিন হন টুয়েন্টি ফার্স্ট জুন ইন্টারনেশনেল ডে অফ যোগা হই অ যোগানি বিশিংটি সাক কাহাম টংমানী যোগা খালায়ই যা কাহাম সিমি টংমানীয়া যিনি সাক ন যেন বাহাইকে ফিটনেস আয়ুক ইয়াকবা বিশি কলকে সঙ্গমই সরংপরংখে টংমান তে অ ফেক মূ বাই কুবলিয়াকে যাইকে সাক নতলাঙ্গিমান অবন যিনি অ যোগারংনি সামুগ যন থেপাও সাক বেমার যাইয়া তৈকে টংনানি থাকা হাঙ্কে অ যোগা ইয়াকবা ব্যায়াম অব বেলাইন যাইনানি নাঙ্গ আবহাইন মার্কেজিং সং যেন সিলাইথাই তে যিথৈন যত্ন ন সিরুথাই বুজিরুথাই খাখায় নরক অ নেশামুক্ত ভারত অভিযান ন দেব আওয়াইলাইন অ ফেকমু ন অ ড্রাগস নামু জোয়াক নমু অ বাহাই ফেকমু হামিয়াবাই যত্ন ইয়াকাগৈমানো তে বুইনব সিরুইমানো আতহিনি খাখায় আং দিনে অ ফেকমু ন তুই বসাসা কক নরকবাই শিয়ার খাইকা ইয়াকবা সালাইকা খালাইকা তে সিলাইকা যত্ন সাক কাহাম টংলাইনাই যেন চিনি নুখুং ন হদান তে হাস্তে ন হাক্তর নাহাম হামসাজাক খালায়ই চিনি সিনিমুং বাইকে তেলাং থাংলাইনাই আও মারিকে চিং সং হাইকে যেন তাবুক ফাইদি পান্ডাও হামনানি সিকাং ন খালায়ন পান্ডানি বিলেও ন খালায়ন রেসাব মূ টংসা রেসাব মূগ খরং রানো রেসাব জাগ রেসাব মূ প্লং সমাইটি রিয়াং খুক্তিকে রেসাব জাগ রেসাব মূ

asukjara jeng khanalai mankha bukhuk plong somaiti riangni khuktike kokrok katal resapmu au belai khanatothok ke jeng khanawi manlakha khakhayo norobo khanatok jokbai khana hnei yakhaba orasamungno khanajak sekangobo obde hake khanalai phi taisa katal ke khanalai manphi khana hnei au haikino jeng trik trik ke pandani বেসেবো হাবলাই তেবো সঙ্গ খালাই খালাত রসামু তে কগ্রক

আসুক জরা খারাকা বুকুক প্লং সমাইতি রিয়াং বাইখে রেসাবজাক রেসাবমু কক ব্রক খানাথক খে রেসাবই খানারি কালাঙ্খা আও মারিকে চিংছং চিনিয়া ফৌ জরা কেখা টংনামু চমখানো তেই টংমান গালাখা তামনি হিনখে আনিয়া ফৌ জরা কেয়া ফাইনি ছালো হাইন হাইন নিবাই খানাথক পান্ডা বুতং তুবুই আং ফাইফিনাই কক রুবই অরণমা বাছি ছিনাই আং নরনি কিচিং রামান দেবরমা যতন কাহাম টংদি

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়ার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশজুড়ে এনটিএ একটি মকড্রিল করবে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। অন্য ম্যাচে প্যারাগুয়ে খেলছে তুরস্কের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ এরাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি

0: সরকারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
1: An enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building. Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling, the land that helped lead Bharat's awakening.
0: এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামের পবিত্র স্থান সাঁওতালি জহর ও হোজহর যাবেন। পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভায় যোগ দেবেন। মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তারা। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মকড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এনটিএ একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা, পরীক্ষার সামগ্রী পরিবহনের জন্য পুলিশি প্রহরা সহ জিপিএস যুক্ত যানবাহন চলাচল ইত্যাদি। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 869-79-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছে পুলিশ। ওই 3টি অ্যাকাউন্টে 400 কোটি টাকারও বেশি রয়েছে বলে সূত্রের খবর। দলের তহবিলে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা তা তদন্ত করে দেখার জন্য বিধাননগর সাইবার ক্রাইম থানায় চিঠি দেন ওই বিধায়করা। এই পদক্ষেপের ফলে দলীয় তহবিল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বিদ্রোহী বিধায়ক বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, ওই বিধায়করা দলীয় অ্যাকাউন্টের অর্থ নিয়েই ভোটে লড়েছেন এবং জিতেছেন। অ্যাকাউন্ট সম্পর্কে অভিযোগ থাকলে কেন তারা টাকা নিলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, আমফান পরবর্তী সময় ফলতা ব্লকে মৎস্যজীবীদের জন্য ত্রাণ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির সহায়তা বাবদ 47 কোটি টাকারও বেশি সরকারি অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। এফআইআরে নাম রয়েছে তৎকালীন বিধায়ক শঙ্কর কুমার নস্কর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তৎকালীন বিডিও সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকের। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের

সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি আর্থিক ক্ষেত্রে বাজারের দক্ষতা বৃদ্ধি, নিয়ম মেনে পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ করা এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল মুম্বাইতে অনুষ্ঠিত বোর্ডের 214তম সভায় সেবি মৃত বিনিয়োগকারীদের নামে থাকা সিকিউরিটিস বা শেয়ার আইনি উত্তরাধিকারী ও দাবিদারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। কম মূল্যের দাবির ক্ষেত্রে নথিপত্র জমা ঝামেলা কমিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি নতুন কুইক ট্রান্সমিশন প্রসেসিং কিউটিপি বা দ্রুত হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছেন, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় অনুদান প্রদান উপলক্ষে গতকাল আগরতলায় টাউন হলে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আগরতলা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তরুণ তরুণীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। প্রথমবারের মতো চাকরি প্রাপক ত্রিপুরা থেকে এমন 184 জন গতকাল এই যোজনার আওতায় এসেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরার অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি একথা বলেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু করা হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। গতকাল আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। অমৃত ভারত যোজনায় উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজ এই বছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের গান, সকাল 10:00 ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, সকাল 11:00 রয়েছে বাংলা ছায়াছবির গান, ককবরক অনুষ্ঠান লেলা মানে যারা শুনবেন বেলা 12:00, বেলা 1:40 লোকগীতির শিল্পী সুবোধ রায়, বেলা 1:50 শুনবেন

ফুলপ্রসাদী, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 রয়েছে অনুষ্ঠান গীত গজল। সমূহ গীতি শিক্ষার আসর শুনবেন সন্ধে 6:05। সন্ধে 6:30 রয়েছে অনুষ্ঠান জাগৃতি। সন্ধে 7:00 রয়েছে ককব্রুক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন বাংলা ভক্তিগীতি স্বরাজ রায়, শিল্পী। রাত 8:30 রয়েছে আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতির শিল্পী ধীরেন বসু। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10:00 রয়েছে আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান। দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। শুনুন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম শুনবেন অতুল প্রসাদী, শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদী, শিল্পী ছিলেন নূপুর ছন্দা ঘোষ। এবারে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

নানা রঙের গানের অনুষ্ঠানে অতুল প্রসাদের পর শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানে এবারে রয়েছে রজনীকান্তের গান শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমেই অতুল প্রসাদী, তারপরে ভক্তিমূলক এবং সবশেষে রজনীকান্তের গান। আর শিল্পীরা ছিলেন নূপুর ছন্দা ঘোষ, পান্নালাল ভট্টাচার্য এবং কৃষ্ণা চট্টোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান। তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
1: চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
6: Get attractive offers up to ₹67,500.
7: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
6: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
8: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
6: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.

আকাশবাণী আগরতলা নাই দঙ্গ হিন্দি তে কক বরক রেসাবং দিনে অপানও হাই হাই নামনি বগে তেটাংসা রেসাবং কক বরক রেসাবং

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন, ধনরাজ তামাং ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: তোরা তো সবাই ছিলি কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল নজরে তার ধরলো না, কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না।
1: এই তুই বল, আমি বলবো না, তুই বল। না না না তুই বল।
2: আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাবো কেন পরের কাছে,

0: মেয়েদের একজন আছি, আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ
1: বলি হারিয়ে।

0: আমার যৌবন নেই, আমি বুড়ি না বলে সত্যি বুড়ি নাকি রে? না, সারা গায়ে যৌবন আমার খেলা করে, দুটোকে চাউল ঘরে ভোজে নিজের ছেলে মারে।
1: ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে

0: বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, ওকে তো নিয়ে এলাম ঘরে, কাটতে নেশা তাকিয়ে দেখি ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে দিদিমা।
1: নেশার কথা তুললি যদি বলি তাহলে শোন, আছে রে এমন নেশা আনে যে মরণ দশা, কিছুতে কাজে না যে নাম দিতে তার ভালোবাসা, শোন বুঝলি।
2: ভালোবাসার নেশা করে ফুল মালাকে গলায় পরে ধনরাজ খুশি হলো।

গানখানি শুনছিলেন ছায়া দেবী এবং শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আরতি মুখোপাধ্যায় এবং অন্যান্য সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাতে ছবি থেকে মান্না দে এবং অরুন্ধতি হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়া ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাতই ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সিংহদুয়ার ছবি থেকে।

জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়, জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়, ও সখী মর না টুবে মর, ও সখী মর।

গানখানি শুনছিলেন মান্না দে এবং নমিতা রায়ের দ্বৈত কণ্ঠে সিংহদুয়ার ছবি থেকে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

ছুঁদে চল চল চল ¶¶

ভাই করিম চাচাই শুভ সবাই আসরে ঢোল বাজিও বাজিও সানাই টুকটুকে বউ আনবে আমার ভাই গলা ছেড়ে গলা ছেড়ে।

0: আমাদের ছোট্ট ঘরে আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি আসবো বই মহাজন সবার পায়ে করি নমস্কার।
1: ও বাবুল কাকা তুমিও এসো গো, হাঁটু দে এসো সবাই না।

ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে। ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা আশা চাই, আশা চাই, আশা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসিমা, আশা চাই, আশা চাই, আশা চাই। এসো কিন্তু।

গানখানি শুনছিলেন রাজনন্দিনী ছায়াছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে শুভেন্দু চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: সত্যবান।
1: বালাই সাত,
0: তুমি যম রাজাকে কবজা করে আমায় ভালোবেসো, ও গো যম রাজাকে কবজা করে আমায় ভালোবেসো।

গানখানি শুনছিলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বিয়ের ফুল ছবি থেকে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে, বিজয়িতা এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন বিয়ের ফুল ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

0: खनाउ तंगने जो तो ताकुक ते बुखु सोनो पुला वनो खा का हम या फरे लाम सको तिनी नि बुरी रोक ने पांदा नो गलो तिनी चं खनालाय नो योगा नो ती कोक चिनी साक का हम करंग तंगना बाकी योगा नांगो अब न ती न तिनी चं कोक लाम खनालाय ने तम ने हन कै बिस्कांगो हायुं योगा शाल तंगो अब नि बाकी ताबुक हायुं गनांगै नो ओ योगा नि हम মারি অবনতি কগলাম সালেলাইও অবনতি কবং পান্দার লোয়া জেলাই তঙ হংকে আবন বাগেন তিনি চিনেও পান্দাও চব যোগানতি সিনানি বাগেন চিনেও পান্দানো লোয়া জিখা তিনি অবনতি কগলাম সালাইনা বাকে চিনি ও পান্দাও ফাইসক পাইকা বুকুক পারমিতা দেবর্মা হাইকে বুকুক পারমিতা নন চিনি পান্দাও লামসক খুলমকা
1: খুলমকা বেলাইনা হামবাই আনরাই অরিহিনে কগলাম সামা জাগাও আনরিহিন মান বাকে তবে যোগানের বারে মে সানা হাঙ্গে সাজাগো যে পুইলা আগে নিশিমিন শ্রী শ্রীটি নিশিমিন যোগা আগে তঙ্গো চিনি এশিয়ান্স ইন্ডিয়ান ওটা পুইলাব অরিজিনেটেড তংখা চিনি কালচার যে ইন্ডিয়ান কালচার আ জাগাও তোমরা যোগা বেদ তঙ্গ উপনিষদ তঙ্গ পুরাণাস তঙ্গতে রামায়ণ মহাভারত যোগানের বারে মে সেজাক দো আ জাগা এক্সপ্লেনেশনস খাইজাগো তঙ্গ যে যোগা বড় নিশিমি ফাইজাকা তো ইন্ডিয়ান ফিলোসফি ও অব সদর্শন হানি সাজাগো আপন আজকে সিক্স ইন্ডিয়ান ফিলোসফার সাজতা সৎ দর্শন ছয়জন ইন্ডিয়ান ফিলোসফার মিলে অবনতি বরক চেরি নাই লেখা ওর যে যোগা চং ভগবত গীতা ও ব যোগানি কনসেপ্ট অনেক ক্লিয়ার কাজ সাজগো ও যোগা শুধু চিনি সাক ন চারিমাইয়া অব সায়েন্স নিলগে চিনি স্পিরিচুয়াল ন একলগে গ্রোথ খাই লাগমানি কক্স ন সাজগো যোগা চং ন সাক সাক ন শিরো তাই চিনি নিউ টেকনোলজি নিলগে নিউ টেকনোলজি তাই এডুকেশন লগে চং নিজে যাতে একসেপ্ট খাই মানুষ বড়িলগে একলগে ইতলাং মানানি অ টেকনোলজি নব একসেপ্ট খাই মানে কোন জায়গা স্টিফনেস খাই তো নিয়াটা কবা মা জেনেলাইজ খাই ইউনিভার্সেল কনসিয়াসনেস নব চং হায়ং গনাঙ্গে তাবকে অ যোগা যতনি বাকি কাহাম ইনফরমেশন রো হেলথ রো চিনি নলেজ গ্যাদারিং নলেজ চে নলেজ না মানে আ জায়গা বচন হেল্প খায়ও তো সানা থাকে চিনি তাবুক তাবু যে সিচুয়েশন যোগা চ যত জায়গা হেল্প খাই চাবো চগা আচক আচক কিছু যোগা পনেরো মিনিট যোগা ফান চ যদি খাই কানকে চিনি শরীর বাকে অনেক কাহাম ও জায়গা কোনো এইজ রোগ না গিয়া চেরাই রোগ যেমন চেরাই রোগ আসাই খাঙ্কে বড় কবা এক্সারসাইজ খাইও দুই বছর যাই বরক সাক সাক নখায় বরক নাশিগি ন ও যে যোগা অরণি হইতে ন যোগা আমি হাই বরক যে খায় এক্সারসাইজ অব না চ কত রক খাই আঙ্কে চিনি সাক নি কবং রোগ বেমার রোগ অব কাটে ওটা
0: কাবনো চেরাই ফ্রুত চেরাই রোগ বল বৈশা বচা ও বৈশা ইয়াক মথর ইয়াক মথর আবহাই পদরে পদ নুঙ্গে বরক অব হে অটোমেটিক নোগ ইয়োগা খাই তরি থাঙ্গা হে আমর খাই
1: যায়
0: চিনি বসাও স্টিফনেস এবার রাগ সাবি থাকমানি আবহাই রোগ ফাই ওটা আবো রোগ ন নর্মাল খাইনি বাকি ন যেন ও ইয়োগা ন যেন লয় খাইনি
1: সাজা গজে অঙ্ক চেরাই রক চেরাই ফুরো আজাই খাঙ্কে জিরুনি জিরুন ছিমিয়া মনে মা ফুরুন ছিমি চার বছর জ্বর থেকে চেরাই রক চারশো বার মনেও বড় যত তর থাঙ্গ আসং বিনি মনে মন কম গিয়ে থাঙ বয়স কিসাং থাঙ্কে সারাদিন সতেরো বার পর্যন্ত মনে জাগিয়া বয়স বুড়াং থাঙ্কাই তো মনে জাগিয়া ন ডিপ্রেশন ফাই টেনশন ফাই এনজাইটি ফাই তো নিউ জেনারেশন বে চং মিলি মেয়াঙ্গে আমতে হাইব এনজাইটি ফাই তো অবন বাকে চং ফিউচার চং মনে না পগে থাঙ্গ অন বাকে কবং মা মেন্টাল নি হইতে কবং মা ডিসঅর্ডার ফাইও তা তো আবো যোগা তাম খাই চং চ্যানেলাইজ খাইও চিনি এনার্জি ন কাছে মুভমেন্ট হইতে কাছে মুভমেন্ট চ্যানেলাইজ খাই চং আরো কিউর খাইও কাছে জায়গা কচারি তো নিয়া মানে যোগা আমতে হাইকে হেল্প খাইও তা চং
0: হাই যোগা ন সাক কাহাম তংনা বাকে সিমি দাসিং খালাইনাই এবার সাক কাহাম তংনানি বাকে বেমার কাতিরি তংনানি বাকে বুসুক সামু খাই যোগা
1: যোগা তো বেসিক্যালি যত কিছু এক্সারসাইজ এক্সারসাইজ নাই যাই আজ আগো যদি তাবুক নি যুগও নাই খাঙ্ক কম্পিউটার্স কাম খাও সারাদিন তল নাশিক তো ডাক্তার রোগী নাই না তো যত ইঞ্জিনিয়ার রং নিব টেকনোলজিক্যাল দো তো অমতি হাইকে নাই খাঙ্কে যোগা যত জায়গা কাম নাগো কম্পিউটারও নাই খাঙ্কে চিন কাবো মকল এক্সারসাইজ দো

আসুক জোরা লেলা মানে জোরা ও দেবালা দেবর মানে খরাঙ্গ যাদু নিরে চাপ মানে রে চাপ খানার জাখা তাব খানাবাদি বৃরকনি পান্ডা নগুল

0: 거 안개 정조대 목록 사가 그는 간게지니 브레인 롱니 엑서사이즈 정거 아다 아브롱노 카이게 안개지니 블록게츠 그링 타고 안개 그만도 목걸록니 또 동우노 따바보 가이사 가이사 가이사 하나
1: দকন এনকা চা আবো নিন থানি খানা ওয়ানো যে তাবু মকল নি নিং তাবু সাকা বাঙাবো কিসে সাইমান নিমো চঙ্গো যে মকল নিব মহাই মকল নি পাওয়ার নি প্রবলেম এবা মকল তামনাই মকল কবাং মা বেমার রকুঙ্গু আবো রকনো তা হামরি না
0: একচুয়ালি স্ক্রিন টাইম যদি বেশি খাই কানকে স্ক্রিন টাইম বেশি তখনকে যেন মকল ইয়োগু হ্যাঁ তা আর টাইমও কিসে কিসে টাইম চেন মুকুময় মকল নি বলস ন গুড়ি রে খাঙ্কে আপ ডাউন পাঁচ মিনিট হামা বাইতা হামা না হার কাঙ্কে এক্সাইট গুড়ি রেখা মকলতে এক্সাইট বাইকে রাউন্ড রাউন্ড ফানো মকল নি এক্সারসাইজ খাই কাঙ্কে মকলের যে স্ট্রেস পাই মানে আবো রিলিজ কিছুটা রিলিজ সঙ্গো কে কচার কচার স্ক্রিন টাইম কবং তহাঙ্কে আর আমি সঙ্গ টু থ্রি মিনিটস চেন মুকুময় তখনকে আপনি বুকে যাও মর্নিং মর্নিং সাজাগো যায় একদম মর্নিং যখন সানরাইজ হবো আপুরো চন মকল ফিলোকে সান দিকে নাইসিং দিন সাজাগো যাতে চিনি মকল নি পাওয়ার গ্রো তাই বেশি স্ক্রিন টাইম খাই কানকে মকল নো তুই তুই পিওর তুই বাই মকল নো জাপস জাপ তুই শোষাই না দিন শোষানোর বাকে সাজাগো তা গাব খাই চিন মকল নি স্ট্রেস কমিরো যে বরক নিশ গঙ্গে কাম খাই তংনাকে নেক নিব কবমা এক্সারসাইজ চঙ্গ ইয়াংশে ইয়াংশে করি নাঙ্গ এন্টি ক্লক ওয়াইজ করি নাঙ্গ
1: এক্সারসাইজ বাই ইয়োগা তাম ফলাই না আবো না আবো দা
0: যদি ইয়োগা তে এক্সারসাইজ কিসা ডিফারেন্স কিসা সা ডিফারেন্স এক্সারসাইজ সঙ্গে চং ফিজিক্যালি যেটা খাই মানে ফিজিক্যালি তাবন মাসলস বাড়ি নাকে চং আলকা অ্যাক্টিভিটিস খায়ো বাট ইয়োগা হাঙ্কে চিনি মেন্টাল হাইজিনিক ন পিউরিফাই খায়ো চিনি মেন্টালি যে
1: এটা
0: হামিয়া তোমার কসাই তো মানে তা আপনার মেন্টাল নি ডিজিজ নখায়ো হামরো আবো মেন্টাল নি লগে লগে চিনি স্ট্রেস ব রিলিজ খাইও আপন লগে সাক যে এক্সারসাইজ খাইতে দা ইয়াগলো রিব তাম কাম খাইও আবো এক লগে চ্যানেলাইজ খাই এনার্জি কনভার্ট খাইও
1: তাবুক স্ট্রেস বড়ক নি তো কবাং মা বরক নো তাবুক স্ট্রেসফুল লাইফ দি দঙ্গ হ্যাঁ তাবুক চেরাইফ্রু নি সিমি না স্ট্রেস চেরাইফ্রু পড়ানি স্ট্রেস পড়ান পাইখা হাঙ্কে চাকরি মায়া আবনিব স্ট্রেস আবনি উলো কাইজাক না সেটেল না কেরিয়ার অবনিলো তেইব ফ্রেন্ডস রক বাই রিলেটিভস রক বাই পদরে পদ জঞ্জাল রক দঙ্গ আবনি উলোব কাইসে স্ট্রেস ন জং উকলগতনি বিসকাং মাথাং ও স্ট্রেসফুল যে চিনি লাইফ আবনো জং ইয়োগা নি বিসংতে জং রিলিফ মানা
0: এ মানো
1: ব ইয়োগা খলাইনা ব আমহে পার্টিকুলার ইয়োগা নি কোন পোজ পোজ দাতং
0: রিল স্ট্রেস রিলিজ খাইনা কা কা ও জাগা সাধক পতঞ্জলি ও কাইসে সাধকতা পতঞ্জলি যোগ চিত্ত বৃত্ত নিরোধক নেই সাজাগো ইয়োগ খাই কানকে চিনি চিত চিত মানে চিন্তা পদরে প চিন্তা হাইও ইয়োগ চিত্ত বৃত্ত নিরোধক ইয়োগ খাই কানকে চিনি বক্রক যে কবমা টাইপ নি ওয়াঞ্চম নং সামানি তা ওয়াঞ্চম বৃত্ত মানে আপন নরিরি মানে নিরোধক মানে রোগ করি খাইও তো অনলাইনও পুরা সাজাগো যে চিনি মাইন্ড মেন্টাল ফোকাস চিনি যে টুয়ার্স না ডিউটি মানে বেসকাং আগো খাই মানে যে চিনি খাই তাই আবো ন তাই চিনি ডেভি ডেভিশনস রুই যে চং কাম খাই মানে আবো ন এক্সিস্ট খাইও তাই আজাগা যোগা এফোর্ট রো সঙ্গ যোগা সালচা খাইকে তসু গিয়া আবো কিসা খাইনা নঙ্গতা চেরাই রং বো থইবা চাকে বো হোনা বাকে ডেলি প্র্যাকটিস খাইমা হাইবো মা বুফাস তা অবা হাইকে পইলা তো চং প্র্যাকটিস মা খাইও প্র্যাকটিস
1: সঙ্গনাম চঙ্গো যে ইয়োগা তাবো অক্রা রক যে সা উমর নিশিমন চেঙ্গি মানো
0: চেঙ্গি মানো
1: এঙ্গা চেরাই রক ন চং ইয়োগা তাও ব্রাশ খাইনা লয় খাই তিসামা হাইকাই ন চেরাই রক ন ইয়োগা ফরঙ্গই বন লয় খাইন এঙ্গা চং পুইলাম বন তাম খাইনে বো উমর নিশিমন চেঙ্গি
0: অব স্টেট টু স্টেট কাইসা কাইসা কাইসা এজ নি হিসাবে ডিপেন্ড খাই ইয়োগা নে তাবো চেরাই চেরাই রং হেঙ্গা বাবর পরিণানি ইম্পর্টেন্স না পরিণানি ইম্পর্টেন্স আজাগা ভ্রামরীর প্রাণায়াম খাইমানো অনলম বিলুম খাইমানো এঙ্কে চিনি যে ফোকাস খাইমানে কবামা কয়েকটা কয়েকটা তঙ্গ আজাগাবো বৃক্ষাসংস্রক তঙ্গ ত্রিকোণাসংস্রক তঙ্গ তো আবর কাই চিনি মেন্টাল ওয়ান পয়েন্টেড ফোকাস খাইমানে কয়েকটা তঙ্গ তা আবো ব্যাপক তো
1: ইয়োগা তো কবাং মা এঙ্কায় অরুণ বি

0: singo tenung tak je samen amor ang pula chang nai ga abono sana ne mani je bo umor ni simi mono phorangi ti chaga hangkai bo abono romui tong nai ama hai jing je phur ma khoi tong wa phur tu jing bono
1: ka phur to nai ga ha nang ya jing jin ni e jin ni chago se jing jin bu sang nang jing je nang mane a nang mane hisabe ta bro ani cost tong ka to ang to romui tong na o yoga no khai kang ke o o exercise khai kang ka ni shori ka ham go kenang to ya kare ri gla চেরাইরক্ত বেসিক্যালি পড়ি না কলেজ পার আসেন চাঙ্গ পড়ে না অ টাইম চাই মাইন্ড ডাইভার্ট খাইয়া ইয়োগা কোনো কারণে ডাইভার্ট ওই থাকব ওভারকাম খাইমানো নিজে ন আ জায়গাও তুমি হাইমানো যে জায়গাও যে জায়গা স্টার্টিং টংখা আকনাগার চিসা হামিয়া ফানো ওই থাকা যেমন কি দল হামিয়া মালাইখা ফ্রেন্ড সার্কেল হামিয়া মানখা আথার পাথার চানানি সাইড রক থাকা তো অবতাম ও মেন্টালি না ড্রাইভার খুবই তুমি মানো বিকজ ও জায়গাও সেলফ রিয়েলাইজেশন না বেশি কাহামকে ফুনগো যে অ পার্ট ইয়াং সাইড কাহাম ইয়াং সাইড হামিয়া অ ক্লিয়ারিটি ন কাহামকে ফুনগো তাও জাগাবো ইয়োগা খাই কাহামকে অ যে সেলফ সাক সাক যাব কাহাম অব হামিয়া সাইমা কাহামকে চেরাই রক তো কাহাম নথানে বলে ডেফিনেটলি
0: নিনে কক ন খাও ইয়াং আনি মকল ঝিনুক মানি যে মাহাই খরকসা বরক নুখাং যে বো ইয়োগা খাইমানি উলো ব মুইহান রক চালিয়া ওকে ফাদারনি ফার্স্ট ফুড রক তো চালিয়া ন ওকে চিংলে তাবুক ফানো ফাতনি ফাস্ট ফুড রক নুখাকে চানা রক মুচুঙ্গ ওকে ব হংকে আমার চানানির মুচুংলিয়া কে বসাও কে বোন মানা খাইয়া ফিয়াবা নিং জেফ্রু কাহাম বুঝি উইথাঙে নিং সাক সাক নমন ইয়াকারনাই ওকে অবন নিং তাম সানাই আবন তি
1: চা জং নিং কে সানা থাঙ্গাং কে আং দে সাইমা মা মতে কে ইয়াকায়া বচুগো আমি বিনি সাকনি উপর সে ডিপেন্ড চিনি সাগর যে দিন যে যে ডেইলি ডেইলি নাম তো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনস মিনারেলস রোগ যে নাম মানে আবার তো চিন নাঙ্গো চিন সরব আব বো বেজ নি থ্রুতে ফানো না থাক নন বেজ নি থ্রুতে ফানো না থাক আজাগা কোন অবজেকশন সিলে গ্রে কিন্তু চিন ডায়েট যেটা চিন আহার হন আবার তিনটা সেকশন দম কাইসাকে সাতবিক যেটা সিম্পল চামু আজাগা কোন মেন্টেল একদম হাপরা হাইজেনিক খাইতা নন স্পাইসি নাই ম্যাক্সিমাম বেজ বিকজ বেজ চিন হেলথ নিবাগে অনেক কাহাম ডাইজেস্ট দাঁতি নঙ্গে থাঙ্গো ওকে মৈকথং তা এই মৈকথং চিনি টেস্ট রকব টেস্ট রকব চিনি মাইন্ড রক তারপর সাতবিক ডায়েট চ মেনটেন খাই কাহামকে চিন ডিসিপ্লিন নতুনগো তা শরীর কাহাম উনানি দিকে তঙ্গো আজাকে রোগ ইয়াংনাই দং বিকজ মুখে তঙ্গো তো কোনো আশাকে বকরে হামিয়া খাইনি বকরে আনবাগে সাত উইক ফুড ন বেশি প্রিফার খাই ইয়োগা বতা আনকে তাকে তঙ্গো স্পাইসি টাইপ নি ফুড আবকে হন রাজসিক রাজসিক টাইপ যত স্পাইসি বেশি মশলা মশলা টাইপ নি বেশি যারপরে জাঙ্ক ফুড রক বেশি আব অঙ্কে চিনি চিন থট ন চেঞ্জ খাই লাইক থট ন থট চেঞ্জ খাই রো তা বারবার সেকেন্ড সেকেন্ড চ মা চ থট চেঞ্জ থাকা আবার তো ডিপেন্ড খাই স্পাইসি ফুড রা রাজসিক ফুড আ জাগাবো বরক নি রাজসিক ফুড নি অব ন যে চিন মা চ কাছে জাগাবো তর গিয়া পরে এনজাইটি ক্রিয়েট খাই চিন মা চা তাবং নব জাস্ট মুড সুইং খাই
0: বখা মিরিক খাই তাবুক ন আমি খাইনাই হেন ওয়ানসুখা ফিয়াবা লগে লগে হি আবো খাইলে কেসে খাইনাই আমি খাঁকে কাইসা কগো টঙি মে এটা রাগ খাই
1: হাইপার একটিভ ওটা জলি শিখাই জলি থাকসেনাই লং একদম লং থাকসেনাই বিনি এনার্জি তাম নাই স্টেবল টঙ্গিয়া আজাগো আটকাইসে জলি থাকা চিকন টেটে কখন আটকাইসা জলি থাকা কোন একটা সময় একদম লো মেনটেন একদম লো ফিল খাইকা ইভেন কি সুইসাইড নি কন্ডিশন পান ফাইকা অবা হাই রক্তা বাট ও যে ও ফুড নি উপর ডিপেন্ড খাই নাম বড় টাইম ফুড যা তাই কেসে তামসিক আবকে পুরা আনহাইজেনিক ফুড চাও আনহাইজেনিক ফুড যে জায়গা ফাদারনি সংযাগ আ জায়গাও ইনক্লুড টংনাই মাংস রক তাই মিট রক টংনাই এখা জায়গাকে পদরে পট ফুডটা যেটা কুয়া হাইজেনিক ইয়া ফাতনি ফানাংখা পিউকে
0: লামা স্ট্রিট ফুড রক যে মাসা মানে আমার রক্ত আবহাই মাংন ফিয়াবার চেরাই রকে আবন বেশি
1: থাকায়
0: আবহাই ন ও চামুং রক নি বিশিঙ্গ তাবো যে dal bidal chamung ni kok sakan kaun bisingo je puila je samane simple
1: satvik

0: सात्विक फूड अब न जाना नांगो
1: ए जाना
0: नांगो योगा खलाई कन का अब चाका के कहम
1: ए कहम अंगोता
0: ता मिगे नि बखाओ बखानो काशा थायो गजारी तोननानी काशा वानसुक माओ तोननानी एबा निनि बखानो न थिर खाय तोननानी आमरोगनि बागे हिंगाके आमहाय जामुन न चाखान के
1: कहम सात्विक फूड पॉजिटिव थॉट ऑफ फाइनाय আফ্রো পজিটিভ থট কে ওয়ান চুকমা কাহাম কাঙ্কে তো যত না কাহাম যত কি সব ওয়ান চুকমা নি শাকাও ডিপেন্ড খাও তাব ও কাহাম কাস খাইছে খাই খি নে ইনকে লগে লগে নং থাকা ইনকে ডিপেন্ড খাও ব চিনি থট নি উপর ইনকে থট তো চিনি ফুড নি উপর ডিপেন্ড খাইও আর বগে চা মন অনেক ইম্পর্টেন্স রতা
0: আব ন তে কাই ও চা মানে বিশিং তি তো তে কাইসা ব চিং তব হাই ন ফন সাই মান ন জে চিং জে সিম্পল খাই চা ও চিনি শাক কা হাম দং চিং স্পাইসি ফুড এবা জে নং তা পাই থাও জে সা মানে ও তামসিক জে ও চা মং আমো রক ন কা তো চিনি শাক ন বগে হাম আব চিং জত বরক সাই মান ফি আব ওয়া শো শো চিনি বস লাই নি থাও জা মান হাম জা গে আমো চা লাই ও চিং জে সুক মান সা যে ও সিম্পল ফুড ন চং চাখা গাকাই চিনি ছাক ন কাহাম তনি মান গতে কেছে ক সানা থাকে যোগা তো আস কতর না অবন স্নাপ সবাই সবাই মেয়া হাইফন আং তাবু কিসা সাইমান নম চং যে বরি রক নি কবাং মা প্রবলেমস রক তং বসাক নি ছক বখানি আবো রক ন হামরথানি যোগা আব হাই মুসাস আসন রক তো দে তং
1: তঙ্গো কয়েকটা চার পাঁচটা যোগা তঙ্গো যেটা বড়ি রোগ নি তাংমা ইয়ংফুরো চং খাইজাকমে কাইসা কে বাটারফ্লাই পোস্ট তঙ্গো আবার বাটারফ্লাই পোস্ট আবার খাই কাঙ্কে চিনি চিনি শাক নি গুড স্টেজ অফ ইনার ওব তাম থানাই বসং নাই তোলা অ্যাবডোমেন্স বসাক তলা বসাক অ্যাবডোমেন্স ন গুড রিলিজ খাইও চিনি নি পেইন রোগ ইয়াসকো সামার তাই ফ্লেক্সিবিলিটি খায় তা মুভমেন্ট কাহাম খায় আবং আবং আবং
0: আবং বুড়ি রোগ যে
1: আফ্রো খাইনা নামাই অঙ্ক বাটারফ্লাই অবন খাইকে চিনি কাশে দুই তিনটা রোগ ন চিনি কাহামগ আর বিশেষ চিনি বল মুভমেন্ট যেটা যেন খিমে আং তংখাঙ্কে আসলে চিনি মুভমেন্ট কাহাম খাইগ চিনি ইন্টেস্টাইন চিনি বুবুক সারক কেসা অ্যাক্টিভিটি থাঙ্গ হে ইয়াকুং নি থাই অবর ফেটিক চিং ছেলে ইয়াদা কিসা স্টিফনেস ফায় আ জাগাব কেসা রিলিফ মানো আ জাগা লগে লগে চিনি প্রিয় সংখ্যাঙ্কে বাটারফ্লাই নি পরে তে কেসা বেলি ব্রিডিং তঙ্গ আবহে চং রকইটা রক ইয়াকুং ইয়াসকো ন দেশা ইয়াকুং দলা কিসা কবং রক রুই কিসা আরাম খাই কমফর্টেবল খাই ব্যান খাই রাইট লেফট খাই কাঙ্কে চিনি নিউ রিলিজ মানে তে যে চং আহিসা আহিসা আস্তে আস্তে হামানা হামানি হামানাহার তৈয়াকার আব হাকে কল কলকে হামানাহার নাই তৈয়াকার নাই আমি হাকে তিন চারবার খাই লেফট রাইট নি ইয়াসকো ন সুঙ্গই ইয়াগ্রা দেবরা খাইকে আঙ্কে আ জায়গাও চিনি বিসমা নি যে ব্যাকরেং আর যে সামানি আবো কমিও আপনি লগে লগে যেন চাইল পোষ খাই মানো শিশু আসন তাব ন বজ্রা আসান হাইকে আজগৈ পুরা তলাব গঙ্গইতা আ জায়গাও চ পুরা রিলাক্স খাই মানে পুরা ফুল বডি ন হাও ইয়াকুং খাই খাই মানুতা ক্যাট পোস বতঙ্গা জায়গাও ক্যাট পোস খাইছে এনকাব তো চিনি ব্যাক পাইনাল কর যেটা হন ভাটে ব্যাটা ব্যাক র্যাং এ আব ওয়াশা কুচক সাকে ওয়াশা তলা হামানি সাথে সাথে হামানি লগে লগে ও ওয়াশা হামানা হার অঙ্কে বিসমা তলাতে খাইও কুচক সাক খাই অবাকে খাইকাঙ্কে কেট পোস্ট খাইকাঙ্কে চিনি পুরা বার্টেব্রে পাইনাল কর্ড আবার রিলিফ মানো আ জায়গা মানে স্ট্রেস কে তো মানে ফ্লুং ব্লাড সার্কুলেশন কাহাম গোতা পাইনাল কর্ড অনেক কাহাম ক্র্যাম্পস রিল্যাক্স ফিল খাই আ জায়গা আবার লগে চিং অ্যান্টি এজিং টাইপ হিসাবে খাইনা থাকাঙ্কে মোখাঙ্গে কাবো এক্সারসাইজ বতঙ্গ আর সেতু বন্ধ আসন বখাইকাঙ্কে যাও আ জায়গা অ্যান্টি এজেন্ট মানে শিকলা শিকলা হেঁকে তো নিব
0: চিনি মোখাঙ্গ যে
1: অমর ইংগিয়া
0: দাগ রক ফাই মানে আমর মোখাং
1: হইয়া থাঙ্গ তা জাগাব এগে সেতু বান্ধা আসান মোখাঙ্গনি কবা এক্সারসাইজ টঙ্গ মকল রকনি খাঙ্গা রকনি অবক সূক্ষ্ম ব্যায়াম হানজাগো আবার খাইকাঙ্কে চিনি এজিন মানে এজ কম নুকজাগো আবার ন যোগা খাইনে রকিসা জেসপান বয়স হং থাকি আচ্ছা হেঁকে নুকজাগো
0: দেখা সুগানো আবহাই তাবো গাবন কবাং মা প্রবলেম দো যে ওভার ওয়েট ইং চিন বড় রক ওয়েট গেইন খেলায়ও

0: 그렇사오나 따이
1: 함야점으로.
0: 함야점으로 자간게 요가 가게한게 요가 가게한게 정 진이 가사 멘탈 가시자가 엔게이징을 좀 정 어자가 보통에 와 카이나 낭나 진이 엔게이지먼트 파요 엔게이지먼트 파용가 정 담카이 오 알카 사이트 하이마 사이트고 진이 완충 탕야 아니 뭐게 정 어자가 보타게서 포지티브에 녹자고 따 요가 봐
1: চিনি যোগা রকনি বিশিংত তে তে কাছে সাজাগো যে মুদ্রা মুদ্রা খাইমা পাইব চিনি কবাং মা বসাকনি যে জিংজাল টং মারক না হামরু ইমান হন কা আবু হাই তামো মুদ্রা রক তাবুক অজরাও নং মই তো মানজে চিনি সাক্কা হাম টং না বাকি চুব
0: যোগা যোগা খাই পুরো মুদ্রা বোতো ইম্পর্টেন্স ঠিক না থাকা না যোগা এমনিতে চিনি বুড়ি রকনি বাকি হিংকে চিং টাং মায়ং পুরো চারটা মুদ্রা তঙ্গ তো আমার সঙ্গে পাইপে গে না তা চারটা মুদ্রা তঙ্গ আ জায়গা তঙ্গ ইউনি মুদ্রা যেটা চিং মনোপে চিং খাঁকে যে চিনি প্রিয় পাই না নাই টংখা বা কোনো চিনি বসাগো কষ্টং টংখা তুমফ্রাখা তামখা আর মনো পেয়েছে না পিসিউ ডি প্রিয় টং পুরো চিনি পেয়ে নি মনে বক তলা বা চিনি সামনে আবার যোনি মুদ্রা খাই খাঁকে আরো নে হইতে যোনি মুদ্রা খাইয়ই হোল খাই তো না 15 মিনিট হামা নাহাই ইয়াকারে যত না ডিপেন্ড করে হামা নামা বাই ইয়াকার মানে যেসব হামা কল খাই না নাই তে জস কল খাই ইয়াকার নাই আ হিসাবে খাই খাঁকা যোনি মুদ্রা না চং 15 একবার দুইবার ইয়া 15 বারও খাই কেনকে আর জায়গা চিনি পেন রিলিফ হবো সালচা খাই তো সানি সাল দাম যেফর নং সাবো আফ্রো কব খাই নং তে কাইসাংকে শক্তি মুদ্রা ও শক্তি মুদ্রা চিনি ইউটেরাস না হেল্প খয় প্রিয়স কাহামকে ফ্লো অঙ্গ চিনি স্ট্রেস রিলিফ অঙ্গ রেগুলার চান কাহামকে থুইমি অঙ্গ তা এনকে ও শক্তি মুদ্রা খাই কেনকে চেন থুতি নিব কাহাম অঙ্গ বিকজ স্ট্রেস করে রিলিফ করিব তে কেনকে কালী মুদ্রা কালী মুদ্রাকে চিনি এনার্জি ন চ্যানেলাইজ খাই চিনি নেগেটিভ থটস কবমা যেন জায়গা জায়গা থাঙ্গো যেন থটস ন কেরি খাই তুই হাই খরচা ফরক তাম শাখা তাই খরচা তাম শাখা কাহাম 10 শাখা হ্যাঁ কেবাবে কক সালাই পুরো কাহাম 10 শাখা হামিয়া কাছে শাখা তো কাহাম সামান চুং পগই থাঙ্গ ও হামিয়া সায়ন মাখাছে তুই ফাইও তুই ফাই কেন যেন হপং থুই মিয়াঙ্গ এ বকা হামিয়াং থাঙ্গ যেন থাঙ্গই তো সাই মিয়া কে যেন আপন তুই 2 মাস 3 মাস কেরি অন খাইও আর জায়গা খাই যেন কালী মুদ্রা খাই কেন চিনি এনার্জি ন চ্যানেলাইজ খাই মনো ট্রান্সফার খাও নেগেটিভ ওয়েভ নিমি পজিটিভ ওয়েভ চেন বত ট্রাঙ্গে মানতা আর জায়গা সানথাঙ্গে স্ট্রেস নতা ওয়ান টাইপ অফ স্ট্রেস স্ট্রেস ন পজিটিভ এবং কনভার্ট খাই না হতা তে কেসা আঙ্কে ত্রিমূর্তি মুদ্রা আবার সেম ন চিনে কানেকশনস এনার্জি এম্পাওয়ারমেন্ট টেক অব তো এম্পাওয়ার এম্পাওয়ারমেন্ট তামনি সানাকে এম্পাওয়ারমেন্ট সাক খাই মানে
1: চিনি কোন বাড়ি রুবতা চিনি
0: খাই না মুসং মানে ন
1: খান বাড়ি রুব
0: ই ই বিনি ফিমেল চিনি ফিমেল এনার্জি ন এম্পাওয়ার খাই হতা তে কাছে কক মই তো মাংখা মহস্কার মুদ্রা হানে কাহে তঙ্গা আবার চিনি বেসিক্যালি ইম্পর্টেন্স চিনি বুড়ি রকনি সাকচায়ং ফুরো বেশিরভাগ ও মুদ্রা ন খাই দিনে সাজাগ কারণ অ টাইম চিং মেন্টালি থট অনেক ডিস্টার্ব গো চিন মুড সুইং গো তো আ টাইম ও মুদ্রা খাই কেনকে চিনি ফিলিং চিনি মান চমা কম হয় তা চিন রিলিফ কচাং কচাং খায়ো চিনি বিশিং ইনার পিস ন অ্যাওয়াকেন খায়ো মেন্টাল ব্লকেজ রক করে খায়ো মানে কোন জায়গা ছদন জায়গায় থাকা
2: আবো
1: আচ্ছা
0: তাবুক তো ডে টু ডে টাইম অনেক শর্ট তো নিজে টাইম উপর ডিপেন্ড খাই নাকি নিজের না ফিক্স খাই মানতা কোন আমি পারফেকশন করি যে আসং নতং না নাই আসং খাই না নাই আমি হয়তো করি কিন্তু মানে নিনি সাগো যদি কাছে ইম্প্রুভ মানখা কাহাম কারণ নিনি উপর ডিপেন্ড খাইনে
1: আং ও তাবু নাইসং সামহাই যে ওম নিজে টংমানি খুঞ্জবাই বুকুং তামনে খুঞ্জু মুথুবাই মকল খুঞ্জবাই মকল মুথুবাই হিংকা অব খাইমানি উল্ল যে আনি সাগো মুসুক সেলাই মুং ফাইমানি নগো আঁকাই তো আং পুইলাও 1 মিনিট টংগো মিনিট কাইসা টং কাবুন উল্ল আং তে কিসা কবাং মিনিট কাইসা কাইনি ফানতে সে বাংলু আং টং মান কথা নং বারা সাকলাই ও যোগা সালনো দিয়ে কক কচার মু গসা নাম চম খাইতাম সালে
0: আনে কক কচার মু হিংকে অব ফাইনে সালো 21 জোন বত পুরা ইন্টারন্যাশনাল যোগা দে তঙ্গ আফরো দল দল খাই যোগা খাইমে আফনা নিজে বিসনাওয়া আসগই 20 মিনিট ফানো 10 মিনিট ফানো ইউটিউব নাইসে গেপা ন যদি যোগা খাই কানকে নিজে নিশরি কিসা কাহামু নাই নগদ দল টংথক লাইনে দল দল খে মিলি খাইকে ব চায়াফা নংথকতা চায়াফা নংথ খাইমা চায়াফা নং টংখা নিজে নিশিমি বুইনি চাও বুইনি চাওই নুমালে নিজে নি

0: আনতে খেপা নঙ্গে যদি খাই কেঙ্কে নিজে নব খাব টং থগো এঙ্কে দল বাই খাই কেঙ্কে ততে আব টং থগো
1: নঙ্কে
0: দল বা মালায়
1: ফিয়া বা অস হাল সাদা খাইনাই
0: ডেলি ডেলি তো খাই নিন আপত কবমা কাম তো বরক নি তো জানি জানি আলকা আলকা কাম তো বো নিজে নি শিডিউল হিসাব খাই দি আশোক খাইমা কবা খাই দি নিজে নি টাইম মানে খাই কাঙ্কে আপর বকন ফিক করে শুধু মাই চাও ওই দুই ঘন্টা পরে খাই কাঙ্কে চাও
1: বেলেখে হামবাই ন চিনি তিনি ও পান্ত ফাইমানি বাকি তাই বেলেখে নাংমানি কক যে শাক কাহাম টংনানি বাকি শাক শাক নাইনা নামাই আংকাই আবহাই খাই খাইমানি বিশিং তৈ কাহামসে টঙি মানু হুকাঙ্কে চিনি সাপুং তে হপুং বিশিং চিং কিসা জরা চিনি শাক নি বাকি চাই খাইকা হাঙ্কাই চিনি শাক নি কাহাম নাই আহাই সিপলে না বেলেখে হামবাই চিনি পান্ত ফাইমা বাকি খনাই টাই তাকুক তৈ পুক সঙ্গে নরক নব চিনি তিনি পান্দা খামা বাকি হামবাই আফারি পান্দা নরম থাকছিল হামবাই
0: খুলমকা হামবাই।

আসুক যা ব্রিরকনি পান্ডব ইন্টারন্যাশনাল ইউগা সালনারগী কগলাম সামানীন খার জাকা কগলাম সাতিনী মতঙ্গ পারমিতা দেববর্মা তাব খাবাদি কগভরক যদনী রেচাপমু মঙ্গলক্ষ্মী দেববর্মানী খরাঙ্গ

0: চংবা ফাইপিকা চিনি বড়ক দফারক নি তংমুজামুনি রাইদা এবা কাস্টম এবা কাস্টমারি লনের কি ককলাম সালাইমু পান্দানো তুবই চং লাইথনে হাতি কবাং মা রম্বই চিনি বড়ক দফারক নি তংমুজামুনি রাইদা চিনি হদাও কাইমানি বুড়িরগনি আচুক থাই আবরকটর কি কক কবাং মা শুক্রবি সালাইখা চং তিনি সালাই নাই অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস যে কোনো হান হদান নখুন কাহাম খাই সই সই লামাও তেলাঙ্গি থানানি নাংখাই হিনখাই বিলিকেসে লামা বনা হামু তংলানি নাং অব লামা চিনি যে হদান চালগই তেলাঙ্গানি লামা আগি রাজানি আমাঙ্গে সিনি তাবুক সুক চড়া বাহাই খে বা রাইদার খাজাক তং আবরকনর কি তিনি ককলাম সালাইনে চিনি হদাও কামি পাং সর্দার রুয়াজা অবহাইর কামি কামি চঙ্গই আফ্রু চিনি যে কামি এবার আমচাই রকম চালক না নিজে রাইদা তো আবরক বাবুংতই আং তিনি কেরম করুন তা খুব মঙ্গল দেবন মানো পইলা জেঙ্গানি বাগে
1: অবত ঠিক নো যে জেফানো রাজ্য শাসন খাই থাকে বিনি শাসন চালক মারি লগি লগি বনি বিচার ব্যবস্থা দং হাকে জং তো জং যে সালাই জানাই মানে অমকা বনি বিচার বিবাদ যে আগিনি যে রাইদা বিচার ব্যবস্থা চলে যায় তিনি সামাজিক ব্যবস্থা ভাই ভাইকে চালক মানে আবু ফাইসি নচং গবাং কুককে সালাই নাই যে
0: চিনি তো অরাইদাব গবাং মা আংনানি কক তাঙ্গে হিংকে চিন সাইমানো যে চিনি তিপ্রা হদাও 184 জন রাজা রাজত্ব খলাইলাম গে খরকসা খরকসা নি জড়া খর এক এক রকম ফানংই মানে বড় ভাইকে চালক উই থাঙ্কা ভাই তং মানে
1: আগে আবনো গে চিন তো আগে স্বাধীন রাজ্য তো মনে চিন চিন স্বাধীন রাজা ভাই বুবা গ্রা ভাই চালক জাগে নি ফাই আবনো উলোস চিন 1949 সাল সে থাঙ্গি নাই চিন ভারত ইউনিয়ন ভাই চিন ইউনিয়ন যোগ খলাইলে আগে আবনি সেকাং তো অর একটা অ্যাডমিনিস্ট্রেশন দঙ্গি দঙ্গু মানে একটা বিচার ব্যবস্থা তো দঙ্গি দঙ্গু মানে মানে একটা প্রশাসন দঙ্গি দঙ্গু ওয়া প্রশাসন লগবা বিচার ব্যবস্থা হবা চিনি যে কাস্টম যে দঙ্গি দঙ্গু মানে চিনি যে কাস্টমারি ল দঙ্গি দঙ্গু মানে চিনি যে বড় দফার তম উচাম রং আপর বাকে সিক্রিতের জাগি দঙ্গু আপর বনে কোনো রাইদাতেই বন আব হাবজাক তো দঙ্গু বা রাইদা ভাই আপন চ্যাং জাগ চালক জাগ চালক জাগি দা দঙ্গু আঙ্কে অমরণ চং সালাই নাই মূল তো অরণ্য
2: আচ্ছা মত অরণ গরম দি সকাঙ্গ তো রাইজনী তো কাইসা না কিন্তু আবনো করে চেং যে কামিয়াম সেই তোমার তাবুন হে কোর্ট কাছারি তাপর করে কামিয়াম সেই তোমার কামিয়াবু তেরা অ্যাডমিনিস্ট্রেশন তোমার দিশা নিবাগে আমার কিছা খালি থাকে
1: অবনো অম তম সারা থাকে কে চেং একদম হাসাল মা ফাইছি বিশে কবাং মা উলনি রম দি চেং আং যে কিসা বিসা চেং আর বিভিন্ন রাজানি দলি আগে যে বদ দলিল সাগলাই কাগজপত্র সেই কালাই থাকমানি হাইকা রাজমালা রগ সেই জায়গা তোমানি আগে বিভিন্ন সময় বড় যে ত্রিপুরা গেজেট নিয়ে আকার নিয়ে বিশেষ দিয়ে খেলাই নেই সেলাই থাকবানি সেখানে আবং খাচিনি বা সুরসেস চিনি যে অথেন্টিক যে তি খেলাই নানি চিনি আগে যে রাজপাত তামকে চলি আপন হচ্ছে চিনি সুরস আপন বিশেষ টেনশন সাইমান যে চিনি সমাজ ব্যবস্থা বাহাই তো মানে
0: কারণ চিনি সুইজা এবা খাজা কোনো কাস্টমারি ল করে যেটা হাই চং বুকুক বাই মানি লাই ফাইলে কা সেরি সে তিনি সিমি ফিয়া বা আপন তাপন সুইজা আকারে আপন নাম
1: নাম কা হাই কে বা তত চং আপনি ফর্ম তো ওকে আকারে সামজার তত চং আবার অন্য জায়গা নাইলে নাই চিনি চিন তারপর চিন ডিসকাশন চিন আবো জরা তাকো কিন্তু অম্মা হাকে নাইলে থাকতে পুইলে অম্মা হাইতে নুখা যে 1862 হাকে 1896 সাল জরা যাপর রাজা চিনি বুবগরা বীরচন্দ্র মানিক্য তো মনে আপর আজ জরা সিবেন কিসে কিসা চিনি যে বিচার ব্যবস্থা আপর সিবে খালি খাজাকে ফাই মানে কিসে কিসে কে খাতাম কে আবো চিনি বিচার ব্যবস্থা বিশেষ রাজপাত চালনে প্রশাসন চালনে আপর সিবে কিসে কিসে নুগুই ফাইবে নু
0: সাক্ষাৎকার কথা
1: সাক্ষাৎকার
0: কাইসা খাজা এবা সই সই কাইসা রাইদা করে হিংকে কাহাম কাই চলিয়া ভগবান সুকি সনাম
1: সনাম কা বা সনাম না নি বহুত জ্যাং খাব হাইকে আবনি সেখান কে তো চং যে চিনি যে প্রকৃতি নি যে চিনি নিয় চং আপর তো মতাই রন মানে হাইকে কারণ মানে বড় নি আপতে চং আপর সানা থাকে চং আপর কিসা কিসা যে রকম হইছে আধুনিক যুগ নি যে সিভিলাইজড ফাইন না
0: সিভিলাইজড
1: আও আপর হইতো চং আসে জরা সকই মে কা আপর পর বগে আপর চং হাই নো চং পয়তো চালাই তো আপন চং মতাই নো পয়তো চালাই নাই হাইকে মতাই নো মুং বাই তাখন তো মতাই নো মুং বাই চং যে আপন সময় বা তাঙ্গো তাঙ্গো হাইপানো আপর প্রকৃতি নি যে নিয়ম তঙ্গো আ নিয়ম নে বিশিং তিনো আপর রাজপাদ রহাইরো চালু যাই তো রম দাবরে আসল কোন কাজে বুকুক বাইছিনি
2: সেজা করি
1: সেজা করে
2: বুকুক বাই চলি ফেকি
1: আ বুকুক বাইছিনি চলি ফেকি
2: আপতে কে চলি
0: তাঙ্কে আপর বড় গম কিসা হংকাই বাক্সান বাক্সান বড় নুক লাই মানে তঙ্গো কি লাই মা তঙ্গো বুকুক নি কক ন সই কক এবা করা নি রম না ওই আবন মানি চলি লাই সই না নি হিনি কক ফাইলিয়া এবা কালিয়া
1: আবা হাই নো ফাইনে ও যে চিনি যে ভুবাগরা যে বীরচন্দ্র তং আপর জীবন ব কিসা কিসা ও বিচার ব্যবস্থা না তেব খাই না থাই না ব কিসা কিসা চাই কলাই থাক আপর যে বিনি কতগুলো সিভিল প্রসিডিউর যে যে সিভিল মামলা রক্ত কো যে সামাজিক যে যে মামলা রক্ত কো রম দা জায়গা চিনি কাস্টমার খুব আবর ব কিসা কিসা সামনে নাই লঙ্কা আবন লগে লগে ব ক্রিমিনাল যেগুলো রো ক্রিমিনাল
2: ফৌজদারি
1: ফৌজদারি যে ফৌজদারি দণ্ডবিধি হাকে যে আব বুলাই মানে টকলাই মানে ওয়ালাই লাই মানে আহেরনো ব একটা বিনি যে একটা প্রশাসন ন একটা

0: নাইথক কিন খাইনা বাকি বাকটা লিখিত আকারে কিসে কিসে বাব খাইলাংনে নাইখা হাইপর বব যে ওয়ান সুমা আইকে বাফর আছে খাইমালি তাওকে বিনি বুসু রাজা আফর বীর ভাইসব আপরে বীর বিক্রম কিশোর মানিকনি বিনি আমালখা 1923 থেকে 1947 সাল জরাব
1: বসুম যে বসা রনে রাজা বিনি উলন রাজা বীরেন্দ্র কিশোর আছে বীরচন্দ্র
0: বীরচন্দ্র
2: মানে
0: বিনি বড়া
2: বড়া আছে তাবুক যে কিরিট বিক্রম তঙ্গানি বুফা
1: খালি
0: নাই একটা শাসন পরিচালনা খালাই রাইজা সানাম পাই আপর আজ আগাও নুকজা খাবো কাইসে বিনা আপর নুখা যে কামি মন্ডল নিব কাইসে খাকা যেটা আপনার গ্রাম্য মন্ডল নিব হাজা গাবো আবো যে রম দিয়ে আবো চিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে নাংমানি আপনি সেকাংদ্র রক্তা খাবো কাস্টমার

0: মানে
1: বিনি বড়া বড়া
2: বড়া
0: বড়া আছে তাবুক যে কিরিট বিক্রম টঙ্গানি বুফা
2: বুফা না কিরিট বিক্রম নি
3: কিরিট বিক্রম বীর বিক্রম বীর চন্দ্র নিখাই বড়া আবার বীর চন্দ্র রাশিক লাইখা কিরিট বিক্রম কিছু মানিক বাহাদুর
2: কামি মন্ডল নিব কাইসা খাকা যেটা গ্রাম্য মন্ডল নিব হঞ্জা গাব আবো যে রমদে আবো চিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে নাংমানি আপনি সেকাংদ্র রক্তা খুব আজর চিহ্ন তিপেরা হব আপর বড় ও কামিনী শাসন ব্যবস্থা একটা স্ট্রিম লাইন তো না বাকি সুশৃঙ্খল ভাবে একটা লাইন ফর্ম আবার ফাইকা কব আজ রাজানে আমালো বীর বিক্রম নে আমালো ও জায়গা পুইলে বিনিফাইন দুই ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেশন সানাম ফাইকেন আবার একটা কামি কামি ফাং কামি রাজা কামি চৌধুরী একবার রোয়াজা ফান চিনি যাজা রাইফান আহের খাইনে বাইসে আবো একটা ফর্ম রফাইকে আবোকে চিনি
0: ভিলেজ লেভেল
2: ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন লেভেল আজ আগে বাহিন স্পেশালিস্ট মানে সুইস হিঙ্কাই বনিকে বখাক পাই আজ আগে কাইসে চিন ওই যে বনতাম হিল টিপরা হিল ত্রিপুরা তারপর ইয়াং ফাইজ প্লেন ত্রিপুরা বিচার ব্যবস্থা সানাম ফাই ওই যে চিনি ভিলেজ কাউন্সিল ভিলেজ কাউন্সিল আজ আগে শুধু চিনি কামিনী চিনি কামিনী যে নুখুং রঙ সমস্যা তো মানে চিনি যে সামাজিক সমস্যা তো মানে কিসে মিশে যে কাইলাই মানে বড়াই মানে
0: আহরণ
2: যে কোনো কিছুতে কক বাংলা কাহিং লাইকে আহিংকে ও যে চিনি যে ভিলেজ কাউন্সিল খাজাক তঙ্গ আজ আগান আবো বড় আবো আসুক লাইনে মীমাংসা খালাই পাইলাই নাই আবো কাইসা ধিক বা কাইসা আবো তাই কেসেনকা যে বনি রাজা মানে রাজানি আন্দার তঙ্গি তাক রাজার আন্দার তঙ্গি নে আজ আগে বহাইনে কেনই কুট ব খুলক ফাই আজ আগাব আবংখা কাইসেনকা যে সুই সুই চিনি যে বরক রণ তনাই বাকি তাক চিনি কক বরক সানাই রং বাকি বনি বাই কাইসা কুট তাই কাইসেনকা যে সমতল বিশেষ কাই আর ওয়ান জি তঙ্গে আমাল বিচার ব্যবস্থা প্রশাসন কাম খাই কুবুরনি হারক বা কুবুরনি রাজ্য তামকে চলিত কুবুরনি দেশ তামকে চলিত আবার নাসিকে নেই কারণ আবার পাশাপাশি রমদে আপর তো চিনে ইন্ডিয়া বিচার ব্যবস্থা নামন একদম নাইথক
0: খাইনে
2: স্ট্রিম লাইন খাই তো বাগিনে বিশে মিশে আপর নোটিফিকেশন জারি খাই জারি খাই নুখা যে পেপার আকারে তো খাব সেজাক আকারে ফর্ম খাইনে ওব খাই যা খাব আজ আগে নুজাখা যে কামি মন্ডলী খিনি তো কাইসা তো কামি মন্ডলী কাইসা তাই কাইসা সাব ডিভিশন লেভেল তো সাব ডিভিশন লেভেল ব খাকা তাই কাইসা তো যে আবো তো বিনি রাজানি আন্ডার জিতা তো এমনি তো রাজানো তো মানে বন অথরিটি সুপ্রিম অথরিটি বসারা তো কোনো ফানে চলিয়া এবং বন পাই থাক
0: কামনে সুবিধা নিম বাগে ও কামি কামিও আলাদা আলাদা খাই চঙ্গি রেখা নাম রেখা
2: ফিয়াবা ও বিনার ফাইকে বঙ্কা পাই থাক বিনার রাজা তো রাজান সাকা তো তাই
0: পাই থাক ও কামি আম চাই রং নিজে সিস্টেম খাই খাওই আর যে মামলা টামলাং মানে আব কামি আম চাই লেভেল মামলা রক মানে খাইছুকি মাই হে রাজানি আর ফাইন
2: আর নুজাখা ব যে বিনার তো বতো কোর্ট মাস নাম চিনাই কারণ আপনি যখন একটা বিচার ব্যবস্থা সেট আপ খাই কেন বিচার ব্যবস্থাতে যখন আইনি রায় দেতেই যখন চেংছি না একটা শাসন পরিচালনা নাই আপনাকে কোর্ট বুমা সানাম সে নাই আপর কেন ও কোর্ট বু সানাম কা আপর আব ক্রিমিনাল কোর্ট সানাম কা আপর মন পরে কে ব হিল আব হিল কোর্ট নি তো ফিরতা কেছে।

0: কোট বসনাম ও হিল কোট কেন চিনি বড় আ জায়গা হিল ত্রিপুরা বড় আ জায়গা উবখলাই
1: বিশেষ করে ককবরক সানাই রক এবার সংযোগ রক্তা
2: সংযোগ
0: নিবা আ আরতে অনুকো যে বিনি যে যে বিচার ব্যবস্থা হতা ক আর বতে আবনো খাকসুকই খলাই না বকিনে কারণ কোট নব বয়া বহাইনো কোট হাই খাইরমা বাইতো ইয়া বলে আপো সামনে সামনে বসে জুরিডিকশন তো সাব সাবনে থাঙাইনে ব জায়গা কেস ফাইল মা খলাইনে ব জায়গা থাঙাই সাব আবনো বিচার ব্যবস্থা সাব চালু নাই আও হাইরগো বাপুরো ওই যে বীরবিক্রম আমল কিন্তু আবো মানে নুক ফাইকে আপুরকে ব কাইসা ওই যে লয়ার কোর্ট সানাম নিম্ন আদালত
1: নিম্ন
0: আদালত আবার নিম্ন আদালত হনো নিম্ন আদালত সানাম কা আপিলেট কোর্ট সানাম কা আপনকা আপুর খাজ আদালত খাজ আদালত তা কাইসা তো যে মুনসেফ কোর্ট বাহিনো বাপুরো সানামানু
1: মোর একটা সেট খাই যাবো
0: সেট খাই যাবো
1: একটা ফর্ম ব ফাইব সাপকে আমি তো বুঝা
0: হ্যাঁ কা অরতে অনুক বড় ওই যে লয়ার লয়ার কোর্ট চিনি তো তাও যে লয়ার কোর্ট তঙ্গো চিনি তাও চিনা যে জিতা তাও প্রেজেন্স সেটা বতাকো একটা রাজ্য নি বা হেগে চিনি ভারত হানি কত নে আন্দার জিতা খাজাক তঙ্গো লয়ার কোর্ট তঙ্গো নিম্ন আদালত ডিস্ট্রিক্ট কোর্ট তঙ্গো চিনার এ ডিস্ট্রিক্ট কোর্ট না আদালত হাইনে রিপরা হবো তাও যে কোর্ট যে জুডিশিয়াল সিস্টেম তঙ্গো অমঙ্কা পুইলা চিনি অরঙ্কা যে লয়ার কোর্ট তঙ্গো চিনার চিনার যে লয়ার কোর্ট মানে নিম্ন আদালত জিতা আবকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্দার যে যে কোর্ট তঙ্গো মানে আপনো হচ্ছে নিম্ন আদালত বনি শাখা তঙ্গো চিনি জিতা ডিস্ট্রিক্ট কোর্ট জিতা চঙ্গ মানে ডিস্ট্রিক্ট লেভেল তোমাকে ডিস্ট্রিক্ট লেভেল নি তলা নি বন সুভা চোখাই না বাকি তাকে তো হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট মানে কোর্টটা এডিশনাল ডিস্ট্রিক্ট আগে ও ডিস্ট্রিক্ট কোর্ট নি শাখা তো ঠিক ওম হাইনো চিনি রাজা নে আমলতা ক সরু খাজে আ জায়গা বহাইনো যে ও যে তিন ধরনের কোর্ট তো মানে আ জায়গা লয়ার কোর্ট নু যা
1: লয়ার কোর্ট মানে তো গ্রাম
0: গ্রাম যেটা নিম্ন আদালত নু বন নিম্ন আদালত খাজ আদালত তাকে যেন কাজে মুনসেফ কোর্ট নি মুনসেফ কোর্ট কিন্তু তাবু বতো
1: তাবু খানা বলতো
0: হ্যাঁ তাবু বহাইনে তাবু নি যে চিনি কোর্ট নি বিচার ব্যবস্থা তাবু বহাইনো নিম্ন আদালত আপিলট কোর্ট আপিল আপনাকে খাজ আদালত আর তাই কেছে তো মুনসেফ
1: আচ্ছা মুনসেফ তো তাবুক তো মুনসেফ যে সকাং সামানি স্টেট গভর্নমেন্ট তাবুক যে বর্তমানে যে ফ্রেমওয়ার্ক নিম্ন আদালত এডিশনাল ডিস্ট্রিক্ট তারপরে ডিস্ট্রিক্ট আদালত তারপরে হাই মুনসেফ কোর্ট তাবো বউ যা আমার নিম্ন আদালত উলোদা না নিম্ন আদালত
0: না আবো সেকাং বুঝ কাঙ্গে কারণ মুনসেফ কোর্ট হিসেবে পুনে কাছে একটা ডিস্টিং বিন একটা জুরিসডিকশন
1: আচ্ছা
0: কারণ সে এক একটা কোর্ট নে এক এক রকম জুরিসডিকশন মুনসেফ কোর্ট নিজে জুরিসডিকশন হ্যাঁ রম দেয়া জায়গা নেন আর সিভিল মামলা সিভিল নেন তাও জাগার নিফান নিবানো জাগা নে কেস রখলাই না থাকাকে রম দে নেন আ জায়গা কোনো পার্টিশন নিবাকে নেন কেস খাইকে হাইকে নেন আর কোনো সাকসেসন বাই কেস মামলা রক আবো রিলেটেড তনে বিনি বিশেষ খাইনে আবো এই বনতাম সিভিল সিভিল ম্যাটার
1: সিভিল ম্যাটার কে সিভিল ম্যাটার লত
0: হ্যাঁ মুনসেপ আদালত তবে আবো তা কেছ তো ফিরো চিনর যত বব ব যা খাই না আবো চিনি যে ডিস্ট্রিক্ট কোর্ট নি যে বা আপন বাগের ইমান কারণ সু যত কোর্ট উপ খাইও কারণ আবো তা মুনসেপ কোর্ট নি যে জুরিসডিকশন তো বলে যে আপিল বিরা যে তাম তাম কেস না ফাইল খাই মানো আবো আরো চিনার ফোন যাক আবো ফোন কা কে ও আবো হাই কেস ফাই কেন আবো আরো যে ফাইল মা খাই না
2: মানে ডিস্ট্রিক্ট কোর্ট
0: রাজা যে সামলামানে যে নিম্ন আদালত নেই আরো নগু যে বরং রাজা ভাই চং যাকো ম্যাজিস্ট্রেট কথাম ধরন কাইসংখ্যা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস তাই কাইসে কা ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস
2: লয়ার কোর্ট নিবাগি
0: না লয়ার কোর্ট নিবাগ তাই কাইসে তো ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস তা কোয়া
1: আমার একদম কোর্ট কিন্তু কাইসে না
2: লয়ার কোর্ট নিবাগি না
0: লয়ার কোর্ট নিবাগি না খরক দাম আর ম্যাজিস্ট্রেট তো না যে ম্যাজিস্ট্রেট আপা তাবো চিনি তাবো যে প্রেজেন্স সেটআপ তো যে পুরা হাও বাহিকে কোবন হাও যে আর বাহিনে ও তিন ধরনের তাম কে তাবো তো তাইসে সামুক বাংমা বাই কো মামলা বাংমা বাই বনে পকাইনে কোর্ট তাবো তো সাব ডিভিশন লেভেল লগো থাঙ্গাই তো হাতা হাইকে চিনি তো তাবো তো স্পেশাল ম্যাজিস্ট্রেট ওখনি তো অনেক বাংমা আবো জানি যে চিনি আবো ওই যে সিআরপিসি তো চিনি ক্রিমিনাল প্রসিডিউর কোড তো সং আবনে বিশিং তে খলাইনে তাবন যে প্রেজেন্ট সেটআপ কে ফাইজ তাব কে রাজানে আমল হচ্ছে ও মো আসন নগো যে অর
2: করকতাম
0: নো ম্যাজিস্ট্রেট চংবিমানো নিম্ন আদালত নিবাগাই আই কাইসংখা যে ও নিম্ন আদালত র ও নিম্ন আদালত র বরং তাম তাম সামুক তাং ইমা আফর রাজা না আমল তা
1: নিয়াগো বুপতি একটি একদম
0: হ্যাঁ হ্যাঁ আমল কিছে কিছে সংক্ষেপ করে সাবানো যে আবং খা যে এমন ধরনের যে সামুক হুমু যে সামুক হুমুর যে চং বন হনো যে আনলফুল এসে

0: আবকেন জং রাইদা সাইতে কে কুথুম লাইদংমন রমদ জং আরো কোন কুথুম লাইখা জিদা কুথুম লাইবেন আবক বেয়নি ভাবে
1: রাইদার নি বিসিংতে এটা হাইন দল খাই কুথুম লাই আর সামং ক্ষেত্র টাংনার উদ্দেশ্য পানং খাই কোখান খা আবর হাই কি কুথুম মানি বাগে পাবলিক ডিস্টার্ব খা আবন ল্যান্ড ফুল
0: আব হাই গতা কেছে তং যে গুলমাল লগ না মাতা ক ধরনা কামি রকো বা হাই রকো কোন কারণে কোনে বলাই লাইখা বলাই খা একটা আনপ্রড একটা সিচুয়েশন খা আব হাই রকো খা কে বহিনো উজি নিম্ন আদালত ক্লাইনে গতা কেছে তং যে গভর্নমেন্ট নি যে কর্মচারী র সরকারি কর্মচারী সরকার মানে আপুর তো রাজানি কর্মচারী রক নি বড় যে সামুং টাংফুর কেবল বন বাধা রানা না খেয়ে ডিস্টার্ব খাই খেয়ে আবার গোহাইন ও নিম্ন
1: আদালত
0: থাঙিমান হাই কেবা রমদি কোন কেবল তেই রক নষ্ট খাই রে তেই নষ্ট খাই কুয়াও ফানে হন্দি বা পুখী রক ফানে হন্দি কেবল আর বিথি রক ফান রে রেখা বা হাই হাই কিনে বড় রোগ ঠিকা আহিং কেব আবো বহাইন নিম্ন আদালত হাই কেবা আর রমদি কেবল দা বাই হাই কেবা সেং বাই হাই কেবা লাথা বাই ফান বুখা তখা আহিং কিনে বউ ইঞ্জুর সরি হামিয়াং খা আহের খা আবো শিকং মাংখং লাই মানে হাই কে ডাকাইটি মারো হাই কেবা বিশ্বাস বঙ্গ খাই মানে যে চেং যে বন ও যে ব্রিজ অফ ট্রাস্ট হন্দা কব বিশ্বাস বঙ্গ খাই মানে হাই কে চেং যে চিটিং হানি চে চিটিং খাই মারো চিটিং বাজি খাই মারো ঠগল মানে আহের হাই কেউ যে চেং বতা গেছে ক্রিমিনাল ট্রেসপাস ক্রিমিনাল ট্রেসপাস কে আবার তখন নং বেয়নি ভাবে কেবল নগ হাবি রিখা হাবি নাই নং বনব উপরে সাপে উদ্দেশ্য হামিয়া হাই কেউ নং বিচারাই রং না ফানো নং আবার একটা সামু হাইমা তাকা হাই তাকা আহাই ধরনের কোন কেস রক লাই আহের তমু ঙই তখন কে আবার নিম্ন আদালত সহি নাই আবার রাজানে আমালি বসানা মানে তাই কেছে তো যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস নে কারণ আর তো খাঁকে তো যেমন বিচার বো খাই বিচার খাই খাঁকে তো আপন রায় ঘোষণা রে মানব বিচার নিপর রায় ঘোষণা খাই মানব ও রায় ঘোষণা খাই থাকতে বো তাম তাম খাই সামান বসে সাজা রে মানব
1: শাস্তি
0: ফার্স্ট ক্লাস যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দো নাই ব বিশিনিনি বাগি নাই ব সাজারি মান
2: ইনি আসে জরতে
0: ইনি আসে জরতে বিনি
1: বিশিনিনি কো
2: মানি মানে যে ফান মান মানে
0: রাইদেন বিশিনতে বন সাইরা জাগা যে ন বিশিনি জরা ও যে সঙ্গ যে থালাই মানে আবার খাকে বন বিশিনি জরা বড় সাজারি মান
1: সাজারি মান আবার ব ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তো তাবুন নি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
0: তাবুন কি তো তে বাঙি থাঙ্গো তাবুন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোই তো মানে ও তো 7 বছর জরা রে মান তাবো তাবুন নি যে উপত মান
1: আরো
0: তাই কেছে নগো যে ম্যাজিস্ট্রেট যে সেকেন্ড ক্লাস যে তো নাই বো বহাইন বন বহাইন কিসা ক্ষমতা রাজা খাবো
1: থার্ড
0: ক্লাস যে ম্যাজিস্ট্রেট বকে এক মাস জরাব জেল
2: এপরে এক মাস রাখবো 1000 ফার্স্ট ক্লাস খাই সেকেন্ড ক্লাসে 200 থার্ড ক্লাস খাই
0: থার্ড ক্লাস নাকি 30 টাকা
2: মাত্র ও আচ্ছা
0: 32 টাকা জরা ফাইন দিব মান অমন খাবর নি ক্ষমতা নিম্ন আদালত নি সালাই মানে লয়ার কোর্ট নি সালাই মানে আর যে খরক টাম যে ম্যাজিস্ট্রেট চংজাক দঙ্গ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তাই থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নি ক্ষমতা তাই বেনি তাম পাওয়ার তো নিম্ন আদালত সাজার বনি শাখা দ্রব নি যে কোর্ট দিয়ে
2: আপিলেট
1: লয়ার নি শাখা দ্রব

0: লয় কুটনি সাকা
1: আচ্ছা
0: রমদে অব তাও ও খাজা দল থেকে চিন রতা রম সানা থাকা কে চক্রম দে ডিস্ট্রিক্ট কোর্ট তাবনি যে
2: ডিস্ট্রিক্ট কোর্টটা
0: হ্যাঁ যে তাবনি যে সেটআপ কে রম দাবন
2: সেটআপ
0: ডিস্ট্রিক্ট কোর্ট আপর কে আবো ও যে আপর আপর খাজা আদালত আদালত ন বিনি বাহিনী একটা জুরিজিকশন দ গোপনি খাজা ছয়জন জাজতেইনে খাজা নাই
2: জাজমাং ছয়জন
0: রাজমাং ছয়জন তাওনা হাঁকাই ও যে খাজ আদালত বাফর আগরতলা তং নাই আবো আগরতলা সালাম যাক মানে আগরতলা ক্যাপিটাল চিন যে আগরতলা হাওয়া থাক ও জাগানো কিন্তু আফর ওই যে খাজ আদালত
1: কোর্ট মানে তাবুনি লেভেল নি আপিলেট
2: কোন কোন রাজধানী এই যে নগিউং ওই যে রাজা খরর নমতরনা এমন এই যে এরম দে নিম্ন আদালত নং ছাজিং যে সামানি ক্রাইম আদালত আমখাই আমত কোসিনা ডিভিশন ভিত্তিক সিং না নাকি আমি বড় তোমা কোর্ট আগলি না
0: আফরো আবো আর তো দুই ধরনের খেলা যাক তোমা আফরো যে কাছে তো হিল কোর্ট
2: হিল কোর্ট
0: হিল কোর্ট হিল কোর্ট আর তাকে সঙ্গে যে থাকি যে সালেমানি যে ক্রিমিনাল কোর্ট নিজে সালেমানি এবং বলি যে জুরিজিকশন তাও তাও তো অনেক সালেমানি আবার এমনিতে ওই যে কোর্ট যে মানে আবার নুখাছে সাব ডিভিশনের লেভেল
2: সাব ডিভিশনের লেভেল
0: সাব ডিভিশনের লেভেল বাফর আবার খানা নাই খেয়ে আপন তামকে আপনার ববস চালক খেলায় ক্লাইন থাইমা খাবো তো সাইমে এটাকে হিন্দি চেন তো 1949 সাল অঙ্গে ফাইনাই গবন তামানে চেন 12 ইউনিয়ন বাই জোক খেলাই খাইকে তামকে বজম ইনিশিয়েটিভ নাই মানে অমজ বসে কার্যকর খেলায় ক্লাইন থাইমা খা আবো তো চেন রেকর্ড অব সেই রকম তো আসক্ত নুগে তামকে বজেসে পর্যন্ত খেলায় ক্লাইন থাকা ব হয়তো চিন আবাস প্রতিটা সাব ডিভিশন লেভেল প্রতিটা চিনে আমচাইতেও আমচাই রা আপনার তো সুরি ভালে বিচার ব্যবস্থা ন তামকে হাই পাই বজে ইনিশিয়েট নালাং মানে অম কিন্তু বিনি রাজানির যে মকল বাই নাসি বিশিং থেকে আং তামাকে দেশ শাসন খাই নাই আমার কিন্তু বনি
2: হাকচাল নাসিক মু নাসি মুকে হাকচাল নাসি মু
1: আপনি নাসিক মানে রুগি সে তাবক ব মানে যে কোড
2: রক্ষা সেটা বই তাবক না
1: বুসুক মানে কুচুক বেরেম নিখে ব আপরো ওয়ান শুক লাং
0: খা আও
1: চিন ব ব সাইমন কা বা সিনানি ক বা ওয়ান শুক নি ক
0: হাগে ও যে চেঞ্জ যে তাবক সালাই তোমানি আবং কা যে ও যে খাস আদালত খাস আদালত অংখা আ জায়গাও ছয়জনাতেইনে জাজ খাজাং না আ জায়গাও ছয়জনা তং নাই বনি বাহিনী একটা জুরিজিকশন দঙ্গ বনি জুরিজিকশন তাম তাম তাম তাম
1: বাহাই তং মানে
0: আও তাল আকে বপ মানে যে ক্রিমিনাল কে মানে আব ট্রায়াল খাই না নাও ও
2: ক্রিমিনাল
0: ক্রিমিনাল কেস আব ট্রায়াল না না ট্রায়াল নিবাকে রম দি চেং যে থাচি যে উপসালি মানে বনি উপংখা বসক ব 2 বছর জরা সরি মানে
2: 2 বছর
0: রম দি এমন সাজা খাই তংখা বাবু 2 বছর নে কবাং না নাও ও
1: ফিয়া ব লয়ার কোড আ নিজে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর নে কবাং রিমান্ড
0: রিমান্ড যত
1: রিডিকশন সে আসে
2: বখে বখে 20 বছর রিমান্ড হন সাকল না ও
0: খাস আদালত ফাইনে আবো আবো ফাইনে কো আঙ্গু তাকে বস কেন সে মারে কে সাই সাই আবো ব ফায়ান আগে তাবকে চিন বিনে জুরিজিকশন সাই তং লেবা মানে বতাম তাম ও খলাই মান আও আগে কাইসাঙ্কে তো ট্রায়াল জিদা খলাই মা মানে যেটা সেশন কোর্ট দাস আ সেশন ট্রায়াল যেটা আবন ব আবা হাই কেসে কে বিনা ছপাই নে আবো আগে রম দি সিভিল ম্যাটার
3: আসুক জরা কাস্টমার ইলো বান্দানো খনার জাখা কলম সালাকে সেকেন্ড রবনে কিছু দেবন তো কেরং কেরং মহল দেবন বা পান্ডান তো দিলকে অজিতা ত্রিপুরা বিনি কক সালামনি কক বথমাকা এডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আকাশ মেন আগরতলা তাবুক জরাতে ইতিপুর জরানি কক বর পান্ডা অরণ্য পাখিয়া যতন হাম্বাইয়ে
4: আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে

0: আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার সদস্যে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেনরেজ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাট্টি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাঁকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তাঁরা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মকড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এনটিএ একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্যস্তরে কল ফ্রন্টরুমের নাম্বার হল 0332214-3526 এবং 8697981070, এছাড়া 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং

0: এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ বাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা এনেছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামে কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএএস ফোরাম 2026 ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নে নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়া 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুবোধ রায়।

এতক্ষণ শুনছিলেন সুবোধ রায়ের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন অতুল প্রসাদী গান, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

জানিয়ে দিলাম আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32:32 হয়ে 10 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,260 কিলোহার্টজে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs. 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: আকাশবাণী আগরতলা চিত্রগীতি অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনবেন কুমার শানুর কণ্ঠে 1942 লাভ স্টোরি ছবি থেকে।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন গজল ভূপেন্দ্র সিং এবং মিতালি সিং এর দ্বৈত কণ্ঠে।

0: के साथ आप मित्रों से मिलकर इस गाना को अच्छी तरह सब जगह में आप गाना चाहिए। नमस्ते बच्चों।
1: धन्यवाद मास्टर जी। नमस्ते मास्टर जी।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি। এরপরে লোকগীতি শুনবেন, এরপরে শুনবেন ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00। শুনবেন 8:05 জেলার চিঠি, 8:10 বাংলা ভক্তিমূলক গান স্বরাজ রায়ের কণ্ঠে। শুনবেন আজকের প্রসঙ্গ 8:30, 8:45 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা। রাত 9:00 শুনবেন নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। 9:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। শুনবেন রাত 10:00 আকাশবাণী শনিবার সুরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 33 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.1 এবং 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতি জেলা, ধলাই জেলা এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: ব্যবস্থা হয়ে গেছে।
0: কিসের?
5: গুডির ফিজের।
0: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন অনুষ্ঠান জাগৃতি। আজ শুনবেন নারী শিশু এবং ফৌজদারি আইন নিয়ে ডক্টর রিপন ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধু, নারী এবং শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যৌন নির্যাতন, গৃহহিংসা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী পাচারের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন কিন্তু প্রয়োগ করা হয়েছে দেশে। তো কী সমস্ত আইন রয়েছে এবং আইনের বিভিন্ন ধারা নিয়ে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই আলোচনার জন্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে স্বাগত। তো শুরুতে কী বলবেন, নতুন যে ফৌজদারি আইন এসছে নারী এবং শিশুদের রক্ষার্থে, এই আইনে কী কী বলা রয়েছে বা কী কী পরিবর্তন এসছে?
1: সব থেকে প্রথম আমি শুরু করব, আমি কিছু ইংরেজি টার্মস বলবো। সেটা হচ্ছে গিয়ে যে বিএনএস, আরেকটা হচ্ছে কি বিএনএসএস। তো আমি অপরাধ মানে অফেন্সেসকে নিয়ে কথা বলবো, কতগুলো অপরাধ আছে এবং স্পেসিফিক্যালি সেটা হচ্ছে গিয়ে ইন্টারলিঙ্কড করবে হচ্ছে গিয়ে মহিলা এবং বাচ্চাদের সাথে। সব থেকে প্রথম আমি যেটা নামটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে নতুন ফৌজদারি যেটা আইন এসছে সেটা হচ্ছে গিয়ে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা।
0: ভারতীয় ন্যায় সংহিতা,
1: তাই তো? আগে ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোড।
0: আচ্ছা, এখন ইন্ডিয়ান পেনাল কোড নেই?
1: এখন ইন্ডিয়ান পেনাল কোডটা নেই, মানে ইন্ডিয়ান পেনাল কোড সেটা হচ্ছে গিয়ে যে কোলোনিয়াল পিরিয়ড, মানে যখন ব্রিটিশার্সরা ছিল তখন ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু এস্টাবলিশড হয়েছিল। আর সেখানে পেনাল কোড মানে পানিশমেন্টের কি প্রভিশনস আছে, পানিশমেন্টের কি প্রভিশনসগুলো আছে সেটা বলা ছিল হচ্ছে কি ইন্ডিয়ান পেনাল কোডে। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যে ন্যায় কথাটা আপনি দেখছেন, ন্যায়ের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: পানিশমেন্টটা আসল নয়, আসলটা কি, আসলটা হচ্ছে কি ন্যায় হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেটার আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে ওমেন, মহিলা এবং বাচ্চারা মানে ওমেন অ্যান্ড চাইল্ড, সেটাকে নিয়ে কিন্তু স্পেসিফিক্যালি মানে ওটাকে নিয়ে কিন্তু কোনো আলাদা কোনো চ্যাপ্টার কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে ছিল না। বিভিন্ন সেকশনসে বিভিন্ন কথা বলা ছিল মহিলাদের সম্পর্কে বা বাচ্চাদের সম্পর্কে, যে এটা করা উচিত নয়, এটা করলে এতটা পানিশমেন্ট হবে, মহিলাদেরকে ওই এনটাইস করলে এই পানিশমেন্ট হবে, হয়তো এরকম বলা ছিল, ছিলই। কিন্তু এখন কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু ওদের জন্যে, এটা সব থেকে প্রথম চেঞ্জ, যেটা ওদের জন্যে সব থেকে প্রথম হচ্ছে কি ওদের জন্যে আলাদা চ্যাপ্টার ওমেন অ্যান্ড চাইল্ড, এদের জন্যে কিন্তু ধারাগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি প্রথম চেঞ্জ। দ্বিতীয় চেঞ্জ যেটা হয়েছে, বিভিন্ন ধারার মধ্যে প্রতিটা সেকশনে যদি আমি ইন্ডিয়ান পেনাল কোডটা দেখি, সেটার মধ্যে এনি মাইনার, এনি মাইনার, শুধু মাইনার কথাটার বলা আছে। এবার মাইনার বলতে আমি কি বুঝি, মাইনার শব্দটার কিন্তু ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার না।
0: সাধারণত আমরা মানে 18-এর নিচে

0: 18 নিচে, এবং এটা বাচ্চাদের সম্পর্কে। আর মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি, সেই সময় কিন্তু শুধু মাইনার গার্ল বলা আছে, মাইনার গার্ল। এবার মাইনার গার্লও তো বাচ্চা, তাহলে সেই জায়গাটাতে মাইনার বয়েজের কোথায় কনসেপ্টটা নেই। আইপিসিতে কিন্তু মাইনার গার্লস বলা, আবার কোনো কোনো জায়গায় মাইনার্স বলা। তাহলে আমি সেটার সংজ্ঞাটা কী, সেটাকে আমি কী করে বুঝব? বিএনএসে কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে, বিএনএসে চাইল্ড বলে দেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: তাহলে চাইল্ড বলতে উভয় মেয়েই থাকবে এবং ছেলেও থাকবে, মেয়ে থাকবে ছেলেও থাকবে, গার্ল থাকবে বয় থাকবে, সেটা হচ্ছে কি চাইল্ড। এবার মাইনারের কথাটা যদি আমি বলি, তাহলে আইপিসির মধ্যে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল 2023-এর কিছু মাস অবধি, সেটার মধ্যে কিন্তু শুধু মাইনার বলা বা কিছু কিছু ধারাতে কিন্তু মাইনার গার্ল বলা, ইন্ডিয়ান পেনাল কোডের কথা বলছি। তাহলে আমার কাছে প্রথম প্রশ্ন আসছে যে আমি যদি মাইনার বলি তাহলে মাইনার আমি কাকে বলবো,
1: কাকে বলবো?
0: দ্বিতীয় প্রশ্ন আসছে, যদি মাইনার গার্ল বলা থাকে তাহলে হোয়াট অ্যাবাউট মাইনার বয়? তাহলে ছেলের সম্পর্কে তো কিছু বলা নেই। তাহলে নতুন আইন যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেটার মধ্যে কিন্তু চাইল্ড কথাটার উচ্চারণ হয়েছে মাইনারকে সরিয়ে দিয়ে, মাইনার ওয়ার্ডটাকে সরিয়ে, মাইনার গার্লটাকে সরিয়ে চাইল্ডের কথা বলা হয়েছে। তাহলে চাইল্ড বললে বোঝা যাবে যে সেটা উভয় ছেলে এবং মেয়ে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে চাইল্ডের বয়স কত, সেটা কি করে বুঝবো? এবার কেউ যদি বলে যে বিএনএসের মধ্যে চাইল্ডের ডেফিনেশনটা কি দেওয়া আছে, বিএনএসের মধ্যে কিন্তু চাইল্ডের ডেফিনেশন উইথ এজ এই কথাটা বলা নেই, তাহলে পরে আমাকে বিএনএস অনেক কিছু কভার করেছে এবং সেটাও কিন্তু চাইল্ডের ডেফিনেশন যে নেই, সেটা যে কোনো লুফলস বা সেটা কোনো গ্যাপ সেটা কিন্তু নয়। তাহলে চাইল্ডের ডেফিনেশনটা আমি বুঝবো পক্সো দিয়ে।
1: আচ্ছা,
0: পক্সো মানে হচ্ছে গিয়ে প্রোটেকশন অফ
1: Children
0: from sexual harassment. ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, যদি ওমেনদের ক্ষেত্রে আমি আসি, মহিলাদের ক্ষেত্রে যদি আসি, তাহলে যদি আমি রেপ নিয়ে যদি বলি, রেপ আমি আবার কম্পেয়ার করছি, কারণটা বলবো যে রেপের মধ্যে লেস দেন 15 ইয়ার্স যদি হতো তখন কিন্তু রেপ এবং তার পানিশমেন্ট দেওয়া ছিল, সেটা ইন্ডিয়ান পেনাল কোডে,
1: আইপিসিতে।
0: বিএনএসএ সেটা করেছে 18 ইয়ার্স। তার পিছনে কারণটা কি, লেস দেন 18 ইয়ার্স হলে চাইল্ডের ডেফিনেশনে পড়ছে এক, দ্বিতীয় কথা হচ্ছে কি যে 18 ইয়ার্স কিন্তু মেজর অ্যাডাল্ট, 18 ইয়ার্স কিন্তু অ্যাডাল্ট। এবার 18 ইয়ার্সের নিচে অ্যাডাল্ট নয়, তাহলে কোনো যদি রেপ হয় 18 বছরের নিচে, ঠিক আছে, সেখানে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার যে 18 বছরের নিচে রেপ হয়েছে সে অ্যাডাল্ট নয় এবং তার একটা রিগোরাস পানিশমেন্ট হওয়া উচিত।
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আইপিসিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে কি যে 15 বছরের নিচে। এবার এখানে 15, আইপিসিতে 15 ছিল, বিএনএসএ 18 করলো, তার রিজন কি? দেখুন, 18 বছরের নিচে 17 যা 15 তা,
1: সেই
0: তাই তো? তাহলে আমার 15 রাখলে পরে আমার তাহলে 15-16 বছর হলে কী হবে? সেখানে কিন্তু কনফিউশন অ্যারাইজ করে যে 16 বছরে যদি রেপ হয় তাহলে কি এই পানিশমেন্টটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না? আইপিসিতে বলা ছিল যে 15 বছর বা 15 বছরের নিচে যদি হয় রেপের পানিশমেন্ট দেওয়া ছিল, যদি রেপ হয় তাহলে রিগোরাস পানিশমেন্ট হবে, কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে 16 বছর হলে কী হবে? সেটার কিন্তু কোনো ক্লিয়ার কাট কোনো ডেফিনেশন ছিল না আইপিসির মধ্যে। এবার বিএনএসের মধ্যে যেটা বললো যে দেখুন, 18 বছরের পরে কিন্তু আমি কিন্তু বলবো সে অ্যাডাল্ট, এবং স্পেসিফিক্যালি যদি ম্যারাইটাল রেপের কনসেপ্ট যদি বলি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা মহিলাকে রেপের কনসেপ্টটা যদি বলি, সেই কনসেপ্টটা কিন্তু তাহলে এটা বলা হবে যে কনসেন্ট দিয়ে কনজিউমেশন অফ ম্যারেজে চলে যাবে, কনজিউমেশন অফ ম্যারেজে কিন্তু চলে যাবে 18 বছর বা 18 বছরের উপরে হলে, সেটাকে কিন্তু রেপ ধরা হবে না।
1: আচ্ছা,
0: ম্যারাইটাল কনসেপ্ট বলছি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা যদি কেউ জবরদস্তি করে, আমি এই ক্ষেত্রে কথাটা বলছি। আর 18 বছরের নিচে হলে, ঠিক আছে, যদি ধরুন অনেক জায়গায় বিয়ে হয়ে যায়,
1: হয়ে যাচ্ছে
0: এখনো হচ্ছে, তাহলে 18 বছরের নিচে যদি হয় এবং সেখানে যদি জবরদস্তি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তার হাজব্যান্ড,

0: সেটাকে কিন্তু রেপ ধরা হবে। যদিও বা ম্যারাইটাল রেপের কনসেপ্ট সেই হিসাবে নেই, কিন্তু সেটাকে ইনডাইরেক্টলি কিন্তু আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কানেক্ট করে নিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি।
1: সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে তাহলে
0: অ্যাবসলিউটলি নেওয়া হবে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আজকালকার দিনে আপনি দেখবেন নতুন নতুন ছেলেমেয়েরা খুব প্রেম ভালোবাসা এইসব কনসেপ্ট নিয়ে চলছে, ঠিক আছে, প্রমিস করছে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে। এটা কিন্তু অনেক আগের থেকে চলে আসছে, অনেক মেয়েরা সুইসাইড করেছে, অনেক মেয়েরা সুইসাইডও কিন্তু করেছে, বাস্তব ঘটনা এরকম চলছে। এবার আগে কিন্তু এটা নিয়ে কিন্তু আইন ছিল না, যে বাই ডিসিটফুল মিনস আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাকে প্রমিস করে আমি আপনার সাথে প্রমিস করে আমি একটা মহিলাকে আমি তার সাথে সহবাস করলাম এবং বিয়ে করব বলে সহবাস করলাম, অনেক ধরনের অনেক আমি প্রলোভন দেখিয়ে করলাম আর তারপরে আমি সেটাকে প্রমিসটাকে ভাঙলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং উইচ ইজ এ ভেরি, মানে কি বলবো, সব থেকে এটা খুব ভালো একটা পদক্ষেপ
1: আচ্ছা
0: মেয়েদের জন্যে, মহিলাদের জন্যে,
1: মানে বিএনএসএ যেটা
0: রয়েছে, বিএনএসএ যেটা রয়েছে অবশ্যই তো
1: আইপিসিতে ছিল
0: না, ছিল না, এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা ছিলই না। বাই মানে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিনস 10 বছরের পানিশমেন্ট আছে এটার মধ্যে।
1: আচ্ছা,
0: এটার মধ্যে তাহলে আমি কাউকে ঠকিয়ে কাউকে প্রমিস করে আমি এটা কিন্তু আমি যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি যদি
1: একেবারে, মানে নতুন যে বিএনএস তৈরি হয়েছে তার মধ্যে অনেক ধারা যুক্ত হয়েছে,
0: অনেক না খুব একটা ধারা যে যুক্ত হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য আলাদা চ্যাপ্টার অ্যাড হয়েছে যেটা ওই আলাদাভাবে কিন্তু কিছু বলা ছিল না, এবং কিছু কিছু কিছু কিছু ওয়ার্ডস আছে সেটাকে ইন্টারপ্রিট, যেমন মাইনারের কথা বললাম সেটাকে সরিয়ে দিল, মাইনার গার্লটার কথা বললাম সেটাকে সরিয়ে দিয়ে চাইল্ডের কথাটা লিখলো, 18 বছর ম্যারাইড রেপের ক্ষেত্রে আমি যেটা বললাম যে 18 বছরের উপরে যদি হয় তাহলে সেটাকে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে, কারণ ম্যারাইটাল রেপের ক্ষেত্রে যদি বলি বিয়ের পরে যদি কোনো ওয়াইফ যদি এরকম যদি অ্যালিগেশন আনে যে হাজব্যান্ড আমার সাথে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, 18 বছরের উপরে তো অ্যাডাল্ট, তাহলে এটা সেটা কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে।
1: আচ্ছা,
0: 18 বছরের নিচে অ্যাডাল্ট নয় তাহলে সেই জায়গাটাতে রেপ তো হচ্ছেই, কিন্তু সেই জায়গাটাতে আপনার মানে যেটা বলছিলাম যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে ঢুকবো, ম্যারিটাল রেপের কনসেপ্ট যেহেতু নেই, কিন্তু বয়সটা শুধু চেঞ্জ হয়েছে, কারণ আমি 15 এবং 18, তো কি বললাম 17 যা 15 তা, তাই তো, কিন্তু 18 বছরের নিচে হয়ে গেলে সব কিন্তু মাইনার্সে চলে যাবে, এই জন্য পানিশমেন্টটা খুব রিগোরাস। 18 বছরের উপরে হলে যদি বিয়ের পরে হয় তাহলে পরে কিন্তু সেটা কনজিউমেশন অফ ম্যারেজে ধরা হবে, কারণ ধরা হবে যে সেটা কিছু একটা কনসেন্ট আছে।
1: এছাড়া আরেকটা বিষয় জানার ইচ্ছে রয়েছে, ছেলেরাও যখন 18-র নিচে থাকে তখন তারাও নাবালক থাকে বা শিশু হিসেবে তাদেরও ধরা হবে নিশ্চয়ই, তো সেক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রয়েছে
0: নাবালকদের জন্য? আমি আপনাকে 3টে স্টেজ বলবো। প্রথম স্টেজ হচ্ছে গিয়ে আপনার 7 বছরের নিচে, তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 7 to 12 years, আর তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 12 to 18, 12 থেকে 18। 7 বছরের নিচে সেটাকে ধরা হবে, যেমন কেউ যদি কোনো একটা বাচ্চাকে হায়ার করে কোনো একটা বাজে কাজ করানোর জন্যে, সেটা যে কোনো বাজে কাজ হতে পারে, সেটা সেক্সুয়াল রিলেটেড কেস হতে পারে, সেটা অন্য কোনো ক্রাইমও হতে পারে, তাহলে আমরা আইনের ভাষায় তাকে আমরা অ্যাবেটার বলি।
1: আচ্ছা,
0: অ্যাবেটার বলি, তাহলে যে লোকটা একটা বাচ্চাকে ইউজ করে অফেন্সটা করছে এবং সেই বাচ্চাটার বয়স যদি 7 বছরের নিচে হয় তাহলে সেই বাচ্চাকে কিন্তু মাইনের ধরা হবে এবং সেই বাচ্চার কিন্তু মানে কোনো লায়াবিলিটি থাকবে না, লায়াবিলিটি কার থাকবে, অ্যাবেটারের থাকবে যে করাচ্ছে, কারণ সে ম্যাচিওর। এখন সেম জিনিসটাই যদি 7 থেকে 12 বছরের মধ্যে হয়, অ্যাবেটার থাকলো, সেখানে কিন্তু ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে কিন্তু মেজার করা হবে 7 থেকে 12, কারণ 7-এর নিচে 7 থেকে 12 এবং 12 থেকে 18, তাহলে ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে দেখা হবে যে সে কতটা ম্যাচিওর, সে কি কতটা ক্রাইম করতে পারে কি পারে না। কিন্তু তার মানে এই নয় যে অ্যাবেটার

0: যে মেইন যে ম্যাচিওর্ড লোক যে ওর সাথে জড়িয়ে আছে তার কোনো পানিশমেন্ট হবে না, তার কিন্তু পানিশমেন্ট আলবাত হবে। কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে, 7-এর নিচে এবং 7 থেকে 12 বা 12 থেকে 18, সেটা হচ্ছে কি জুভেনাইলে চলে যাবে, রিহ্যাবিলিটেশন সেন্টার যেটাকে আমরা বলি। কারণ আমি কিছুদিন আগে আমি নরসিংগড়ে আমি গেছিলাম, গিয়ে আমি কিছু কয়েকটা ছেলে পেলের সাথে আমি দেখা করলাম যারা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে, মার্ডার করেছে কিন্তু বয়স কম, তো তারা জুভেনাইলে আছে, ঠিক আছে, 12 থেকে 18 এরকম। এবং তাদের মেন্টাল কন্ডিশনটাকেও দেখা হয় যে তাদের তারা কী পরিস্থিতিতে তারা সেটা করেছে, তাহলে সেই হিসাবে তাদেরকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সব থেকে যেটা সুবিধে সেটা হচ্ছে গিয়ে যে 7-এর নিচে যারা, 7-এর নিচে তারা তো একদমই ইম্যাচিওর, তো তাদের সেই ক্ষমতাটা নেই যে ওরা বুঝবে,
1: যে বোঝার ক্ষমতাটা
0: নেই। তো এটা একটা এই এই এই তিনটে মানে স্তরের যে বাচ্চারা আছে তাদের মানে কে নিয়ে এই বিএনএসএ বলা হয়েছে। আচ্ছা,
1: ধরুন বাচ্চার ছেলের বয়স 12 থেকে 18-এর মধ্যে হলো এবং যে নারী তাকে দিয়ে কোনো কাজ করিয়েছে সেটা হতে পারে সেক্সুয়াল কোনো কাজ বা এই ধরনের কোনো কাজ, তো সেক্ষেত্রে তার তাদের শাস্তির
0: শাস্তি তো নারীর ক্ষেত্রে তো শাস্তি হবেই
1: হবে।
0: দেখুন, আমি আগেই বলেছি ভারতীয় ন্যায় সংহিতার কথা হচ্ছে কি, আমি ন্যায়ের কথা বলছি, আমি শাস্তির কথাটাকে কিন্তু আমি কিন্তু আনছি না, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে পেনাল প্রভিশন যেটা শাস্তির কথাটা বলেছে। আমাদের এই মূল মানে অবজেক্টিভ যদি আমি বলি যে সেই ভারতীয় ন্যায় সংহিতার, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার অবজেক্টিভটা হচ্ছে কি লোককে ন্যায় দেওয়া।
1: হ্যাঁ, কাউকে ন্যায় দেওয়া,
0: তাহলে ন্যায় দেওয়ার ক্ষেত্রে যদি মহিলাও আসে সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট নেই।
1: সেটাই, ন্যায় দেওয়া মানেই তো কাউকে অপরাধী বানানো, শাস্তি দেওয়া।
0: অ্যাবসলিউটলি, অপরাধী আমি কাউকে আমি কাউকে পানিশমেন্ট তখনই দেব যখন আমি দেখব যে সে সত্যি সত্যি অপরাধ করেছে, সে উভয় মহিলা হোক পুরুষ হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু এবার আরও অনেক জিনিস আছে, যেমন মহিলা যদি দোষী হয় তাহলে মহিলাকে আমি অ্যারেস্ট করব ডন অ্যান্ড ডাস্ক, যেটা রাত্রেবেলা আমি অ্যারেস্ট করতে পারবো না, ঠিক আছে, সূর্য উদয়ের আগে বা সূর্য উদয়ের পরে আমি দিনের বেলা আমি অ্যারেস্ট করলাম, রাতের বেলা আমি পারবো না, সেরকম কিছু রেস্ট্রিকশনস আছে। মহিলাদেরকে অ্যারেস্ট করতে গেলে আপনার মহিলা পুলিশ লাগবে, ওদেরকে যদি টাচ করতে লাগে তাহলে মহিলা পুলিশই টাচ করতে পারবে, ঠিক আছে, এদের মেডিকেল এক্সামিনেশন যদি করাতে হয়, ওদেরকে অ্যারেস্ট করতে গিয়ে ধরুন পালাচ্ছিল কোথায় লাগলো, মেডিকেল এক্সামিনেশন লাগবে, ফিমেল ডক্টরকে দিয়ে করাতে হবে, এইগুলো জিনিস তো থাকবে মহিলাদের জন্য, মহিলাদের জন্য মহিলারাই অ্যাপ্লিকেবল। কিন্তু পানিশমেন্ট এদের হবে না তা কিন্তু নয়, পানিশমেন্ট ওদেরকে মানে পেতেই হবে।
1: আচ্ছা, নতুন আইনে,
0: এবং আমি আরেকটা এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলছি, আপনি যেহেতু এই কথাটা বললেন, আপনি ব্রোথেল ক্রিপার শুনেছেন তো না, প্রস্টিটিউশন যেটা চলে, এবার প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু মহিলারাও থাকে, অনেক সময় কিন্তু মহিলারাও কিন্তু প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু যুক্ত থাকে, যুক্ত ইন দ্য সেন্স হোয়াট, যুক্ত ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যে এই র্যাকেটটাকে চালায়,
1: একদম
0: মহিলাও চালায়
1: নিশ্চয়ই,
0: তাহলে সেই ক্ষেত্রে মহিলাও কিন্তু রেসপন্সিবল হবে এই র্যাকেট চালানোর জন্য, ঠিক আছে। আগে কিন্তু ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রবলেমটা কি জানেন তো, আগেকার ডেফিনেশনের মধ্যে না একটু গ্যাপ ছিল,
1: গ্যাপ ছিল, হ্যাঁ, আইনের ফাঁক যাকে বলে,
0: হ্যাঁ গ্যাপ ছিল, গ্যাপটা ছিল হচ্ছে যে শুধু মেন বলা ছিল, ওমেনের কথা বলা নেই, মেন বলা ছিল, এনি মেন করে মানে এক্সপ্লেনেশনটা করা আছে আইপিসিতে। এবার তাহলে আমি মেনকেই ধরবো, তাহলে ওমেনের কথা বলা নেই, তাহলে এবার কি করেছে, হুমসোয়েভার,
1: যেই হোক,
0: কোড অ্যান্ড কোড হুমসোয়েভার, যেই হোক, তাহলে উভয় আসছে আবার। তাহলে হুমসোয়েভার যদি হয়, তাহলে যদি একটা মহিলা যদি একটা ব্রোথেল কিপার চালায়, ব্রোথেল কিপার হচ্ছে কি প্রস্টিটিউশনের একটা জায়গা যেখানে চালাচ্ছি আমি, ঠিক আছে, ব্রোথেল কিপার, সে ব্রোথেলটাকে মানে দেখাশোনা করছে, প্রস্টিটিউশন চালাচ্ছে, ও হেড, আমরা অনেক মুভি টুভিতেও দেখি ইনফ্যাক্ট, তাই তো, তাহলে এরাও কিন্তু পানিশেবল হবে হুমসোয়েভার। তাহলে আগে গ্যাপটা কোথায় ছিল, গ্যাপটা ছিল কোথায়, গ্যাপটা ছিল হচ্ছে কি এনি ম্যান, এখন কিন্তু হোম সেভার বলা আছে।
1: আমাদের সময় অনেকটাই কমে এসেছে, মহিলা শ্রমিক যারা কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, সে হতে পারে ইটভাটা বা অফিস আদালত বিভিন্ন জায়গায় হতে পারে, তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে আইনে?
0: না, তাদের ক্ষেত্রে কোনো এমনি কোনো পরিবর্তন নেই, তাদের তো মানে আপনি হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেসের কথা বলছেন তো, যেখানে আমি কাজ করছি, হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে তো আমার গাইডলাইন বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের একটা কেস আছে, তারপরেই এই গাইডলাইনটা আছে, তার আগে কিন্তু কোনো আইন ছিল না। এবার এই এখানে কোনো এই
1: যুক্ত করা
0: নেই, কিন্তু হ্যাঁ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে কিন্তু ওই গাইড

0: লাইন আছে,
1: হুম হুম
0: ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান একটা কেস আছে, তারপরে সুপ্রিম কোর্ট কিন্তু একটা গাইডলাইন দিয়েছে,
1: হুম হুম
0: সেই গাইডলাইনে এন্টায়ার থিং বলা আছে যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর ওয়ার্ক প্লেস হলে পরে কী কী হতে পারে। সো এর মধ্যে নতুন কোনো চেঞ্জেস এই ক্ষেত্রে কিন্তু খুব একটা হয়নি।
1: আচ্ছা, একটু আগে আপনি গ্যাং রেপের কথা বলছিলেন,
0: হ্যাঁ,
1: তাতে নতুন কিছু যুক্ত হয়েছে?
0: গ্যাং রেপের ক্ষেত্রে মানে ক্ষেত্রে যেটা যুক্ত হয়েছে আমি বলবো আপনাকে যে গ্যাং রেপের কিন্তু কিন্তু দুটো ওরা একটা সেকশনের মধ্যে দুটো ভাগ করেছে। প্রথম ভাগ করেছে, বুঝবেন, প্রথম ভাগ করেছে গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12।
1: আচ্ছা,
0: গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12, আরেকটা করেছে গ্যাং রেপ আন্ডার দ্য এজ টুয়েলভ একটা, আরেকটা হচ্ছে গিয়ে গ্যাং রেপ এভাভ 18, এভাভ 12, সরি, এভাভ 12, এভাভ 12। তাহলে দেখছেন, আপনি দেখবেন এখানে মানে দুদিকের আপনার হচ্ছে গিয়ে বাচ্চা মেয়ে হোক বা ম্যাচিওর মহিলা হোক, দুজনকেই দুদিকেই কিন্তু প্রোটেকশন দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে জাজেস, আগের জাজেসরা যখন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিত, তখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে আমরা যা এটা লেখা ছিল না কোথাও, আমরা ধরে নিতাম যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টটা হচ্ছে 14 বছরের জেল,
1: জেল
0: 14 বছর। এখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে লাইফ টাইমই,
1: মানে আমৃত্যু,
0: আমৃত্যু।
1: আচ্ছা,
0: এটা কিন্তু খুব মারাত্মক জিনিস যে 14, মানে জাজেসের একটা ডিসক্রিপশন ছিল আগে, যারা
1: আগে আজীবন বলতে 14 বছর,
0: আগে 14 বছর, 14 বছর হয়ে গেছে,
1: তারপরে
0: ভালো একটা ওদের যদি কোনো ভালো কার্যকলাপ যদি থাকতো জেলের ভিতরে ওদেরকে ছেড়ে দিত। কিন্তু এই যে গ্যাংরেপ, এটা তো খুব গুরুতর অপরাধ, সেই ক্ষেত্রে কিন্তু যখন বলা হয়েছে লাইফ টাইম, লাইফ টাইম ইট মিনস ইট ইজ লাইফ টাইম, মানে এটা কোনো 14-16 বছর নয়,
1: টিল ডেথ।
0: এবং লাইফ টাইমও যদি না হয়, যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট নাও দেয়, তাহলে কিন্তু 20 ইয়ার্স অফ দি পানিশমেন্ট, 20 বছর।
1: 14 বছরের গল্প শেষ,
0: 14 বছরের গল্প নেই, 14 ইয়ার্সের কোনো গল্পই নেই,
1: ন্যূনতম 20 বছর।
0: এটার পিছনে কনসেপ্ট আছে, এটার পিছনে কনসেপ্ট হচ্ছে কি আপনি ভাববেন, আমি না চাকরি করছি লাস্ট, আমি যেখানে জয়েন করেছি এনএলইউ ত্রিপুরাতে এই সেপ্টেম্বরে, মানে 2023 সেপ্টেম্বরে, আজকে 2024 সেপ্টেম্বর ক্রস করে, অক্টোবর ক্রস করে, এখন নভেম্বর, একটা বছর কীভাবে গেছে না কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। মানে এটা ওই হিসাব করে সম্ভবত আমার যেটা মনে হয়, 20 বছর গেলে না জীবন থেকে, তাহলে পুরো জীবনটাই চলে গেল,
1: জীবনটাই শেষ,
0: ঠিক আছে। 20 ইয়ার্স গেলে জীবনটাই শেষ,
1: জীবনটাই শেষ।
0: 18 বছরের উপরে যদি কেউ থাকে, ধরে নাম তার বয়স 18 এবং তারপরে হচ্ছে কি 20, কত
1: 38 হয়ে যাচ্ছে,
0: শেষ লাইফ। তারপরে যদি সে বেরোয়ও, একটা কথার কথা বলছি, আর কোনো লাইফ নেই, আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট তো লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, সেটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেই নি, মানে এসছে, যেটা চেঞ্জ হচ্ছে কি লাইফ টাইম ইন ট্রু সেন্স, ইন লিটারেল মিনিং যদি আমি বলি, তাহলে পরে লাইফ টাইম মিন্স লাইফ টাইম, ইট ইজ নট এ 14 ইয়ার্স।
1: এই নতুন আইনটাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে,
0: ইয়েস,
1: কারণ নতুন আইনে এমন অনেক কিছু যুক্ত হয়েছে যেগুলো পুরো জীবনটাকে একেবারে,
0: ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং অ্যাপন দ্য সার্কামস্টেন্সেস, ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং অ্যাপন দ্য সার্কামস্টেন্সেস, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ
1: 18 ইয়ার্স,
0: তাহলে আন্ডার দ্য এজ তো 18 ইয়ার্স তো মাইনর হয়ে গেল, হয়ে গেল তো, তো আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স যদি হয়, ডিপেন্ডিং অ্যাপন দ্য সিচুয়েশন, সার্কামস্টেন্সেস কী কীভাবে কী হয়েছে এগুলো ডিপেন্ড করবে ইনভেস্টিগেশনের উপরে, সার্কামস্টেন্সের উপরে নির্ভর করবে তাকে ডেথ পানিশমেন্ট দেওয়া যায় কি দেয় না। আমি যদি আজকে নির্ভয়া রেপ কেসের কথা বলি, নির্ভয়া রেপ কেস, যার পরে আপনি এখন হয়তো, আপনি হয়তো শুনেছেন জিরো এফআইআরের কনসেপ্ট, অনেকেই বলছে জিরো এফআইআরের কনসেপ্ট কিন্তু আগে আইনত হিসাবে মানে স্ট্যাটিউট হিসাবে ছিল না, কিন্তু কেসের মাধ্যমে কিন্তু এসেছিল, নির্ভয়া রেপ কেস যেটা দিল্লিতে ঘটেছিল। শুধু রেপ না, আরও বিভিন্ন ধরনের কিন্তু এটার মধ্যে কিন্তু অফেন্সেস হয়েছে, কিন্তু মারা, হাত ভাঙা, গ্রেভিয়াস হার্ট, হার্ট, অনেক কিছু। তো
1: এগুলোর ক্ষেত্রে মানে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবধান রাখা হয়েছে বিএনএসে। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ ডক্টর ভট্টাচার্য, তাই শেষ করব আজকের অনুষ্ঠান। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন নারী শিশু এবং নতুন ফৌজদারি আইন, এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ডক্টর

0: রিপন ভট্টাচার্যের সাক্ষাৎকার।
1: শুনলেন অনুষ্ঠান জাগৃতি আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি। প্রথম গানখানি শুনবেন অরুণ ঠাকুরের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি সানজা জরানী কক ব্রক পান্ডা তিনি চা সালপা সং তাই কিসিসা জরানী আগুলো ন সং ককটুনি জাপা পান্ডা খানানানি থাংলায়ন ককটুনি জাপা পান্ডা চেংতে চেংতে সং তাবুক রচামুং তাংসা খানালায়ন নরকনি কক দুগ্রক ফাইকাংকে বা সং আবুন ইয়াচাকাই নরক সঙ্গাই গ্রগনাম বাকি সিনর ককদুক নাম্বার গ্রংদি আং নরক তাই মুদুখলাইব ককদুক নাম্বার 0381232625 তাই হাই সাকলাইপির 0381232625 হাইকে অজরও তাবুক নরক বাকি বেলাইন খনাত নীলিমা দেব বর্মা বাই রচাব জাক খড়াঙ্গ।

0: খাপাঙি তাকু বুকুক সং নর্ন যতন পয়লাও ন হামজা মুং তাইচি বাই আফার চেংজাও তিনি ককতুনি জাপা পান্ডান ফাইদি কক দুক বাই চুং বাই গুরংলাইদি নরং নি খা কামানি কক রং সুহরদি প্রগ্রাম নুরুগুই চিনি আকাশবাণী নি যে কক বরক প্রোগ্রাম আওয়াই উংতমানি তাই যে আওয়াই পান্ডারং নরক চাজাগৈ তংমানি খানা তকজাকমানি আমনরুগৈ সাহরদি ফাইদিকাই কোনো কক দুগ্রক সদেশ পাইখা নাইগা দিবা
1: আও তাও সাক

0: তো কক সক পাইয়াখো ওখাই আং তেসা সিনারনি কক নাম্বার মইতো খাইরি রিফ্রেন সিনারনি কক দুক নাম্বার নরকরং না বাকে ডাইল খাইমান 0381232625 হাইন হাই সাকলাই পির 0381232625 অ কক দুক নাম্বার নি বিসিংতেই নরক সিনি পান্দারং ন খনাতক জাক মানি তাই তামো তামরং ন খনানা মুজুং জাং মানি তাই বব হাইরক নরক খাইয়ে কে চাকুক আম হাই তমং নংনি আইডিয়া রক তংখানকে নরক সং ন সাহরি মানো হাইকে অজরাও কক দুক ফায়াকো বা সং ককতুন কাইসা নাই নেলেন তাবংনি ককতুন সিহরকা সং ন সঞ্জিত দেব বর্মা বংকাঙ্কে সিনি খানিমারি পান্দানো বেলাইন খনাতক জাগ তাই খানিমারি পান্দাও কতাল কতাল যে রচাপগ্রং বরকনি বাকৈ ব আমহাই রচাপজাক বরক বাই রচাপজাক পান্দারক কতাল কতালকে তুবু দিহিনে কৈহরি শিহরকা বিনি কামিহিংকে বিশ্রামগঞ্জ শিহরি পারানি
1: হাও খানিমারি পান্ডানো বেলেখেন খানাতক জমান বাকই পাইফিলা হামবাই মা ইয়াফার কতাল কতালকে খানিমারি পান্ডা খ্লাইনেন বাকই ন চাইতক জাগুন দঙ্গ নরক খানানাই তাই চিনি আবনো কারাইব এফ এম পান্ডারগ কম থাকজাক রচাপমুং রক নরক খানাই তক না খাখলাই গাই চিনি যত পান্ডারং ন খানানের বাকই নরক ন যত ন খাবাই খুববাই কবক যাও বেলেখানে হামবাই
0: আও হেকে তাবুক অজরাও ককদুক বুক ফায়া কবা সং রচামুং খানানানি ভাজিং থাংলেন অকচারও তমুং ন ককদুক ফাইকেনকে বা সং ককদুক ইয়াচাক গানে তাবুক অজরাও হাইন হাই সং নীলিমা দেব বর্মা বাইরে চাপ জাগ রচামুং খানানানি ফাইসিং থাংলেন

আসুক জরা সঙ্খনালাই তংমানী নীলিমা দেব বর্মা বৈরচাপ জাক বেলাইন খনাতা তোগ্রা চামু হাইকে নরকনি কক দুক ফাইতে ফাইতে বা নাসিংতে নাসিংতে সঙ্গ হাইনু হাই রচামু খনানি ফাইচিং থাংলায় হাইকে অ জরাও নরকনি বাকে তাই তাংসা রচামু নীলিমা দেব বর্মা বৈরচাপ জাক

con tu imagen.

0: কাই নাই গেলা কক দুক ডক্টর সবাই খা
1: তাবো সাক জরা কক দুক ফায়াক ঘাই কক তুন কাছে নাই নাই লাইফ্রানো তাবো কক তুন শ্রীহরনাই নিমংখা সাম্পারি দেব বর্মা ব হাই গুলিরাইনি ব সঙ্গনা মচুমাকে ব জাদুনি রচা মং রচাবনা মচুঙ্গ তাই জাদুনি বাকে হিংকে উমর বসকনে সিমি রক কানানাং তাই বসক জরা উমর রক রচাবি মান আবর কিসা ব সাইমান না মচুং যাব
0: আও বেলেখানো কাহাম কাইসা সঙ্গু আবিন বাকে হামবাইয়া ফারো জাদুকলি যা রচাব মং চিনি সিরি সিটিনি রচাব যাক ফাইজাক খানি রচাব মং আবো চিনি অর আকাশবাণী আওয়াইখ্লাইন বাকে হিংকে রুংজাক আবো তুই রুংনান নাংনাই তাই খরাংনি আমচুক মুঙ্গ আচুকনানি নাংনাই ফিয়াবা তাকলাইনি খরাং আমজক মুং বাকে আওহাই কোনো তাবুক অনলাইন পোর্টাল খোলক জায়গা খোলক হিংকাই নরক সিনাই হিংকে খরাং আমজক মুং বাকে জে জে নামমানি আবো অনলাইন থাকেন সপুংনানি নাগ বুমুং রক টংমানি নিকুমা নিনি যে নাংমানি আধার নাম্বার রক এই আবতী রক ফোন নাম্বার রক যে সামনে আমার সুপুঙ্গই মারিও তাই ফটো মারিও গাই খানা খানা নিনি সুমানি ফিরব মুং উমর হিংকে টিচার নি সিমি তাই বাং গাইব যুগো ফিয়াবা রচাব মঙ্গ বি খরাং কাহাম উংনানি নাংনাই খরাম আমজুগ মুঙ্গ আচুকানি ব নাংনাই গাই আমজুগ মুঙ্গ আচুকমানি উল ব চংজা খাইকাইছে চিনি অর আকাশবাণীয় রচাবনানি বাকে বন উল নুহনজাগুনাই গাই বেলেখানো হামবাই পাইফেলা হামবাই তাকো বুকু সং খানা হায়ুং গনাঙ্গই যোগানি সাল হিনাই আওয়াইখ্লাইজাকনাই তাই ও যোগা সালো নরগ্ন যতন যোগানি বিশিং তৈ চিনি সাকন ভাইকে কাহাম করুং টংনানি নাং চুংব পালখে ও যোগা সালো চুং পার্টিসিপেট খাইলাইনাই তাই আপনার তিনি ককতিনি জাপা পান্ডান আশক জরাতেন তাই ফলক জাকলাকা ফাইনাই হাতিও চুং তাই বেসা নরংনি লগে মালাই ফিনাই কক দুক বাই এবাখাই নরংনি ককতুননি বিশিং তুই যতনন খা কুফুর হামজামুং ইয়াফারো খুলুমকা
1: খুলুমকা আও আশক জরা সং খনালাইকা ককতুননি জাপা পান্দা তাবুক সং রচা মংখানা ফাইজিং থাংলাইনে রচা মংখানাই দলাইমানি নীলিমা দেব বর্মানি খরাঙ্গ ফিয়াবা রচা মংখানা সুকাং আং খানানি পান্ডানি আওয়াইব তাংর কিষানরগ্ন সাকলাই রিরওয়ান খানা ফুং দাম দক দামাই সতি নৈচি বাও খনারে জাগানো হায়ুংনি খরাং পান্ডা তাই আবুনি ইয়াগুলো খনাইমানানো হিন্দি টকে রচা মুং পান্ডা আবুনি ইয়াগুলো দিবর দাম চিনি ও সং খনাইমানানো চারাইরকনি পান্ডা বক্রি বদল খনানি চারাইরক নি পান্ডা ও গুরুদয়াল পারানি চারাইরক নি পান্ডানো খনারে জাগানো তাই কমথেঙ্কা জিতু দেব বর্মা তাই আপনি ইয়াগুলো খনারে জাগানো খানিমারি পান্ডা খনা খানিমারি পান্ডা ও রচা মং খনারে জাগনাই উত্তম দেব বর্মানি খরাঙ্গ আপনি ইয়াগুলো সানজা দাম সিনি ও খনারে জাগানো থুংনুক খনানি থুমুক চেথুয়াং সৈকিয়া রুহি চন্দ্র দেব বর্মা আবুনি ইয়াগুলো কতাল রচা মুং খনার জাগানো জেসমিন দেব বর্মানি খরাঙ্গ কাসক জরা খানা বাইকা খনানি পান্ডানি আওয়াং আওয়াই বতাং রক তাবুক

0: আসুক জরা খানা লাইখা নীলিমা দেব বর্মা বেড়েচাপ যাক বেলাইন খানা দত্তক রচাপ মু
1: তাকবু খুসং নরগনি ককদুকনি বাকে চুং নাইসিং তঙ্গ ককদুক বাই চুং বাই কুরুং দি নরংনি সুমু রক সুহরদি চুংতি আর তঙ্গ

আসকজরা সঙ্খনালাইখা নীলিমা দেববর্মা বাইরে চাপ জাগ্র চাপুং খনানি পান্দানি আওয়াই বতাঙ্গ কিসি সা সেলাই জাক মুং সেলাই জাকা আবুং খা খনা হায়ুং যোগা সাল নরকসাওই খনানি পান্দা বতাঙ্গ কিসা সেলাই জাকা ফুংনি দাম দক্তামই সতি থামচিও ইন্টারন্যাশনাল যোগা দিবস ন পালাইমানো কিটিঙ্গি কলকাতা নিসিমি পান্দা খনারে জাগান হাইকে আসকজরা পান্দা বতাঙ্গ কিসিসা সেলাই জাক মানে কখনো সাকলাই জাকা কে থাকতে থাকতে নীলিমা দেববর্মানি খরাঙ্গ তাইতাংসা পাইথাক রেচামুং সঙ্গ খানালাইনি ফাজিং থাংলাইনে গে ও জরাও নীলিমা দেববর্মা বাই রেচাব জাক বেলাইন খনা তত রেচামুং নরকনি বাগৈ

আশুক জরা খা বাইকা নীলিমা দেবরমা বাইরে চাপ জাক বেলাই ন খা ততক রচাব মু আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইকা তিনি সানজা জরানী কক ব্রক পান্ডা যতন ন খুলম বাইকা

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: আজ पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে দুবছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতে দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
1: কেন্দ্র সরকার কা ভিজন হ্যায় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ। ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা আজ বো

0: প্রবেশ দ্বার বন রহা
1: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিম

0: পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিব কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গ নি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নি ফিল নিশি থামখিপি নি রং হোক বার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা নিট ইউজি নৈশাই নিশি দক বিশিনি আমজক মূ উংফির মূ খনা অঙ্গানা খনা ফিল চিনই হায়ং যোগা সাল হায়ং গনাম বি অ সাল পালাই যাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক অরনি ফিল থাম ডিভিশন লিগ ফুটবল বাতাই মূনি তিনি থংমুং কাইনই অংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নিশি থামখি পিনি রং হুকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা বহুকবার নি যতই খরক চকু রেজাকনি বো গোবাং হুকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট দাদাক সিদাক বেবাগৈ খক চিচার সাইচার রা চারচি রেজাক রং রেখা কামিনি রংথম হাং রেথানি অ তাংবতাং বাই হুকবার খাইনাই রকনি মজা মহামারী অঙ্গি তঙ্গু হুকবার খাইনাই রকন ফিল নিশি থামখি পিটনি রং রে মসাং মুদি হা কতরনি সেপ মানাই হুকবার খাইনাই রকনি নখং ন খা কাহামতাই হামবাই আফারখা
1: पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ফিল নিশি নৈক্ষিপি জরা হাস্তে খক নৈরা সাই চারশি বা সাই বারা স্নিচি সাহুক বার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট খক চুকুরা স্নিচি স্নি রেজাক চারশি চুকুরা সাই রং রেজাকা তিনি অরুন্ধতী নগরনি হাস্তে হুকবার আমজগমু কেন্দ্র যোগালিজাক পান্ড মন্ত্রকরা অ কক সাকা পান্ড কুবনি বিসিং মানজাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ এমএলএ মিনারানী সরকার আকসং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নিশি থামখি পিনি রং রেমা পান্ডাও দাদাক সিদাক আওয়াই খাইমা ন আর হুকবার খাইনাই রকন লুকু রকন আদংটাই হাফাংনি তাংফাংর কৈলাসর হুকবার সৈসুম কেন্দ্রনি সিমি নাইকা অনকোটি হাংকর আমচাইনি খরক রাসাইনি গোবাং হুকবার খাইনাই রকতিনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নিশি থামখি পিনি রং মানখা পান্ডাও মানজাখা উনকোটি জেলা পরিষদনি হুকবার নতুই তংসুকনাই কমিটিনি কাসকু শ্যামল দাস কৈলাসর আউলিনাই মঠানি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই ইয়াংগুমতি হাংকরনি বেবাক হুকবার মহকুমা হাবানগ আওয়াই খাইমা পান্ডাও মানজাখা লুকু আদং হুকবার খাইনাই তাই হুকবার তাংফাংরক আর কুবনি বিসিং মানজাখা এমএলএ রঞ্জিত দাস অমরপুর বিএসি চেয়ারম্যান রবিত্র জমাতিয়া অমরপুর আউলি পঞ্চায়েতনি চেয়ারম্যান বিকাশ সাহা টেপানিয়া ব্লক যোগালিজাক পান্ডাও মানজাখা গোমতি জেলা পরিষদনি কাসকু দেবল দেবরায় পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন ঝর্ণা দাস আকসং খুয়াইনি দিব্যুদয় হুক বা সৈসীমা কেন্দ্র মানজাখা খুয়াই জেলা পরিষদনি কাসকু অক্রাজেক অপর্ণা সিংহরায় ইয়াক চু কাসকু অকরা সত্যেন্দ্র চন্দ্র দাস খুয়াই বখাস্তে ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা দিব্যুদয় হুকবার সৈসীমা কেন্দ্রনি বক্রক ডক্টর মনোজ সিং সাচান আকসং টঙ্কর খাতিমাটাই বলংনি মালমাতা মোথাংনারকমা লাইথানাই বিসি চিনৈয় কিসাসুক খোসাজাকনা ইয়াপ্রিডমখা এনডিএ হাফাং নৈসাই নৈ ব্রিসিসনি বিসিনি বিসিং বেবাক ফাইসিংতি হামসাজাক ভারতনি ইমাংন মুখথাং খাইথানী হা কতরনি বসংনি তৈনি কথাং গঙ্গানি ডলফিন তাই মশা খাতিমা তাংবতাং ও মজম খোসাজাকনাই সামুং অংখা অবনতি ককথম কাইসা
2: মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈদুলমুং বাই থাই বিসিচি নেই বলংনি মালমাতা খাতি নারকমা বাই টংখর কমরি টংমানি থিতি নারকমং কাহাম স্লাইমুং নুকজাখা হাকতরনি বসং তৈনি আ গঙ্গানি ডলফিন খাতি নারকনা ও নৈ সাই নৈচি বিশি চ্যাংজাকমানি প্রজেক্ট ডলফিন আপনি নাহার মুং তৈ তাই ডাল বিদাল তৈনি মানিনি হালক খাতি নারকনা তাই ডলফিন এরিনা তে বাবা

0: खागो भारत मशा किफिली तुबुना लाइबुमा गनां चेतनी बिशिंग तुई चेंगजाखा प्रोजेक्ट चिता नामीबिया तै दक्षिण आफ्रिकानी तुबु जाकमा मशा रक्नो मध्य प्रदेश नि कुनु बसं पार्क तनी जाखा ओ तांगबतांग नि सेबबाय दाल बिदाल मालमाता खाति नारकना व कताल लाम फियक जाखा बलंग मालमाता खाति नारकना तंखर थिति नारकना तै कताल आसाय संनि बागै हाबानि लाइबुमा खाति नारकना नाहारै ओ चेतन रक हा कतरनि खाति नारकमा दांसाव लाइबुमा गनां तै नांकुकमा हैनो वानसुक जागै तंगो कक्तुमा खतलनि सिमि आं बिपुर्णा
1: আকাশবাণী আগরতলা নিট ইউজি নৈশাই নৈশিদক বিশিনে আমজকমুং ইংফিরমা খনা সংসা জাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আমজকমুং না ফিরনানি তেয়ার মুঙ্গত তিনি হা কতর গনাঙ্গই মক ড্রিল কাইসা সংসাসা সংসাখা হা কতর নি জুদা জুদা আমজকমুং কেন্দ্র সংসাচাক মক ড্রিল খরক নৈরা সাই বাসি সাইনি বকবাং নাইমথাং সেবুগ্রক মানজাখা আমজকমুং ন সরাই সরাই তাই কাহাম ক্রংখে পাইরেনা বাগৈ কবাং মা বেরেমনে নাইমথাং নে ইয়াপ্রি রমজাখা অবনি বিশিঙ্গ তঙ্গ সিসিটিভি নি বিশিংতৈ নাইচমুং আধার বেরেমনে বায়োমেট্রিক আমজকমুং তাই আমজকমুংনে নাংমানি জুদা জুদা মানে খনৈ রেখা থানি পুলিশ এরকটন খবৈ জিপিএস হেফাজাক মালখুং নিট আমজকমুং ফিরমা খনা সাল জরা দামনৈনি সিমি সারিকনি দাম বাতামৈ সতীশিবা জরা নাহার জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকমা আহাইখ্লাইজা গৈতঙ্গু আকাশবাণী কক্তমানে আপডেট মানানে বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ টাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা টাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গান খনা ফিলচিনী হায়ং যোগাসাল হায়ং গনাঙ্গই অ যোগাসাল পালাই জাগান তাকলাইনি অ সালনি ওয়ানসুকমুং ওংখা কাহাম করং অকরা রকনি বাগৈ যোগা হুকমু কক চংলাই নক ভারতনি কাহাম ওংজাক হুকুমু লাইবুমা তাই যোগানি রায়দান থানসেকে খনা হা কতর গনাঙ্গই করং সারা থাই কতর আলাইদা হায়ং যোগাসালনি পান্ডা সংসাওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি খনা কলকাতানি রেড রুট হায়ং যোগাসালনি পান্ডাও মানজাগান ত্রিপুরা হাস্তেব খনা হায়ং যোগা সাল পালাইনা বাকি মজামত তিয়ার খাইজাখা ফিলচিনী হায়ং যোগা সালন সকাং সালথাং হাংখর যোগা এসোসিয়েশন বসংনি আয়ুষ মিশন তাই ভারতনি রেডক্রস সোসাইটিনি কথাজাক সাকথারমা বাইদিনী রেলি কাইসা সংসাজাখা ও রেলি আগরতলানি রেডক্রস সোসাইটিনি বিসকাংনি সিমি সেঙ্গৈ আউলিনী জুদা জুদা লামা তৈলাই উজ্জন্ত নয়ংমা বিসকাঙ্গ ফাই পাইখা রেলি ও মানজাখা সালথাং হাংখর জিলা পরিষদনি কাসকো বিশ্বজিৎ শীল হাস্তে থং নাইমঠানি থাই মঠানি তাঙ্করা সুকান্ত ঘোষ ত্রিপুরা যোগা এসোসিয়েশন তাঙ্করা দিব্যেন্দু দত্ত তাই সরংনাই সরংনাই জগ্রক খুরচাইমন খনা হায়ং যোগা সাল হাক স্টেব পালাই জাগান খনা হায়ং যোগা সালনি সুকাঙ্গ তিনি বিলুনিয়ানী যুগ মায়া কালীবাড়ি ও যোগা শিবির কাইসা সংসার জাখা অবন আরো যোগালিজাক পান্ডব মানজাখা যোগ মায়া কালীবাড়ী কাসকো ডাক্তার জগদীশ নম সালগ্রা হাংকরনি হাংকর নাইকালপাং মহম্মদ সাজ্জাদ পি আকশং আর নি যোগা শিবির ন কমথিংখা যোগা গুরু বাবুল বৈদ্য যোগা কিরং হরিশঙ্কর দত্ত হা কতর গনাঙ্গই বাতাইমুংনি জুদা জুদা আমজকমুং রংনিয়া প্রিতাই সামুং মানথগ্রমা তাং হলকন তৈয়ী বেলাই ওয়ান জাকমানী কক শাখা প্রদেশ কংগ্রেস তিনি আগরতলানী কংগ্রেস ভবন যোগালিজা ককতমা থমনাই রকনি কক মালাইমুঙ্গ প্রদেশ কংগ্রেস নি খুকফাং প্রদীপ চক্রবর্তী ককশিল শাখা হাস্তে সামংমান ইয়া বরকবাংমানী মারি বসংনি মারিনি সিলাই কবাং বহাফাংনি জুদা জুদা নাইখুঙ্গ বুকসা আসুক থাই ডাকি ছেবুগ বরক তিলংনানী সানখা নৈশাই নৈশিদ খায়ংকা ফুটবলনি পাইথাক থমুঙ্গ কাইনিও ব্রাজিল গোল কাইথাম বুকচানী ফেরবাই হাইতিন মেচেনখা ইয়াং কুবুনি ফাইসিং পেরাগুয়ে গোল কাইসা বুকচানী ফেরবাই তুর্কিয়ে ন মেচেনখা ইয়াং বাইথাংনি ফিলনৈ থংমঙ্গব যুগালনাই হা কতর মেক্সিকো তাই মার্কিন যুক্তরাষ্ট্র রাউন্ড অফ 32 থাই মানসুকনাই এংখা অবনকারী মার মার থংমঙ্গ কাইনিয় চেমনাম্বাই গ্রুপ সিনি সিমি গ্রুপ ডি ও তুর্কিয়েনি নক আউট বেরেম কাসানানি ওয়ানসুকমুং পাই থাঙ্খা ভারতনি জরানোরগি তিনি হরনি দামসাতামৈ সতী থামচিও নেদারল্যান্ড বাই সুইডেন থাংলাইয়ানা অবনি উল হরনি দামসাতামফুরু জার্মানি বাই আইভরি কোস্ট থাইয়ানা খনা আইচুক নি দাম বাতামৈ সতী থামচি ও ইউকেডোর ইকুয়েডর বাই কোরাসাও থাইয়ানা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিনচাক অরনি ফিল্ড থাম ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিনি থুমুং কাইনৈ ওংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক পুইলা থুমুঙ্গ

পুইজলা প্লে সেন্টার গোল কাইনি বুকচানি ফেরবাই এক ফাই ফুটবল ক্লাব নো মেসেনখা উল আর সংসারজাক তাই কেসে থমুঙ্গ ইউনাইটেড বিএসটি গোল কাইথাম কাইনি ফেরবাই কদমতলি যুব সংস্থা নো মেসেনখা বস্কাং দাম নৈশি ব্রিয় সালগ্রা গুমতি সালসি দলাই হাংকর ফেরাং কগৈ গবাং কে ওয়াতে ওয়াই মান হই হজাক মুরুখা নবর্তি বেড়াই খুনা সালনি তুমারি সাক 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙ্গি মানতিনি সালনি তুমারি টংমানী সাকাও 34.7 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 26.2 ডিগ্রি সেলসিয়াস পাইরনা সেকাংতিনি ককতমা বুবাগ্রক তাই সেপরু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গ তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ফিল নিশি থামকি ফিনি রাং হুকবার ক্লাইন রকম ব্যাংক একাউন্ট দাদাক সিদাক রেখা নিট ইউ জি নৈসাই নৈশিদক বিশিনে আমজক মুং ইংফির মুং খনা ইংগানা খনা ফিল চিনই হায়ং যোগা সাল হায়ং গনাঙ্গি অ সাল পালাই যাগানা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিনজাক অরণে ফিল থাম ডিভিশন লিগ ফুটবল বাতাই মুং তিনি থমুং কায়নি এংখা ককতমা তিনি নিবাগৈ অরণ পাইখা উলনি ককতমা অয় এংগানা খনা ফুং দামসনি তামুই সতি ব্রিজিও

0: আকাশ বানিয়ে আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000 বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের দশম দিনে দুটি দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। গ্রামীণ অর্থনীতিতে গতি আনার ক্ষেত্রে পিএম কিষাণ নিধির এই অর্থে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। আজ 23তম কিস্তির অর্থ প্রদান করে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের সমস্ত সুবিধাভোগী কৃষক পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
1: পিএম কিষাণ সম্মান নিধি কি 23বিং কিস্ত ভি জারি কি গই হ্যায়। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যে 2,85,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977,89,00,000 টাকা প্রদান করা হয়েছে। আজ অরুন্ধতীনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, এই প্রকল্পটি সরাসরি কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবিকার মান উন্নয়ন করছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা মীনারানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যক্ষ করেন। 9 জেলার 15,000 বেশি সুবিধাভোগী কৃষক আজ পিএম কিষাণ যোজনার কিস্তির অর্থ পেয়েছেন। কৈলাসহরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 9 জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্যামল দাস। এখানে কৃষকদের মধ্যে গাছের চারা এবং সবজির বীজ বিতরণ করা হয়। কৈলাসহরের কৃষি তত্ত্বাবধায়কের মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। গোমতী জেলার সবকটি কৃষি মহকুমা অফিসে সম্প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছে কৃষক, জনপ্রতিনিধি, কৃষি আধিকারিকগণ। কৃষক প্রশিক্ষণ হলে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। টেপানিয়া ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস।

0: হওয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা, দিব্যদই কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মনোজ সিং সাঁচান প্রমুখ। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় বেশি। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানান। পরিবেশ সংরক্ষণ ও বন্য প্রাণ রক্ষায় বিগত ১২ বছরে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এনডিএ সরকার। ২০৪৭ মধ্যে সর্বাত্মক বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের জাতীয় জলজ প্রাণী গন্ডার, ডলফিন এবং চিতাবাঘের প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ১২ বছরে বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ক্রমহ্রাসমান ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন সংরক্ষণে ২০২০ সালে শুরু হয় প্রজেক্ট ডলফিন, যার লক্ষ্য নদীর বাস্তুতন্ত্রের সুরক্ষা, জৈব বৈচিত্র্যের স্বাভাবিকতা বজায় রাখা এবং ডলফিনের সংখ্যা বৃদ্ধি। অন্যদিকে প্রায় ৭ দশক পর ভারতে চিতাবাঘ ফিরিয়ে আনার ঐতিহাসিক উদ্যোগ হিসেবে শুরু হয় প্রজেক্ট চিতা। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই প্রকল্প জীব বৈচিত্র্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগগুলি দেশের সংরক্ষণের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন ইআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে ইআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন ইআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে ইআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। এবছর ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সংস্কৃতি মন্ত্রক ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং যোগের প্রথাকে একত্রিত করে আগামীকাল দেশজুড়ে ১০০টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করবেন। রাজ্যেও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন, জাতীয় আয়ুষ মিশন এবং ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রেডক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যেও পালিত হবে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে যোগা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সভাপতি ডক্টর জগদীশ নম, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। শিবির পরিচালনা করেন যোগগুরু বাবুল বৈদ্য, জাতীয় স্বীকৃতি প্রাপ্ত যোগা বিশেষজ্ঞ হরিশঙ্কর দত্ত। নিট ইউজি ২০২৬ পুনর্পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনর্পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন এসকর্ট সহ জিপিএস সজ্জিত যানবাহন। পুনর্পরীক্ষা আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে পরাজিত করেছে হাইতিকে। অন্যদিকে প্যারাগুয়ে ১-০ গোলে হারিয়েছে তুর্কিকে। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আয়োজক দুই দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপ সি থেকে হাইতি এবং গ্রুপ ডি থেকে তুর্কির নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। ভারতীয় সময় আজ রাত ১০:৩০ নেদারল্যান্ডস মুখোমুখি হবে সুইডেনের। এরপর রাত ১:৩০ জার্মানি খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে, আর আগামীকাল ভোর ৫:৩০ ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুইজলা প্লে সেন্টার ২-০ গোলে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করে, পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি ৩-২ গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ, গোমতী, উত্তর এবং ধলাই

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের দশম দিনে দুই দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশ বাণী আগরতলা। এখন শুনবেন জেলার চিঠি। আজ শুনবেন ঊনকোটি জেলার চিঠি। এটি লিখেছেন অনুপম ভট্টাচার্য। সুস্থ বার্ধক্যের জন্য যোগা, এ ভাবনায় আগামী 21 জুন রবিবার ঊনকোটি জেলাতেও উদযাপিত হবে দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস 2026। এ উপলক্ষে গত 16 জুন কৈলাসহরে ডিএম কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন সহ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা, ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। বৈঠকে সিদ্ধান্ত হয় কৈলাসহরে অবস্থিত প্রত্ন এবং পর্যটন ক্ষেত্র ঊনকোটি পাহাড়ে আন্তর্জাতিক যোগা দিবসের জেলাভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গত 15 জুন থেকে 3 দিনের জনকল্যাণ শিবির ঊনকোটি জেলার বিভিন্ন ব্লক, সদর এবং পৌর পরিষদ এলাকায় অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কৈলাসহরের চণ্ডীপুর ব্লক প্রাঙ্গণে এক শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, গত 12 বছরে দেশের নাগরিকদের সার্বিক বিকাশ সাধিত হয়েছে, পাশাপাশি বিশ্বের দরবারে ভারতের মান সম্মানও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই শিবির থেকে নাগরিকরা বিবিধ সুবিধা সুযোগ লাভ করেন। টিএসআরের 5th ব্যাটেলিয়ানের উদ্যোগে গত 19 জুন কুমারঘাটের সাইদাবাড়িস্থিত ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রাজ্য পুলিশের আইজি কেরি মারাক এই কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্য রাখেন বাহিনীর কমান্ড্যান্ট রাজীব সেনগুপ্ত, ডেপুটি কমান্ড্যান্ট রাজু রিয়াং, চিকিৎসক ডাক্তার সুতপা ভট্টাচার্য প্রমুখ। শিবিরে 5 জন মহিলা সহ 63 জন রক্তদান করেন। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে গত 18 জুন স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। পুরো এলাকার বিদ্যালয়গুলি থেকে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর প্রাপকদের এখানে সংবর্ধনা জানানো হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজী মহারাজ। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ গত 23 জুন কৈলাসহরে ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাণিজ্যিকভাবে আঙুর চাষ প্রকল্পের সূচনা করেন। তিনি বলেন, মিষ্টি আঙুর চাষের মাধ্যমে আগামী দিনে এরাজ্যের কৃষির বিকাশ এবং অর্থনৈতিক প্রগতি হবে। বক্তব্য রাখেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। উল্লেখ্য যে, কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে 1500 জমিতে পরীক্ষামূলকভাবে মিষ্টি আঙুর চাষের ক্ষেত্রে প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গত 6 জুন কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। বিশেষ করে হামের প্রাদুর্ভাবজনিত কারণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্য সচিব জানান, কেন্দ্রীয় সরকার 90,000 হামের টিকা পাঠিয়েছে। 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হামের প্রতিষেধক টিকা বিনামূল্যে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। গত 19 জুন কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এখানে 5 বছরের কম বয়সী কয়েকজন শিশুর হাতে ওআরএসের প্যাকেট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। লোকসভার সাংসদ কৃতিদেবী দেববর্মন গত 18 জুন ভার্চুয়ালি ঊনকোটি জেলাভিত্তিক উন্নয়ন সমন্বয় এবং পর্যবেক্ষণ কমিটি বা দিশা কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক

0: মিত্রা উপস্থিত ছিলেন। এখানে ভারত সরকারের অনুদানপুষ্ট প্রকল্প এবং কর্মধারার অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয়, জেলার উন্নয়নের তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন ঊনকোটি জেলার চিঠি। এটি লিখেছেন অনুপম ভট্টাচার্য।
1: এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন ভক্তিমূলক গান স্বরাজ রায়ের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান স্বরাজ রায়ের কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।
1: আকাশবাণী আগরতলা, নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের

0: সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতাবন্ধু, যেহেতু আগামীকাল 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, তো আজ আমরা আমাদের এই আলোচনায় যোগ দিবস নিয়েই কথা বলব। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন যোগা বিশেষজ্ঞ সুতদীপ্ত দত্ত। সুতদীপ্ত বাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার।
0: আমরা তো আগামীকাল প্রত্যেকেই আন্তর্জাতিক যোগা দিবস পালন করব। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিবসটি পালন করা হবে, বিশেষত যোগ চর্চার মাধ্যমে। দত্তবাবু, আপনার কাছে জানবো প্রথমেই যে এই বছরের থিমটা কি বা থিমটার গুরুত্বটা কি, সেটা দিয়ে যদি আলোচনা শুরু করেন।
1: দেখুন, এই বছরের থিমটার নাম হচ্ছে গিয়ে ইয়োগা ফর হেলদি এজিং। এই থিমটি আমাদের মনে করিয়ে দেয় যে বার্ধক্য শুধুমাত্র বয়স বাড়ার বিষয় নয়, বরং সুস্থ ও স্বাধীনভাবে জীবনযাপন করার একটি প্রতিক্রিয়া। যোগ শরীর মন ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষকে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।
0: সত্যি তাই। এই যে সুস্থ বার্ধক্য অর্জনে যোগের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, যে আমরা বার্ধক্য বয়সে যেন সুস্থ থাকতে পারি, তো তার জন্য আমাদের একেবারে শুরু থেকেই যোগ চর্চার প্রতি অভ্যাস রাখতে হবে, যোগ চর্চা করতে হবে, কতটা গুরুত্বপূর্ণ?
1: যোগ শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়, এটা তো আমরা সবাই জানি। তার পাশাপাশি পেশি ও হাড়কে শক্তিশালী করে এবং মানসিক যে আমরা চাপ থাকি আমরা রোজ, ওটা আমাদের কমায়। ফলে বয়স বাড়লেও একজন মানুষ অনেক আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনযাপনও করতে পারে এই যোগার মাধ্যমে।
0: শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে নিজেকে এই যোগ চর্চা কিভাবে ভূমিকা রাখে সেটা যদি বলেন।
1: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকের আমাদের যে ক্ষমতাটা আর মানসিক স্থিতিটা দিন দিন কমতে পারে, কিন্তু যোগ শরীরের শক্তি ও নমনীয়তা বজায় রাখার পাশাপাশি উদ্যোক্তা হচ্ছে নিজের মানসিক চাপটাও আমাদের কমায়, তার সাথে একাগ্রতা বৃদ্ধি পায়, এটাও আমাদের অনেক বড় একটা যোগ সাহায্য করে।
0: দত্তবাবু, আমাদের এই বর্তমান আধুনিক সভ্যতায় বা আধুনিক জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত জীবন যাপন করে থাকি, তো তারপরেও দেখা যাচ্ছে এই ব্যস্ততার কারণে আমরা স্বাস্থ্যের প্রতি তেমনটা আমরা গুরুত্ব দেই না বা নজর দেই না, সেই ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে। সেই ক্ষেত্রে যোগ কিভাবে ভূমিকা রাখতে পারে বা কোন সময় কিভাবে মানুষ প্রতিনিয়ত অভ্যাসটা জারি রাখতে পারে?
1: বর্তমান সমাজে আমরা সবাই জানি যে স্ট্রেস, ডিপ্রেশন এবং শারীরিক রোগের আমাদের অনেক বড় একটা প্রবলেম দাঁড়ায় আমাদের লাইফে। তো যোগ এই সমস্যাগুলি মোকাবেলায় একটি সহজ, নিরাপদ উপকৃত উপায় আমাদেরকে দেয়। তো যোগ যদি আমরা করি, আমরা স্পেশালি স্ট্রেস থেকে, ডিপ্রেশন থেকে, যারা যেই রোগীগুলি ভুগে ওগুলির থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয় আমাদের যোগ দিয়ে।
0: তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের এই আলোচনা শোনার পর বা আগামীকাল থেকে অনেকেই চাইবে যে না, যোগ চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ থাকতে বা সুস্থ রাখতে, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে ভূমিকা রাখবে বা দিনের কোন সময়টাই কিভাবে শুরু আটটা করবে?
1: বেসিক্যালি আমি এটাই বলতে চাই যে সবাইকে, যে অ্যাটলিস্ট আপনারা যারা যোগা একদমই করেন না, সারাদিন একদমই করেন না, বা আপনারা টাইম পান না কেউ ব্যস্ততার লাইফের মধ্যে দিয়ে, আপনারা অ্যাটলিস্ট 15-20 মিনিট অন্তত একটু থেকে স্টার্ট করুন। হালকা হালকা, বেশি নর্মাল যে আমাদের আসনগুলি, বেসিক আসন, এগুলি করেন, 2-3টা আসন করুন, আর ধ্যান আর প্রাণায়ামটা করুন। জাস্ট 15-20 মিনিট থেকে শুরু করুন, আর বেশিক্ষণ, এরপর আস্তে আস্তে এগোবেন। যদি আপনার মনটা ভালো লাগে, এরপর আস্তে আস্তে এগোবেন। ফুট করে একদিনের তো সবকিছু হবে না, বাট অ্যাটলিস্ট আমার যাতে ডেই রোজ আমি যাতে 15-20 মিনিট যাতে আমি যোগ অভ্যাস করি।
0: কিভাবে কোন যোগ দিয়ে শুরুটা করবে মানুষ?
1: প্রথমত আমি এটাই বলবো যে শুরু করতে গেলে একজন প্রশিক্ষক শিক্ষকের কাছে করাটাই ভালো, কারণ যোগা সবাই করতে পারে, কিন্তু সব যোগা আসন সবাই করতে পারে না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম থাকে। প্রথম আমাদের কিছু সূক্ষ্ম ব্যায়াম দিয়ে শুরু করতে পারি, সূক্ষ্ম ব্যায়াম ইনসেন্স, প্রথম ওয়ার্ম আপ দিয়ে একদম স্ট্রেচিং করব, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, দেন আমরা কিছু দু তিনটে আসন করব, বলা আসন বলুন, বজ্রাসন বলুন, বেসিক আসন করব, দেন ধ্যান এন্ড প্রাণায়াম।
0: তো অনেকেই তো মনে করেন যে আমাদের বয়স হয়ে গেছে, তো আমি যোগ চর্চা করতে পারবো না, যোগাভ্যাস করতে পারবো না। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে যারা একটু বয়স হয়ে গেছে কিন্তু যোগ চর্চা করতে একটু নার্ভাস ফিল করছে বা ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
1: আমি এক লাইনেই এটাকে বলতে চাই, যদি আমরা চাই বয়স বাড়লেও সুস্থ, সক্রিয় ও আনন্দময় জীবনযাপন করতে, তাহলে আজ থেকেই যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। কারণ যোগ শুধু শরীরচর্চা নয়, এটি একটি ঘুম, খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনযাপনকে ইতিহাসভাবে প্রভাবিত করে।
0: এই ক্ষেত্রে বলবো, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, ধরুন অনেকেই ক্যান্সারজনিত রোগে আক্রান্ত বা পেটের কোনো সমস্যায় আক্রান্ত বা অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত, তো তাদের ক্ষেত্রে যোগের শুরুটা তারা কিভাবে করবে?
1: দেখুন, অনেকগুলি আসন আছে যেগুলি আমরা, যেমন প্রথম যদি ক্যান্সার রোগ বলি কথার কথা, দেন আমরা শুরু করতে পারি প্রাণায়াম দিয়ে, বেশি

0: বেশি প্রাণায়াম করতে পারি আমরা, অনুলোম বিলোম আছে, রোজ আমরা যদি সারাদিনে টাইমও না পাই কাজের ব্যস্ততার মাধ্যমের মধ্যেও যদি আমরা যেমন বাসে ট্রেভেল করি, অটোতে ট্রেভেল করি, ওখানে বসে আমরা একটু অনুলোম বিলোম হালকা করে করতে পারি এমন। এরপরে কপালভাতি আছে, আমার এমন জানা মতো দুই তিনজন আছে যে কপালভাতি খালি করে ক্যান্সারের পেশেন্ট পর্যন্ত ঠিক হয়ে গেছে। তো কপালভাতি এমন একটা পাওয়ারফুল প্রাণায়াম যেটা নাকি 99% ডিজিজ পুরো কিওর হয়ে যায়। শুধু এটা ধ্যান রাখতে লাগবে যে যদি আবার কেউ হাই বিপি থাকে দ্যাট টাইম উইদাউট যোগা ইনস্ট্রাক্টর মানে যোগা প্রশিক্ষক ছাড়া না করাটাই ভালো, বাট ম্যাক্সিমাম মানুষ এটা করলে খুব ভালো। এটা আমরা বাসে বসে করতে পারি,
1: কিভাবে করবে কিভাবে সেটা যদি বলেন।
0: প্রথমে একদম বেসিক পোজে বসতে পারি, আইদার আমরা নর্মাল সুখাসন যেটাকে বলি, মানে পা গুলিয়ে এভাবে গুটিয়ে দুটো পা গুটিয়ে একদম ফ্রি হ্যান্ড মানে ফ্রিভাবে বসতে লাগবে, এমন না যে খিপচিয়ে বা একদম টাইট করে বসতে লাগবে, একদম ফ্রিভাবে বসে দুটো হাতকে মুদ্রাতে রেখে মানে স্ট্রেট করে রেখে দুটো হাতকে, দেন আমরা শ্বাসটাকে 1 সেকেন্ডে 1 শ্বাস নেব এরকম ভাবে, যার শ্বাসটাকে নেব ছাড়বো নেব ছাড়বো, আর চেষ্টা করবো যে আমার নাভিটাকে ভিতর দিয়ে ঢুকাতে যত পারি। তো এরকম করে করে প্রথমত আর আমি অনেকক্ষণ করতে পারবো না, প্রথম নিয়মিত অভ্যাস হচ্ছে রোজ আমি যদি কপালভাতি 15 মিনিট করে করি দেন আমার খুব তাড়াতাড়ি অ্যাকশন হবে। 15 মিনিট মানে আমার বলতে পারুন যে 17-16 সেকেন্ড মতো হয়ে যাবে আমার। তো এত তো ফার্স্ট একটা বিগিনার এত পারবে না, 2 মিনিট করে ট্রাই করি, 1 মিনিটই করি না কেন, 1 মিনিটই অনেক, 1 মিনিট এরপরে সপ্তাহে 2 মিনিট, এরপরে সপ্তাহে 3 মিনিট, বাস এরকম করতে করতে করতে করতেই ও 15 মিনিট করে করে করলে আমার গ্যারান্টি দিয়ে বলবো যে ও 1% তো না এর বেশি পাবে, তারপরও বললাম আমি ও একবার না একবার 1% হলেই পাবে। 21 দিনের ফল আমি বলে দেবো এটা,
1: মানে যে কোনো সময় সেটা করা
0: যায়। রাইট, যে কোনো সময়, জাস্ট কি একটু ধ্যান রাখতে লাগে যে খাওয়ার সঙ্গে সঙ্গে না, খাওয়ার সঙ্গে সঙ্গে যাতে না করে সে, নয়তো প্রবলেম হতে পারে। আবার পেটের সমস্যার জন্য আমরা ফার্স্ট আমরা সেইম আবার প্রাণায়ামে আসতে পারি, অনুলোম বিলোম করতে পারি আমরা প্রথম, বেশি আমরা হাইপার অ্যাক্টিভ এক্সারসাইজগুলি না করলেই ভালো ওই টাইমে। দেন আমরা যত ব্যাক বেন্ডিং এক্সারসাইজ করবো তত বেশি আমাদের আরও নমনীয়তাটা আরও বাড়বে এটা দিন দিন। তো চেষ্টা করবো যে আমরা যাতে ফোন বেন্ডিং কিছু কিছু করি, তো ওগুলি অনেকগুলি আছে আসুন, এখন এতগুলি এখন বলা এখানে এত হবে না, কিন্তু বেসিক বেসিক যেমন আমরা যেটা আমরা বললাম অনুলোম বিলোম দিয়ে স্টার্ট করতে পারি নর্মাল, যে আমরা নাক দিয়ে বুড়ো আঙুলটা আমাদের নাকের মধ্যে লাগিয়ে দেন রিং ফিঙ্গার যেটা ওটা দিয়ে আমরা শ্বাস ছাড়বো, আবার ওটা দিয়ে শ্বাস নেব, আবার বুড়ো আঙুলটা দিয়ে শ্বাস ছাড়বো, বেসিক একদম এটা করবো, বাস এটা করে আর কিছু সামনের দিকে ঝুঁকি ঝুঁকি যতগুলি আছে ওগুলি আমরা কিছু কিছু করি।
1: অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক চাপ একটা থাকে প্রত্যেকের মধ্যে, কাজের চাপ বলুন বা কাজের ক্ষেত্রে মানসিক চাপ, তো সেই মানসিক চাপ কমাতে কিভাবে কোন যোগটা করা উচিত।
0: মেইন আমি বলবো যেমন আমার কাছে অনেক স্টুডেন্ট আসে তারা ম্যাক্সিমাম মানসিক চাপে ম্যাক্সিমাম ভুগে, যে যারা অফিসিয়াল অফিসে চাকরি করে যারা, তারা বিভিন্ন স্ট্রেসে থাকে বিভিন্ন, তো তাদের জন্য আমি বলবো যেমন প্রথম হচ্ছে ধ্যান, রোজ 5 মিনিট করে একটু করে হলো ধ্যান করতে লাগবে, ধ্যান করা অভ্যাস করা দরকার। ধ্যান ইন সেন্স এখন আমি মেডিটেট পোজে বলবো নর্মালি, এন্ড ওম জাপটা জাস্ট নম করবো, ও প্রথম প্রথম এটা করলে মনটা বসবে না, বেশি না 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম করে করে করবো, আর কিছু কিছু হালকা হালকা আসন করবো তার আগে, যেমন বলা আসন, সুখা আসন, দেন ভুজঙ্গা আসন, এসব বেসিক বেসিক কয়েকটা আসন করবো, তাহলে কি আমাদের বডিটা একটু পরিশ্রম হবে, দেন আমরা ধ্যানে বসবো, তাহলে মনটা একাগ্রতা বৃদ্ধি পাবে। ধ্যান ছাড়া মানসিক চাপ কোনোদিন কমবেই না, যতই হোক এখন ট্যাবলেট খাক না কেন,
1: ধ্যানটা খুবই প্রয়োজন। এবারে যদি বলি যে তরুণদের উদ্দেশ্যে কি বলবেন এই যোগাভ্যাস নিয়ে।
0: তরুণদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে অনেকে আছে যারা এখনো স্টার্ট করেনি যোগ বা ব্যায়াম স্টার্ট করেনি, যে কোনো কিছু স্টার্ট করেনি, ওরা কিচ্ছু না করুক, অ্যাটলিস্ট দিনের শেষে অ্যাটলিস্ট আমি যাতে 15 থেকে 20 মিনিট করে রোজ যাতে আমি একটু যোগ অভ্যাস করি, আমার গ্যারান্টি আছে যে ওরা সফল হবে। প্লাস যোগ খালি আমাদের শরীরকেই সুস্থ রাখে না, যোগ খালি আমাদের শরীরকেই তাগড়া করে না, যোগ আমাদেরকে মানসিক দিকে ভারসাম্য দেয়, যোগ আমাদের মনের শান্তিটা আরো বাড়ায়, সুখটা আরো বাড়ায় আমাদের লাইফে, তো ওই জিনিসগুলির একাগ্রতা বৃদ্ধি পায়। তো ওই জিনিসগুলি আমাদের যোগ তরুণদের জন্য, ওর ভবিষ্যতের জন্য, যেটা আমাদের এখন থিম ইয়োগা ফর হেলদি এজিং, মানে ও বুড়ো কালেরও যাতে ওর যাতে লাইফটা আরো স্প্যানটা বাড়ে, কারণ যোগের আমরা এটা মেইন কথা হচ্ছে গিয়ে প্লাস মানে ইউনিয়ন মিলন যোগটা আমার। তো যত বেশি আমরা নিজের সাথে নিজে চলবো এবং অন্যের সাথে চলবো তত বেশি আমাদের জীবনটা আরো বেশি উৎফুল্ল হবে, এন্ড যোগ করলে মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে, শারীরিকের তো পাবেই তার সাথে।
1: একদম তাই, একদম তাই। আর কেন্দ্রীয় সরকারও কিন্তু চাইছে যোগাভ্যাসের চর্চাটা প্রত্যেক জায়গায় করার জন্য, বিভিন্ন জায়গায় কিন্তু সরকারিভাবে জিম সেন্টার করা হয়েছে, যেন তরুণ প্রজন্মের যারা রয়েছে

0: রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা যেন যোগাভ্যাসে বা ব্যায়ামের বিষয়ে এগিয়ে আসে সেই দিকটা লক্ষ্য রেখে। এবারে যদি দত্তবাবু আপনার কাছে জানি যে মহিলাদের তো নানান সমস্যা থাকে, শারীরিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা শোনা যায় বা দেখা যায়, তো সেই ক্ষেত্রে এই যোগাভ্যাস কোন কোনগুলো মহিলারা করতে পারবেন?
1: যোগ হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, স্পেশালি আমাদের মহিলাদেরকে। ফার্স্ট অফ অল মহিলাদেরকে আমরা বলবো যে প্রথমত তারা কয়েকটা আসন আমি নাম বলবো, যেমন ভুজঙ্গাসন, তারা আসন, বৃক্ষাসন, যত বেশি এই আসনগুলি আমরা করব, বেসিক এগুলি একদম বলা আসন, এই আসনগুলি আমরা যত করব তত বেশি ওরা স্ট্রেংথ বলুন, মেনোপোজ বলুন, বেশিরভাগই আমি দেখছি এখন দিনে পিসিওডির প্রবলেমটা খুব বাড়ছে, পিসিওস বাড়ছে, আমার কাছে প্রচুর স্টুডেন্ট এইসব আসছে, তো ওই জিনিসগুলির মধ্যে মহিলারা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট পাবে এই যোগ অভ্যাস দিয়ে। তার সাথে সাথে ধ্যান আর প্রাণায়াম তো তার সাথে করতেই হবে, তাহলে কি ওরা মানসিক যে প্রেশারটা ওদের লাইফে আসে, এই যে পরিবার সামলানো, প্লাস কেউ কেউ মহিলা তো আজকালকার তো কি খালি পরিবার নিয়ে থাকে না, ওরা বাইরের কাজও করতে লাগে ওদের, তো এই জিনিসগুলির মধ্যে নিজের যে একটা একাগ্রতাটা, শরীর তো ভালো হবেই, তার সাথে সাথে ওর যে একাগ্রতাটা আর মানসিক যে ভারসাম্যটা, এটা আরো অনেক ডেভেলপড হবে যোগ অভ্যাস।
0: একদম তাই। আর আমাদের এই যোগাভ্যাস আমরা বলতেই পারি যে আমাদের বর্তমান সময় না, একেবারে প্রাচীন কাল থেকে যদি আমরা দেখি তখন থেকেই কিন্তু এই যোগাভ্যাসের চর্চাটা সেই সময়কাল থেকেই শুরু হয়েছিল, যা এখনো পর্যন্ত চলে আসছে। বিশেষ করে এখন আমরা বিশেষভাবে নজর দিচ্ছি আমাদের স্বাস্থ্যের কথা ভেবে, কেন্দ্রীয় সরকারও কিন্তু এই দিকটার প্রতি বিশেষভাবে নজর দিচ্ছে। তো দত্তবাবু, প্রাচীন যোগ দর্শন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ?
1: আধুনিক গবেষণার প্রমাণিত হয়েছে যে যোগ মানসিক চাপ কমায়, যোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা উন্নতি করে, যা যোগের প্রাচীন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। তো আগের যত আমাদের মনি ঋষিরা আছে তারা যা যা আমাদের জন্য যোগ দিয়ে গেছে এবং বলে গেছে, লিখে গেছে তারা, তো আমরা যদি সবগুলি না হোক কি অল্প অল্প অল্প করে যদি এই সোসাইটির মধ্যে যদি আমরা এখনের দিনে যুগে দাঁড়িয়ে যদি আমরা একটু হলেও করতে পারি, দেন আমাদের সমাজ অনেক উন্নতি হবে আরো।
0: একদম তাই, একদম তাই। আমাদের আলোচনা কিন্তু একেবারে শেষ মুহূর্তে, সর্বশেষ যোগাভ্যাস নিয়ে এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আপনি একজন যোগা বিশেষজ্ঞ হিসেবে কি বার্তা থাকবে সকলের উদ্দেশ্যে?
1: আমি এটাই বলবো যে যোগ শুধুমাত্র ব্যায়াম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। ইয়োগা ফর হেলদি এজিং আমাদের শেখায় যে সুস্থ বার্ধক্য কোনো বিষয় নয়, এটি নিয়মিত সচেতন জীবনযাপন ও যোগাভ্যাসের ফল। তাই আসুন আজ থেকেই যোগ জীবনের অংশ করি এবং সুস্থ, সক্রিয় ও আনন্দময় ভবিষ্যৎ গড়ে তুলি। শুধুমাত্র আজকেই আমরা ইন্টারন্যাশনাল যোগ দিবস বলে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি বলল দেখেই আমরা যোগ অভ্যাস করব আজকের দিনেই শুধু, তা নয়। আমি চাই যে প্রত্যেক দিন, এক ঘন্টা করে করলে তো খুবই ভালো, বাট প্রত্যেক দিন অ্যাটলিস্ট 15-20 মিনিট করে প্রত্যেকটা ঘরে ঘরে, বাচ্চা হোক, বড় হোক, জোয়ান হোক, যেই হোক, অল্প অল্প করে যাতে একটু হলো যোগ অভ্যাস করুক এবং সুস্থ থাকুক, আমার আর কিছু চাই না।
0: অনেক ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ
0: শ্রোতা বন্ধু। এতক্ষণ আমরা কথা বলছিলাম যোগা বিশেষজ্ঞ সুতদীপ্ত দত্তবাবুর সঙ্গে। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন যে আন্তর্জাতিক যোগ দিবসের এবারের থিমটা কেন এতটা গুরুত্বপূর্ণ, কিংবা প্রত্যেক দিন যোগাভ্যাস করাটা কেন এত গুরুত্বপূর্ণ, গোটা বিষয়টা কিন্তু তিনি তুলে ধরলেন। আর শ্রোতা বন্ধু, এটাও কিন্তু তিনি বললেন যে প্রত্যেক দিন আমাদের যোগাভ্যাস করতে হবে, নিজের শরীরের প্রতি বিশেষ যত্নবান হতে হলে। সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: डॉक्टर विवेक करमहे के द्वारा प्रस्तुत ये था राग सोहिनी। आपके साथ हारमोनियम पर संगत कर रहे थे रविंद्र किल्लेदार और तबले पर निशांत शर्मा। ये कार्यक्रम आकाशवाणी इंदौर की प्रस्तुति थी। इसके साथ ही आज की अखिल भारतीय संगीत सभा संपन्न होती है।
1: এতক্ষণ শনিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে সুভাষিত, ৬টা বেজে ১৫ মিনিটে শুনবেন অঞ্জলি, ৬টা বেজে ৩০ মিনিটে শুনবেন যোগা দিবস উপলক্ষে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান, ৭টা বেজে ৫ মিনিটে অভিকিরণ, ৭টা বেজে ৪৫ মিনিটে অভিজ্ঞাপন, ৮টা বেজে ৪০ মিনিটে কাকলি, ৯টা বেজে ১০ মিনিটে দেশবন্দনা, ৯টা বেজে ১৫ মিনিটে বাংলা সংবাদ, ৯টা বেজে ৩০ মিনিটে বাংলা আধুনিক গান, ১০টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, ১১টায় শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ১২টায় শুনবেন বুকরি বদল, ১২টা বেজে ৩০ মিনিটে খানিমারি, ১টা বেজে ৪০ মিনিটে শুনবেন লোকগীতি, ১টা বেজে ৫০ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান সূচি। বিকেল ৫টা বেজে ১০ মিনিটে চিত্রগীতি, ৫টা বেজে ৪৫ মিনিটে ভক্তিগীতি, সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে কল্যাণী, সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে ঘর গৃহস্থির আসর। শুনবেন সন্ধ্যে ৭টায় ককবরক অনুষ্ঠান, ৭টা বেজে ৪৫ মিনিটে ককবরক সংবাদ, ৮টা বেজে ৫ মিনিটে শুনবেন পরিবেশ ভাবনা বিষয়ক অনুষ্ঠান, ৮টা বেজে ১৫ মিনিটে হিন্দি ছবির গান, ৮টা বেজে ৩০ মিনিটে রসে বসে, ৯টায় শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন, ৯টা বেজে ১৫ মিনিটে স্পটলাইট অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৯টা বেজে ৩০ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, ১০টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা ৩৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩৪.১ এবং ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে

আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। এক সতর্কবার্তা বলা হয়েছে যে দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, ধলাই জেলা এবং ত্রিপুরার অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন এখানে শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02:04। জয় হিন্দ।